এটাও আমি চাই না। আর এসব আপনারা ফিরিয়ে নিয়ে যান। তিব্বতে গেলে আমি যে সম্মান পাব, আলাদা করে সেই সম্মান পাওয়ার আমার প্রয়োজন নেই। খুব অদ্ভুত কিছু অবস্থা এরপর তৈরি হলো। তো যাই হোক, সেই রাজা যিনি, তাকে একটা শক্তি, বাইরের শক্তি এসে আক্রমণ করে, তাকে বন্দি করে। যুবরাজ তিনি আবার চেষ্টা করলেন, যদি আসেন দীপঙ্কর অতি শ্রীজ্ঞান। বিভিন্ন রকম ঘটনা, যা যা ঘটেছে সব জানানো হলো তাকে। এবার তিনি ওখানে যেতে রাজি হলেন যে না, ওনাকে এবার তিব্বতে খুবই প্রয়োজন। তো যাই হোক, এইরকম একটা পরিস্থিতি যখন হয়েছে, কিন্তু এদিকে তো সমস্যা, বিক্রমশিলা মহাবিহারের অধ্যাপক, ছাত্র, শ্রমণ সবাই অত্যন্ত দুঃখিত হয়েছেন। তারা কিছুতেই তাকে যেতে দিতে চান না, বলেন যে আপনি এখান থেকে চলে গেলে আপনি ভারতবর্ষের বৌদ্ধ ধর্মের চক্ষুস্বরূপ, আপনার অভাবে আমরা ধর্মান্ধ হব, এইরকম একটা। কিন্তু তিনি তখন বললেন না, মানুষের কল্যাণের জন্যই আমি যাচ্ছি, আমার আশীর্বাদ নিয়ে, আমার কর্ম দক্ষতা নিয়ে আমার ওখানে প্রয়োজন, তাই যাচ্ছি। এখানে একটা খুব সুন্দর ছোট্ট একটা গল্প পড়ে আমার তো মজা লাগছিল। ওখানে তো খুব ঠান্ডা, তো তিনি ওখানে গিয়ে, তাকে চা দেওয়া হয়েছে, তিনি খুব খুশি, মানে বলা যায় সেই হয়তো বা সেই প্রথম বাঙালি চা খাওয়া। তো ওখানকার ওই পানীয় খেয়ে দীপঙ্কর দারুণ খুশি হয়ে বললেন যে আহাহা, এই তো অমৃত, এমন উত্তম পানীয় যদি সবাই পেতাম, মানে উনি ও যাদের সঙ্গে ছিলেন এইটা বলে আর কি বলছেন। সেখানে ওখানে গিয়ে তিনি কঠোর পরিশ্রম করলেন, তখন ওনার ষাটার্ধ বয়স। এখানে তিনি প্রচুর বই রচনা করলেন, বোধিমার্গ পঞ্চিকা, বোধিপথ প্রদীপ ইত্যাদি। দেখুন, আমরা কথায় কথায় কিন্তু বুদ্ধদেবের একটা মতের কথা প্রত্যেকে প্রায়ই উচ্চারণ করি, যে মা ঝিম পান্থা, যে কখনোই কোনো একটা দিকে বেশি আমরা কঠোর বা আমরা খুব রিজিড হয়ে গেলে সেটা আমাদের অনেক রকম অসুবিধে তৈরি করে। এবং মধ্যম পন্থাটাকেই এখন আবার আমরা বলি একটা ব্যালেন্স ফ্যাক্টর, যে ব্যালেন্স করে চলতে হয় জীবনের। আমি কি চাইছি শুধু সেটাই শেষ কথা নয়, আমার কি চাওয়া উচিত, অর্থাৎ উচিত আর ইচ্ছে দুয়ের মধ্যে একটা ব্যালেন্স করা। যে আমার এতটা চাওয়া উচিত, আমার জায়গায় অন্য কেউ হলে এইটা হয়তো আমি বুঝতে পারতাম। মানে এই প্রসঙ্গে না ছোট্ট একটা ব্যাপার একটু বলি, যে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি বিভিন্ন রকম সমস্যায় যখন পড়ি, কিছুতেই হয়তো বুঝতে পারছি না যে কিভাবে কি করা উচিত, এই অবস্থায় আমার কি সিদ্ধান্ত, কি ডিসিশন নেওয়া উচিত, তখন ভাবি আচ্ছা আমার ঠিক এই সিচুয়েশানে আরেকজন পড়েছে, হয়তো আমার কোনো বন্ধু পড়েছে, তাহলে সে যদি আমাকে বলে আচ্ছা কি করা উচিত বলতো এই সময়, আমি তখন আনবায়াস হয়ে তার ক্ষেত্রে কিন্তু বলতে পারবো, কারণ আমি সেখানে আমি আনঅ্যাটাচড। আমাদের অ্যাটাচমেন্ট আমাদের অনেকগুলো না অসুবিধে তৈরি করে, আমি ভেবেছি, আমি বলেছি, আমার ইচ্ছে, আমার চাহিদা, হ্যাঁ, এইগুলো থেকে যখন আমরা বেরিয়ে যেতে পারি না, যে কোনো সিচুয়েশানে অন্য কেউ হলে যা করা উচিত, আমি থাকলে আমারও তাই করা উচিত, এইভাবে যখন আমরা ভাবতে পারি, তখন দেখবেন কোথাও একটা না ব্যালেন্স চলে আসে আমাদের, মানে জীবনচর্যার ক্ষেত্রে, জীবনবোধের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা অনেকগুলো অসুবিধাকে অতিক্রম করতে পারি খুব সহজেই। তো যাই হোক, এই তিব্বত থেকে নেপাল হয়ে তিনি যখন বাংলার রাজা, তখন নয়পাল, ওনাকে একটা চিঠি লিখলেন। সেই চিঠিটা বিমল রত্ন লেখ বলেই চিঠিটি বিখ্যাত। তারপরে 13 বছর তিব্বতে থাকার সময় 73 বছর বয়সে লাসার কাছে তিনি 1054 খ্রিস্টাব্দ, ভাবুন সেই সময়টা আমাদের কাছে সবটাই আর কি, মানে খালি অনেকটাই কল্পনা করে নিতে হবে, সেই সময় উনি আর কি দেহত্যাগ করলেন। কিন্তু তিনি, যেমন বেদে এই কথাটা বলা হয়, তিনি বিদ্যান যিনি সকলকে অন্তরকে অন্তর দিয়ে নিজের মতন করে ভালোবাসেন, এবং দীপঙ্কর শ্রীজ্ঞান অতি সেই অর্থে বাংলা মায়ের একজন সার্থক জ্ঞানী সন্তান, যিনি নিজের জ্ঞানের উন্মোচন বা জ্ঞানের বোধ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গলায় শুনছিলাম গানটি। আসলে গানের মধ্যে দিয়েও না এরকম জীবনবোধের অনেক কথা থাকে, যেটা আমরা হয়তো গানগুলো শুনে তার শব্দগুলো আমাদের কী হয়, সুরটা তো প্রথমে অ্যাট্রাক্ট করে, যার ফলে আমরা গুনগুন করে হয়তো গানের সুরটা ভাঁজতে থাকি। কিন্তু তার ভেতরে যে দর্শনটা থাকে সেইটা, বা তার মধ্যে যে কথাটা থাকে সেই কথাটা আমরা যদি মন দিয়ে শুনি, তখন দেখব কিন্তু তার ভিতরে দর্শনটা আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায়। তো যাই হোক, ঘড়ি বলে দিচ্ছে 5:40 হয়ে 36:37:38 করে সেকেন্ড এগোচ্ছে। বরং আপনাদের মতামত, মহামূল্যবান মতামত, যার জন্য আমি একদম অপেক্ষায় থাকি, তা চলে এসেছে। পড়তে শুরু করি, প্রথমে মেসেজগুলো পড়ি কেমন। কে লিখছেন, হোমরাই থেকে কি এই রে, সেই অ্যাব্রিভিয়েশনের লেখা। যাই হোক, যখন আলোচনা করছেন বলুন কি মহিষাসুরটা কি মহিষ, যাই হোক আপনার লেখাটা পড়তে একদমই পারা গেল না। এরপরে কে লিখছেন দেখি, গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ চন্দ্রভাগা, চন্দ্রগর্ভ। ও লেখাটাও উল্টো হয়ে গেছে। বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধুর সরসুনা, গুড মর্নিং। হ্যাঁ, আজ অতীশ শ্রীগান দীপঙ্কর

তাকে নিয়েই তার জীবনের গল্প। জীবনের গল্পের চাইতেও তার শিক্ষার গল্প, তার কর্মজীবনের কিছুটা সামান্য কিছু, এরকম আরও অনেক গল্প হয়তো আমরা পাব, তার কিছুটা বিষয় নিয়ে আজকে গল্প বলছিলাম। তারপরে কে লিখছেন, বৃষ্টি আজি দুটি পায়ে অঝোর ধারায় ঝরে, এই বৃষ্টির আবেশ এলো আমার হৃদয়ে পড়ে। আচ্ছা, বৃষ্টির এই ছোঁয়ায় আজি শিহরণ জাগে প্রাণে, হৃদয় শাখে ভরিয়ে দিলে আজ এই গানে গানে। বাহ, হৃদয়ে আজ সাগরের এই উথাল ঢেউ জাগে, অগ্নিবীণা বাজল প্রাণে রাগে অনুরাগে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। বাহ, পায়েলের কাব্যচর্চা খুব সুন্দর হচ্ছে, নিশ্চয়ই গল্পটাও ভালো লেগেছে। গল্প নয়, সত্যি সত্যি জীবনের কথা এই মানুষের, মহামানব মানবেরা তাদের জীবনের কথা শুনলে আমরা হয়তো অনেকটা পথ চলার শুধু প্রেরণা নয়, দিশাও পাই। এবারে কে লিখছেন, শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই সুপ্রভাত। আপনাকেও জানাই সুপ্রভাত। আজ দীপঙ্কর শ্রীজ্ঞানের জীবনের গল্প আর গানের পরিবেশনা সুন্দর হচ্ছে। আজ ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে, উল্টোরথ নিয়ে দু লাইন, মাসির বাড়ি আদর খেয়ে আহ্লাদে মন আটখানা, জিলিপি গজায় জীবে জল উল্টোরথে রথখানা। আজ বাঙালির মন খারাপের দিন, প্রিয় মহানায়কের প্রয়াণ দিবস। অনেকগুলো বছর চলে গিয়েছে, তো তিনি রয়ে গিয়েছেন, এটা সত্যি কথা। আর সেলফ কেয়ার ডে, সেলফ কেয়ারটা না খুব জরুরি। কী কারণে আমরা অনেকেই বলি যে দেখুন, কোভিডের পর আমরা একটা ভীষণ একাকিত্ব বোধে ভুগি, যারা বিশেষত বয়স্ক মানুষ তারা ভীষণ একা বোধ করেন, কেউ তার কাছে যায় না, কেউ তাকে গুরুত্ব দেয় না। তখন না, বিশ্বাস করুন, আজকের এই দিনটা হয়তো তাই সেই ভাবনার সঙ্গে মিলে গেল। বারে বারে মনে হয়, আচ্ছা আপনি তো আপনার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে আপনি আমাকে, আপনাকে সময় দিন না, একটু নিজেকে সময় দিন। আর আমাদের সব থেকে বড় বন্ধু রয়েছে বই। এখন আমরা বিভিন্নভাবে সেই বই পড়ার সুযোগ পাই, যারা ইবুক পড়তে অভ্যস্ত হয়ে উঠেছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো, তারা শুনে শুনেও গল্পটা জানতে পারেন, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনো করতে পারেন। একটা জীবন আমাদের সত্যি সত্যি জানার জন্য বড্ড ছোট, কিছুই প্রায় জেনে ওঠা হয় না। তাই একা বোধ না করে চলুন, সঙ্গী হোক নানান বিষয়ে নানান রকমের জ্ঞান, তাতে মনে হয় আমরা সবাই ভালো থাকব, তাই না? এবার চলে যাই হোয়াটসঅ্যাপের কথায়। ওরে বাস, তাড়াতাড়ি করে পড়তে হবে, প্রচুর হোয়াটসঅ্যাপের কথা লিখেছেন অনেকেই। শুক্র শনি রবির ভোরে চিরন্তনী আনে নতুন আলো, মোটিভেশনের গল্পে জাগে জীবন করে তোলে ভালো। বাহ, মনের তারে ছুঁয়ে যায় সুরের মিষ্টি গান, চিরন্তনীর প্রতিটি সকাল হয়ে থাকুক অনুপ্রেরণার প্রাণ। সৌভিক লিখেছেন ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত, খুব সুন্দর লিখেছেন। এইটাই জানেন তো, নিজেকে প্রকাশ করা, নিজের মনের কথাটা প্রকাশ করতে পারা, এটাও কিন্তু একটা শেখার বিষয়, সবাই পারি না আমরা, চেষ্টা করে শিখতে হয়। এবার কে লিখছেন, চিরন্তনী স্বপ্ন জাগে প্রভাত আলোর রঙে, বৃষ্টি নামে মেঘের সুরে হৃদয় ভাসে সাত রঙে, মেঘের ফাঁকে প্রভাত আলো হাসে নতুন প্রাণে, চিরন্তনী প্রেম রয়ে যায় বৃষ্টি ভেজা গানে। সুপ্রভাত দিদিভাই, অপেক্ষায় ছিলাম আপনার কণ্ঠ শোনার জন্য। হীরক ভট্টাচার্য বামুনগাছি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। সুপ্রভাত, খুব ভালো থাকুন। জানি না যেরকম বৃষ্টি হয়েছে শুনেছি, এখনও কোথাও চলছে কিনা তাও জানা নেই, আকাশবাণী থেকে বেরিয়ে বুঝতে পারবো। এরপর কি লিখছেন অর্জুন সিং, আচ্ছা আজকে তামিলনাড়ু নয়, কি সুন্দর লিখেছেন, আজ বাড়ি থেকে শুনছি, হাওড়া আমতা রামচন্দ্রপুর। আপনি লিখেছেন, সুপ্রভা দিদিভাই শুভ রথযাত্রার শুভেচ্ছা, আজকে সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে চিরন্তনীতে আপনার উপস্থাপনায় মন ভালো করে দেওয়ার মতো গল্প শুনছি, বেশ ভালো লাগলো। আসলে প্রত্যেকটি এইরকম গল্প আমাদের জীবনে পথ নির্দেশক, একদম সত্যি তাই। আমাদের সারাদিনে কত ডিসিশন নিতে হয় বলুন তো, চলতে চলতে এই প্রত্যেকটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই গল্প, এই মানুষরা, এরা আমাদের সত্যি সত্যিই পথপ্রদর্শক, মানে অনস্বীকার্য সত্য এটা।
আচ্ছা, এবার কি লিখছেন শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত। জানা অজানা পথে এগিয়ে চলে জীবনরথ, পথ চলার আনন্দে পূরণ হয় জীবনের মনোরথ। বাহ, প্রভু জগন্নাথ দেবের প্রত্যাবর্তন যাত্রা সম্পন্ন হবে আজ, তাই নতুন দিনের আকাশে বাতাসে খুঁজে পাই শুধুই খুশির মেজাজ, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। বেশ, এগিয়ে চলুন। জানা অজানা পথে নানান কিছুকে আশ্রয় করে আমাদের এগিয়ে চলতে হয়, এগিয়ে চলুন। খুব ভালো থাকুন, সুপ্রভাত আপনাকেও। এবার কি লিখছেন, শুভ সকাল দিদি ভাই, খুব বৃষ্টি পড়ছে, কিভাবে এলে কি করেই বা বাড়ি যাবে তাই ভাবছি। অতীশ, দীপঙ্কর, শ্রীজ্ঞান, এদের গল্প শুনবো, অপেক্ষায় আছি। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া। 5:06 লিখেছেন, শুভ সকাল, কি করে বাড়ি যাব দেখি, হয়তো সাঁতার কাটতে হবে, কাটবো, দেখা যাক, এখনো জানি না, বাইরে বেরিয়ে বুঝতে পারবো কীরকম পরিস্থিতি। শুনেছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সুপ্রভাত ইন্দ্রাণীদি, বৃষ্টি ভেজার সকালে আজকে সুন্দর একটা অনুষ্ঠান শুনতে বেশ ভালো লাগলো। বাঙালি অতীশ দীপঙ্কর একজন বিশ্ববিখ্যাত দার্শনিক হিসেবে পরিচিত, সেই মহান ব্যক্তি জীবন কথা আপামর ভারতবাসী জানা দরকার। ভবানী শঙ্কর রায়, উত্তর চব্বিশ পরগনা। একদম সুপ্রভাত, ঠিক বলেছেন, উনি একাধারে অনেক কিছু। আচ্ছা না, লেখাটা না আগে পড়ে নি, হ্যাঁ, তারপর সময় থাকলে তখন আবার ওনাকে নিয়ে একটু বলা যাবে, প্রচুর এখনও পড়া বাকি। হোয়াটসঅ্যাপ। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের গল্প শুনছি, এর সাথে সুন্দর সুন্দর গান, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। মাধবী শীল, রহিমপুর, হুগলি। আপনাকেও জানাই সুপ্রভাত, খুব ভালো থাকবেন। এরপর লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঁজুতি, বিবেকনগর, তেমাথানি, সবং পশ্চিম মেদিনীপুর থেকে। মাসি দেখি সারারাত্রি দুঃখিত মনে কাঁদিছে, রিমঝিম রিমঝিম বাড়িধারা বিরামহীন ঝরিছে। সুধাকণ্ঠীর সাথে চিরন্তনী, সপ্তাহের আজ শুরু, মন প্রাণ উঠছে ভরে, অতীশ দীপঙ্কর গল্পতরু। বা চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাতে আবদ্ধ এ জীবন, অল্পে তুষ্টি না থাকাতেই তাপিত মোদের প্রাণ মন, আকাঙ্ক্ষা মোদের লাগাম ছাড়া, তাই তো জীবন ব্যর্থ, সেই রোগে গ্রাস করলে বাড়ে অযুত স্বার্থ। প্রেরণাদায়ক জীবন কথন সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, জীবন দিয়ে বাণীতত্ত্বে সবার বন্ধন ক্ষয় হোক, ধরা থেকে সরুক সবার সকল আকাঙ্ক্ষা ও শোক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তোমা পদে প্রণতি, রথচক্রের মতোই হোক সবার অগ্রগতি। স্যালুট তোমায় সুধাকণ্ঠী, নতুনত্বের আলো, নতুন নতুন বিষয়েতে লাগছে ভীষণ ভালো। এখনও যারা আছেন দূরে, আসুন তরা করি সাপ্তাহিক তিনটি দিন চিরন্তনীর বাসর ঘিরে। বাহ, অনেক ধন্যবাদ, কিছু বলার নেই, খুব সুন্দর বলেছেন সুপ্রভাত। এবার কি লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী, স্নেহের বোন ইন্দ্রাণী, এখন প্রচুর বর্ষা হচ্ছে, তাই বিছানায় বসে তোমার অনুষ্ঠান শুনছি। আজ মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিন, জন্মদিন নয়, হ্যাঁ, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। সারাদিন উত্তম কুমারের লিপে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান শুনব, এখন তোমার অনুষ্ঠান এক মনে শুনবো। ইতি নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। সুপ্রভাত, ভালো থাকবেন, বৃষ্টি উপভোগ করুন। বৃষ্টি মানেই তো চারিদিকে সবুজের সমারোহ, আর অনেক রঙের, অনেক শেডের সবুজ আমরা দেখতে পাই। এরপর কি লিখছেন, আর চিরন্তনীতে শ্রীজ্ঞান, অতীশ দীপঙ্করের জীবনের কিছু কথা সুধাকণ্ঠী ইন্দ্রাণী ম্যাডাম নিবেদন করলেন। ইস, এইসব ম্যাডাম ট্যাডাম বলবেন না। আকাশবাণী শ্রোতা বন্ধুরা সমৃদ্ধ হলেন, ভোরবেলা এই ইতিহাস চর্চা ও নির্বাচিত গান খুব ভালো লাগলো। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি। অনেক ধন্যবাদ, সুপ্রভাত। জানি না আপনার ওখানেও বৃষ্টি হচ্ছে কি না, এখানে প্রবল বৃষ্টি। সুপ্রভাত, আচ্ছা দেখি, আপনার, আচ্ছা সঞ্জিত রায় লিখেছেন, সুপ্রভাত ইন্দিরা দিদি, ইস, ইন্দ্রাণী আমি। বেহালা সরসোনা নারায়ণ কলোনি থেকে লিখছেন, আজকের গল্প শোনানোর জন্য অনেক ধন্যবাদ, আপনি সোর্স জানতে চেয়েছেন, অনেক রকম বই, সোর্স তো এখানে বসে বলা যাবে না, অনেক রকম বই থেকে আমি সংগ্রহ করেছি এই তথ্যগুলো। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, শুক্র শনি রবি গেলে অপেক্ষা শুরু হয়, চিরন্তনীর কি যে উন্মাদনা না শুনলেই নয়। নিরবিচ্ছিন্ন বর্ষণ সিক্ত শ্রাবণ প্রভাতে অতীশ দীপঙ্করকে নিয়ে আজকে নিবেদন একটা প্রবাদ মনে পড়ে, স্বদেশে রাজা পূজিত হন আর বিদ্যান
পূজিত হন সর্বত্র সাধন ঘোষ মধ্যমগ্রাম। একদম ঠিক বলেছেন। সুপ্রভাত আপনাকেও। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দমোটর। আজ শুক্রবারের চিরন্তনীতে শুনছি অতিশ শ্রীজ্ঞান দীপঙ্করের জীবনী, সাথে গান তো আছেই। খুব ভালো লাগলো, ভালো থাকবেন সবাই এই শ্রাবণের ধারা বর্ষণে। এক

একদম, আপনাকেও সুপ্রভাত, আপনিও খুব ভালো থাকবেন। গুড মর্নিং ইন্দ্রাণীদি, এখন আমি মর্নিং ওয়াক করছি আর শুনছি সপ্তাহের প্রথম চিরন্তনী, বেশ ভালো লাগছে। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। একদম আপনার মর্নিং ওয়াক হচ্ছে মানে খুব মানে ওখানে বৃষ্টি হচ্ছে না তার মানে, তাই না? এখানে খুব বৃষ্টি হচ্ছে জানেন তো। ভালো থাকবেন, ভালো লাগে যে যখন সঙ্গে থাকেন এবং হাঁটতে হাঁটতেও লিখতে থাকেন। জীবন দর্শন চন্দ্র গর্ভর গল্প শোনাইলে, দিদি ভাই ভালো লাগলো, এখন আমি কৃষিকাজে ডুবে আছি। দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। ভালো থাকুন, সুপ্রভাত। কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, বাহ খুব ভালো লাগলো গল্প ও গান চিরন্তনী, অনেক ধন্যবাদ। অখিল বন্ধু মহাপাত্র, প্রিয় উপস্থাপক ইন্দ্রাণীর সঞ্চালনায় আজকে চিরন্তনী এগিয়ে চলেছে, তবে চিরাচরিত প্রথমাফিক নয়, চিরন্তনী একেবারে অন্যরকম, খুব সুন্দর। নানান গুরুত্বপূর্ণ তথ্যের সমন্বয়ে আজকে চিরন্তনী আমাদের জীবনবোধের আলো দিতে চলেছে। ইন্দ্রাণীর কথা শুনতে শুনতে রবীন্দ্রনাথের উচ্চশিক্ষা বিষয়ে সুন্দর একটি কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, সামঞ্জস্য বিধানের শিক্ষাই প্রকৃত উচ্চশিক্ষা। এরপর অনেক আচ্ছা, জগন্নাথ, দীঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর অনেক লিখেছেন, কিন্তু ঘড়ি বলছে ছোট করে পড়লাম, কেমন খুব ভালো লাগলো আজকে অন্য ধরনের চিরন্তনী, আলোজ্বালা চিরন্তনীর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে উল্টো রথের শুভেচ্ছা আপনাকেও। শুভ সকাল, সপ্তাহের প্রথম শুক্রবারে চিরন্তনী, বৃষ্টি ভেজা শ্রাবণের দিন ও রাত, উল্টো রথের শুভেচ্ছা। আমি শিবশঙ্কর সাঁত, পুয়াগড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, উল্টো রথের শুভ সকাল, সবাইকে উল্টো রথের শুভেচ্ছা। সুপ্রভাত ইন্দ্রাণীদি, আজকের শিক্ষণীয় গল্প শুনলাম, সমৃদ্ধ হলাম, খুব ভালো লাগলো। এখানে খুব বৃষ্টি হচ্ছে, সুন্দর উপস্থাপনা। মেদিনীপুর থেকে ধীনের পাল, আপনাকেও জানাই সুপ্রভাত। আর এরপরে লিখেছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, সপ্তাহে প্রথম চিরন্তনী শুনলাম, খুব ভালো লাগলো। আসাম থেকে লিখেছেন আলপনা মণ্ডল, অনেক ধন্যবাদ আপনাকেও। এভাবেই রোজ আমাদের সঙ্গে থাকবেন, আপনারাই আমাদের সত্যিকারের প্রেরণা। আর এরপরে কে আছেন, আচ্ছা, গুড মর্নিং ইন্দ্রাণীদি, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগলো। সাগিনা মাহাতো, সিন্দ্রি চাস রোড, পুরুলিয়া, অনেক ধন্যবাদ আপনাকেও জানাই, গুড মর্নিং। আর আজ আমি ছিলাম চিরন্তনীতে, আগামীকাল আপনাদের সঙ্গে চিরন্তনীতে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। আরও কিছু কি আছে এসেছে একটু চেক করে নিই হোয়াটসঅ্যাপে, মেসেজে। ও আচ্ছা, মেসেজে, চিরন্তনীতে সব গল্পই খুব শিক্ষামূলক, শুনলে মনের মধ্যে কিছু চিন্তা তো আসেই, আমাদের মনে এখান থেকে অনেকটাই প্রেরণা জাগে, সেটা ঠিক সময় ঠিক কাজে লাগালে তবেই তার সার্থকতা। মৌলি লিখেছেন ঢাকুরিয়া থেকে, অনেক ধন্যবাদ মৌলি, সুপ্রভাত। একেবারে তাই তো, শিক্ষামূলক বিষয় মানেই তো তাই, আমাদের মনের মধ্যে সেটা অন্যরকম একটা ভাবনা জাগাতে সাহায্য করে। অনেক বিষয় পৃথিবীতে, এত এত বিষয় তো, আমরা সব বিষয়ে সত্যি সত্যি শেখার জন্য একটা বিষয়ে সম্বন্ধে শিখতেই বোধহয় একটা গোটা জীবনে পেরে ওঠা যায় না, সেখানে এত রকমের বিষয়, এত কিছু। আমরা চেষ্টাই করতে পারি, চেষ্টাটুকুই করি, নিজেকে নিয়ে এবং জ্ঞান অর্জনকে নিয়ে এবং জীবনবোধকে নিয়ে, যতটুকুনি পারা যায়। আচ্ছা, আরেকবার চেক করে নিই, আরও কেউ কি এসেছেন? আচ্ছা, হোয়াটসঅ্যাপে কেউ লিখেছেন, আচ্ছা, আর কিন্তু কেউ লিখবেন না, কেমন, একদম 5:55 হয়ে গিয়েছে। সুপ্রভাত দিদি ভাই, আজ অনেকদিন পরেই পত্রাচার, পুরনো বন্ধুদের আড্ডা, সদস্যগণের অরুণাচল আসাম ভ্রমণ করার সুবাদে বেশ কয়েকটি বৌদ্ধ মঠ আশ্রম দেখার সুযোগ হয়েছিল। এইসব প্রাঙ্গণে চরণযুগল রাখা মাত্র এক অনন্য অদ্ভুত মানসিক প্রশান্তি অনুভূত হয়। সেই এক কথায় প্রকাশ করা বাতুলতা, আমরা তোমাকে এবং আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের অনন্ত জীবনে একবার এইসব বৌদ্ধ মঠের প্রাঙ্গণ যাবার অনুরোধ রইল। শুভজিৎ, সন্দীপন, অশোক, দেবাশিস, উত্তম, ধানবাদ, হীরাপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। বেশ কিছুদিন বাদে লিখলেন, বেড়াতে ব্যস্ত ছিলেন, বুঝতে পারছি। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সঙ্গে চিরন্তনীতে আমরা তো আছি, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। প্রত্যেক শুক্র শনি রবি নানান রকমের গল্প নিয়ে, গল্পের ভাণ্ডা নিয়ে আপনাদের কাছে আমরা আসি। আজকের মতো এই পর্যন্তই, আমি ইন্দ্রাণী বিদায় নিলাম, আগামীকাল উজ্জ্বল ভট্টাচার্য থাকবেন আপনাদের সঙ্গে। এবার বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।

সুপ্রভাত, ঘড়ির কাঁটা বলছে ভোর 6:12 হয়ে 33 সেকেন্ড। এখন থেকে 7টা পর্যন্ত আপনার সঙ্গে আছি প্রভাত বিদা নিয়ে গোপা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, কথা হবে আর অবশ্যই গান শোনা হবে।

জয়তী চক্রবর্তীর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে এই বৃষ্টি ভেজা ভোরবেলা একটু অন্যরকমভাবে আজকে জেগে ওঠা। অন্যরকমভাবে আজকে জেগে ওঠা মানে আজকে আমরা প্রত্যেকেই জেগে উঠব ফিরে আসার আনন্দে। ফিরে আসার আনন্দে এই কারণেই, কারণ আজকে উল্টো রথ। প্রভু জগন্নাথ দেব এবং বলভদ্র সুভদ্রা তারা গিয়েছিলেন মাসির বাড়ি, যেরকম আমাদের সাধারণ কথিত যে গল্প থাকে মাসির বাড়ি, সেখান থেকে আজকে ফিরে আসবে। ফলে ফিরে আসার আনন্দ, ফিরে আসার যে পুনর্মিলন, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই আজকের দিনটা একটু অন্যরকম। আজকের দিনটা আরও একটু অন্যরকম, তার কারণ একেবারেই ভোরবেলা থেকে, শেষ রাত থেকে একটা ঝরঝরো বৃষ্টি শুরু হয়েছে। এ যেন সেই রকম এক প্রতীক যে একটা জায়গায় এতগুলো দিন একজন ছিলেন এবং সেখান থেকে তিনি ফিরে চলে আসবেন আবার তার নিজের জায়গায়। তাই জন্য যেখানে এতদিন ছিলেন সেখানকার যে মানুষরা রয়েছেন, সেখানকার যারা ভক্তরা রয়েছেন, তাদের একটা দুঃখ কষ্ট সমস্ত মিলিয়ে এই বৃষ্টির ধারা যেন সেই প্রতীকেই আমাদের নিয়ে যায়। কিন্তু এই আসা যাওয়ার মাঝেই চলতে থাকে আমাদের জীবন, চলতে থাকে আমাদের যাতায়াত। আর আজকের উল্টো রথের দিনে, উল্টো রথের কথা তো হবেই, তার সঙ্গে সঙ্গে আমরা শুনব বিভিন্ন ধরনের গান। আমরা আর একটা গান শুনি, শুনে ফিরে আসছি এক্ষুনি। শুনছেন প্রভাত পিনা FM গোল্ডে, আজ সঙ্গে আছি গোপা, অবশ্যই সঙ্গে থাকুন আপনিও।

0: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। এই আষাঢ় মাস এলেই আমাদের বাংলায় বারো মাসে তেরো পার্বণ, আমাদের বাংলাতে কথাই আছে, কিন্তু বারো মাসে তেরো পার্বণের সঙ্গে সঙ্গে আরও অনেক পার্বণে জড়িয়ে যায়। কিন্তু আষাঢ় মাস এলে সবচেয়ে বেশি করে যার কথা মনে পড়ে রথ উৎসব। এবং সত্যি কথা বলতে কি, রথ যাত্রা কেবলমাত্র তো উৎসব নয়, মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে পথ চলবার যে আহ্বান এবং আনন্দ, সমস্ত কিছুই একাকার হয়ে যায় এই রথের দিনে। ভক্তরা বিশ্বাস করেন প্রভু নিজেই মন্দির থেকে বেরিয়ে এসে মানুষের কাছে পৌঁছন, তাই তাঁর রথের তড়িতে হাত রাখবার জন্য অপেক্ষা করেন অগণিত মানুষ। এবং শুধুমাত্র রথের দড়ি ছুঁয়ে একটু টান দিতে পারলেই মানুষ মনে করে তিনি ধন্য হয়ে গেল, মানুষ ধন্য হয়ে গেলেন। এবং এমন একটা এই উৎসব রথ, আমাদের উৎসবের সঙ্গে অবশ্যই মানুষ, ধর্ম, বর্ণ এগুলো একেবারেই থাকে না, যে কারণেই উৎসব, সকলে মিলে একসঙ্গে যেহেতু একাকার হয়ে যাওয়া। কিন্তু এই রথের সময়টায় এমন একটা আবেগ, এমন এক ঐতিহ্য, এমন এক মিলন আমাদের জন্য অপেক্ষা করে সারা বছর ধরে, যে জায়গাটা বা আমরা এমন একটা উৎসব, এমন এক আবেগ, এমন এক ঐতিহ্য, এমন এক মিলনের জন্য অপেক্ষা করি, যা কিন্তু রথযাত্রা। এবং রথযাত্রার আবার দুটো দিক আছে, যাওয়া এবং আসা, সোজা রথ এবং উল্টো রথ। ছোটবেলায় একটা সময় মনে করতাম যে সোজা রথ মানে রথটাকে সোজা করে চালানো এবং উল্টো রথ মানে রথটাকে উল্টে নিয়ে চালানো, কিন্তু পরবর্তী সময়ে যত বড় হয়েছি, যত বুঝেছি, জেনেছি, ততই বুঝেছি যে আসলে সোজা রথ এবং উল্টো রথ তা হলো মানুষের জীবনের, কালের, যাতায়াতের যে জায়গা, কোথাও না কোথাও তারও একটা প্রতিভু। কথা হবে আজকে নিশ্চয় উল্টো রথ, সোজা রথ এবং আমাদের চলাচলের জায়গা, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন গান এই ভোরবেলা, বৃষ্টি ভেজা ভোরবেলায় আমাদের সঙ্গে থাকবে। আপাতত আমরা একটা গান শুনছি, শুনে তারপর ফিরে আসছি।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
2: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
3: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন

0: দাখিল করতে হবে তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
0: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

কৌশলী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। উল্টো রথ, যাকে বাহুরা যাত্রা বা বাহুরী যাত্রাও বলা হয়, তা হলো আসলে রথযাত্রার প্রত্যাবর্তন। রথযাত্রার দিন, মানে যদি সোজা রথকে ধরি আর কি, সোজা রথ তো বলা হয় না, মোটামুটি রথযাত্রাই বলা হয়। রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। সেখানে অবস্থান করবার পর তারা আবার নিজ মন্দিরে ফিরে আসেন। এই যে ফিরে আসা, এটাই হচ্ছে, এই ফিরে আসার যাত্রাটাই হচ্ছে উল্টো রথ বা বাহুরা যাত্রা। উল্টো রথের প্রথা বহু শতাব্দী প্রাচীন। ভারতের উড়িষ্যার জগন্নাথ মন্দিরে এই উৎসবের সূচনা হয়। প্রাচীনকাল থেকে এটা একটা বিশ্বাস করা হয় যে বছরে একবার জগন্নাথ দেব তার ভক্তদের কাছে যাবার জন্য গুন্ডিচা মন্দিরে যান। এবারে এই আমাদের যে প্রাচীন যে জায়গাগুলো রয়েছে, পৌরাণিক যে জায়গাগুলো রয়েছে, সেখানে নানান রকমের মতামত আসে নানান জনের কাছ থেকে। তো সেরকমই নানান মতামত থাকলেও মূলত যে জায়গাটাকে ধরা হয়, গুন্ডিচা মন্দিরকে অনেকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে উল্লেখ করেন, এবং লোকবিশ্বাস ঐতিহাসিকভাবে এটি রাজা ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচার নামে নির্মিত মন্দির। সেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা থাকার পর মন্দিরে ফিরে আসেন। এই এই যে এই বাহুরা যাত্রা বা এই যে উল্টো রথ পালিত হয়, হাজার হাজার ভক্ত এই দিনও রথের দড়ি টেনে নিজেকে ধন্য মনে করেন। এই উল্টো রথের যে ফিরে আসা, ফিরে আসার মধ্যে, উল্টো রথের মধ্যে, এবং এই যে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মানুষের সঙ্গে মিশে যাওয়ার জন্য বেরিয়ে আবার মন্দিরে ফিরে আসেন, আবার যে মানুষের অপেক্ষা শুরু হয় আর এক রথচক্র ধরে, একটা জীবনচক্র ধরে, একটা সময়চক্র ধরে, সমস্তটা মিলিয়ে মিশিয়েই কিন্তু রথযাত্রা এবং উল্টো রথে তার ফিরে আসা। আমাদের জীবন রথ যেমন চলে, আমাদের কালের রথ যেমন চলে, তেমনি তাঁর জন্যে অপেক্ষা করতে করতে আমাদের আরও একটা বছর এগিয়ে যাওয়া এবং তারপর আবারও তাঁর সঙ্গে মিশে যাওয়া, তিনিও মিশে যেতে আসেন ভক্তের সঙ্গে এবং ভক্তরাও তার সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যান, যেখানে ধর্ম, বর্ণ, রং কোনো কিছুই সেখানে থাকে না। যেটুকু থাকে, যা থাকে, তা হলো আবেগ, ভালোবাসা, আদর আর এক আট পৌরে বন্ধন। এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই আমাদের রথযাত্রা, সেটা যাওয়াই হোক বা ফিরে এসে সেই রথযাত্রা পূর্ণই হোক, সমস্তটা মিলিয়ে মিশিয়েই কিন্তু

প্রত্যাবর্তন এবং শুভ শক্তির প্রতীক। ভক্তদের বিশ্বাস, জগন্নাথ দেবের এই প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে তাঁর আশীর্বাদ, শান্তি এবং মঙ্গল সকলের জীবনে ফিরে আসে। আমাদের চারপাশে ছোট ছোট বাচ্চারা আজকে নিশ্চয়ই, অবশ্য যেভাবে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি বা কোনো কিছুই আমাদের এই যে মিলন, ভক্ত এবং ভগবানের যে মিলন, তাকে তো থামিয়ে রাখতে পারে না। তো আমার বিশ্বাস, ছাতা মাথায় হলেও নিশ্চয়ই আজকেও বিকেলবেলার দিকে রথ বেরোবে, কারণ ভক্তের সঙ্গে ভগবানের মিলনের জন্য ভগবান বেরিয়েছিলেন তাঁর মন্দির থেকে। আবার তাকে সেখানে ফিরে আসতে হবে, কারণ তিনি বছরে একবার বেরোন ভক্তের সঙ্গে দেখা করবার জন্য, কিন্তু ভক্তরা তো তাঁর কাছে বারে বারে, সময়ে সময়ে, মুহূর্তে মুহূর্তে ছুটে ছুটে যান। তাই সাক্ষাৎ তো তাকে দিতেই হবে, আর সেজন্য তাকে আবার সেই জায়গায় ফিরতে হবে যেখানে বারবার ভক্তরা তার কাছে ছুটে যান। যদিও মনের সঙ্গে মনের টান এবং প্রাণের সঙ্গে প্রাণের টান থাকলে ভক্তের ডাকেই ভগবান সাড়া দেবেন, এবং ভগবানের সেই সাড়া আশীর্বাদ হয়ে আমাদের মাথায় ঝরে পড়বে। এটুকুই আশা, এটুকুই ভরসা, এবং সেই আশীর্বাদে, সেই মঙ্গলের কামনায়, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, এটুকুই কেবলমাত্র এই উৎসবে, এই উৎসবের জায়গায় দাঁড়িয়ে, রথের যাতায়াতের পথে দাঁড়িয়ে, কালচক্রের মাঝে দাঁড়িয়ে, এটুকুই আমাদের চাওয়া এবং এটুকুই আমাদের প্রার্থনা রইল আজকের এই বৃষ্টি ভেজা ভোরে। শুনছেন FM গোল্ড, 100.1 FM গোল্ডে প্রভাত বীণা, গোপা আছি আজ আপনার সঙ্গে, আর উল্টো রথের কথা হচ্ছে আজ এই উল্টো রথের দিনে।

অমর পালের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। উল্টো রথ কেবলমাত্র একটি যাত্রা নয়, ফিরে আসা নয়, এটি মিলন

জয়তী চক্রবর্তী আর পদ্মপলাশের কণ্ঠে আমরা শুনছিলাম জগন্নাথের কথা, জগন্নাথ স্বামীর কথা। আসলে এই রথযাত্রার মধ্যে এই যে জগন্নাথ স্বামী, বলরাম এবং সুভদ্রা, তাদের যে যাওয়া এবং ফিরে আসা, যাওয়া অর্থে আমাদের লৌকিকভাবে যে গল্প, মাসির বাড়িতে যান এবং এই মাসির বাড়িতে যাবার পথে ভগবান নেমে আসেন ভক্তের মাঝে, আবার ভক্তের মাঝখান থেকেই তারা যেতে যেতে ফিরে আসেন নিজেদের মন্দিরে, নিজেদের জায়গায়। সুতরাং উল্টোরথ মানে প্রত্যাবর্তনের প্রতীক। গুণ্ডিজা মন্দির থেকে নিজের মন্দিরে ফিরে আসার এই যে একটা চক্র, জীবনের চক্র, ঘরে ফেরার গান, আপন ঠিকানায় ফিরে আসার প্রতীক, প্রত্যাবর্তনের প্রতীক হল উল্টোরথ। ভক্ত এবং ভগবানের মিলনে দুজনের কাছাকাছি আসার এক উদাহরণ হল এই রথযাত্রা। রথযাত্রা এবং উল্টো রথে নিজের জায়গায় ফিরে আসার মধ্যে দিয়ে এই যে যাত্রা, ভক্ত এবং ভগবানের এই যে যাত্রা, এ এক ভক্ত ভগবানের অটুট সম্পর্কের কথা বলে। রথের দড়িতে টান দেন ধনী দরিদ্র, ছোট বড়, ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে মানুষ। এই যে মানুষের অংশ নেওয়া, মানুষের মধ্যে সমতা, ঐক্য এবং একতার যে বার্তা বয়ে নিয়ে যাওয়া, তা কিন্তু রথের এই যাতায়াতের মধ্যে দিয়েই আমাদের কানে, আমাদের মনে, আমাদের প্রাণে বারবার ধ্বনিত হয় যে বিনয় এবং সমতার শিক্ষা দিতে রথ বেরোয়, রথ বেরোয় ভক্তের মাঝে। রথের কাছে ভক্তরা যেতে পারে সমস্ত কিছু, সব কিছুকে দূরে সরিয়ে রেখে। এখানেই তো ভক্ত এবং ভগবানের মিলন, এখানেই তো ঈশ্বর এমন সাজে এসে আমাদের কাছে দাঁড়ান যেখানে তাঁর কাছে পৌঁছতে আমাদের দ্বিধাবোধ হয় না। আর ভক্ত আর ভগবানের এই যে সম্পর্ক, এই সম্পর্কের মাঝে রথযাত্রা যদি না থাকতো, এই সম্পর্কের এই যে যাতায়াতটা বোধহয় আরেকটু কম হতো। রথযাত্রায় এই যাতায়াতটা, একে অন্যের যে টান অনুভব করা, সে কি কেবলমাত্র রথের দড়ির টান? আসলে এ তো ভক্ত আর ভগবানের মনের টান, প্রাণের টান।

মোহন সিং এর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। উল্টো রথে ফিরে আসার এক আশ্রয় রয়েছে, আর এই ফিরে আসার মধ্যে রয়েছে এক অনুভূতি। মানুষ যতই দূরে যাক না কেন, যতই নতুন পথের দিকে সে এগোক না কেন, যতই অন্য কোথাও গিয়ে সে থাকুক না কেন, মনের গভীরে সবসময় একটি নিরাপদ ঠিকানা ঘর করে, যেখানে ফিরে এলেই শান্তি, ভালোবাসা আর আপনজনের স্পর্শ পাওয়া যায়। উল্টো রথ সেই চিরন্তন ফিরে আসার প্রতীক। যেমন জগন্নাথ দেব তার ভ্রমণ শেষে আবার নিজ মন্দিরে ফিরে আসেন, তেমনি মানুষের জীবনেও ফিরে আসা মানে একটি স্থানে ফেরা নয়, ফিরে আসা মানে নিজের শিকড়ে ফেরা, নিজের মূল্যবোধে ফেরা, নিজের মানুষের কাছে ফেরা, নিজের জগতে ফেরা। উল্টো রথ আমাদের শেখায় জীবনের পথ যতই দীর্ঘ হোক না কেন, জীবন যাত্রার পথ যতই দীর্ঘ হোক না কেন, যত বাধা বিচ্যুতি আসুক না কেন, সেই পথে শেষ পর্যন্ত ভালোবাসা, বিশ্বাস আর আপন আশ্রয়ের কাছে আমাদের ফিরে আসতেই হয়। আর সেই আশার মধ্যেই থাকে শান্তি, সেই আশার মধ্যেই থাকে আশ্রয়, সেই আশার মধ্যেই থাকে পূজো, সেই আশার মধ্যেই থাকে প্রার্থনা। সাগর সেনের এই গান শুনতে শুনতে আজকের প্রভাত বিনা শেষ করব। গোপা ছিলাম আপনার সঙ্গে, ফিরে আসবো আবার 8:30 মিনিটে। ভালো থাকি আমরা, ভালো হোক সবার।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।

0: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন পিএম সূর্যঘর ডট জিওভি ডট আইএন।
2: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
3: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে আইটিআর 1 বা আইটিআর 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
2: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
3: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
2: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
4: গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি

শুনছেন 100.1 FM গোল্ড, আর ঘড়িতে সময় বলছে সকাল 8:33 হয়ে 25 সেকেন্ড। 10টা পর্যন্ত আপনার সঙ্গে থাকবো, আমরা শুনব নানান শিল্পীর কণ্ঠে নানান গান, তার সঙ্গে রয়েছে একটু নানান জায়গার খবরাখবর, আর আমাদের কথাবার্তা তো রয়েছে। এফএম গোল্ডের ঠিক এই সময়, সময়টা মনের মেলোডি। মনের মেলোডিতে সুর তাল ছন্দ লয় মন থেকে মনে ছড়িয়ে পড়ে আমার আপনার। 9903055992 নাম্বার খোলা আছে আপনার জন্য, নিশ্চয়ই কথা হবে, কি বিষয় নিয়ে কথা হবে সে সব কিছু বলবো, কিন্তু একটা গান শুনতে শুনতে শুরু করব আজকের মনের মেলোডি। সঙ্গে রইলাম গোপা, সঙ্গে থাকুন, শুনতে থাকুন

বৃষ্টি মোটামুটি শেষ রাত থেকে শুরু হয়েছে, ঝিরঝির ঝিরঝির করে। এখন একটু আগে পর্যন্ত আমি যা দেখলাম বাইরে, ঝিরঝির ঝিরঝির করে হচ্ছিল আমার স্টুডিওর বাইরে, এখন কি অবস্থা সেটা অবশ্য বলতে পারবো না, কিন্তু আপনার বাড়ির বাইরে এখন বৃষ্টি ঝরঝর করে পড়ছে, না ঝিরঝির করে পড়ছে, না ঝমঝম করে পড়ছে, ঝড়ের কোন অনুপ্রাসটা এখন আপনার বৃষ্টির, আপনার বাড়ির বৃষ্টির সঙ্গে জড়িয়ে রয়েছে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু বৃষ্টি একটা হচ্ছে এবং বৃষ্টি হবে আজকে, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। আকাশ তো তেমন কথা বলছে।

আবহাওয়া যেরকম বলছে, বৃষ্টি তাতে করে হবে বলেই মনে হচ্ছে। এবং যেহেতু আজকে রথের দড়িতে আবার টান পড়বে, উল্টো রথ, যেহেতু জগন্নাথদেব আবার ফিরবেন তার মূল মন্দিরে, মূল জায়গায়, নিজের জায়গায়, তো সেই জন্য একটা উৎসব রয়েছে। কিন্তু উৎসব যখন রয়েছে তখন বৃষ্টি হোক আর যাই হোক, ছাতা মাথায় দিয়ে হলেও সেই উৎসব তো পালন করতেই হবে। আর আজকে যখন আমি সকালবেলা আসছিলাম তখন অনেকগুলো জায়গা ঘুরে ঘুরে আসছিলাম, তো দেখছিলাম বিভিন্ন জায়গায় জায়গায় রথের মেলার বিভিন্ন দোকান বাঁধা রয়েছে। আর সবচেয়ে রথের মেলায় যেটা ইন্টারেস্টিং মনে হয় বা ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় গাছ পাওয়া যায় তো প্রচুর, আর এই ছোট ছোট গাছগুলোতে ভোরবেলায় বৃষ্টির, মানে সবে ভোর হচ্ছে সেই সময় ছোট ছোট গাছগুলোতে বৃষ্টির জল পড়ে, গাছগুলো না একদম মানে মনে হচ্ছে গাছগুলোই ভোরবেলা বৃষ্টির জলে নাচ করছে, এরকম একটা লাগছে, ওদের এত আনন্দ, এত মজা হচ্ছে। তো সেইটা দেখতে দেখতে মনে হচ্ছিল রথের মেলা ব্যাপারটা আমাদের সারা বছর ধরে নানান জায়গায় নানান রকম মেলা হয়, কিন্তু রথের মেলা ব্যাপারটার মধ্যে একটা অদ্ভুত বিষয় রয়েছে, একটা অন্য রকম একটা কিছু টান আছে। আপনারও কি তেমনটা মনে হয়? যদি আপনার তেমনটা মনে হয় অবশ্যই কিন্তু আপনি ছোট্ট করে লিখে ফেলতে পারেন অন্যান্য মেলার থেকে রথের মেলাটা কেন আপনার কাছে আলাদা হয়ে যায় বা কেন আপনার কাছে আলাদা হয়ে আছে, অবশ্যই সে কথা কিন্তু আমাদের বলে দিতে পারেন। আর আজকে বিশেষ কিছু, মানে আজকের দিনটায় বিশেষ কিছু জায়গা রয়েছে, কেবলমাত্র রথের মেলা বা উল্টো রথ বা কিছু এরকমের থেকেও আরও অনেক কিছু, মানে এগুলো যেমন রয়েছে তার সঙ্গে আরও অনেক কিছু রয়েছে আজকের এই দিনটাতে, সব কিছু নিয়ে কথা হবে। কিন্তু আপনি চটপট আমাদের কাছে চলে আসতে পারেন আপনার সেই মনের কথা নিয়ে 9903050592, যেখানে আপনি বলে যেতে পারেন হাজার একটা মেলা আমাদের সারা বছর ধরে হোক না কেন এবং সেই সমস্ত মেলাগুলোতে আমরা যাই না কেন বা জিনিসপত্র কিনি না কেন, রথের মেলাটা কিন্তু আমাদের কাছে একদম আলাদা। রথের মেলাটা কী কারণে আপনার কাছে একেবারে আলাদা ছোট্ট করে একটু যদি লিখে পাঠিয়ে দেন তাহলে আপনার মনের কথা আমাদের কাছে উড়ে চলে আসবে এবং আমরা শেয়ার করব সকলের সঙ্গে। তাই গান শুনতে শুনতে চটপট আপনি লিখতে থাকুন আর আমি ঝটপট শুনতে থাকি আরও একটা গান। কী গান শোনা যায়, কী গান শোনা যায়, কী গান শোনা যায়, এমনটা করতে করতেই আমরা পরের গানে চলে যাই।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। বৃষ্টি থামতে দেবো কি না দেবো সেটা বুঝতে পারছি না, কিন্তু বৃষ্টি থামবে কি না সেটাও কিন্তু একটা প্রশ্ন আজকে। সেই মোটামুটি 2:30-3 থেকে শুরু হয়েছে বৃষ্টিটা রাত্রিবেলা, আর সেই সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত কখনো ঝিরঝির, কখনো ঝমঝম, কখনো ঝরঝর, নানান রকমভাবে নানান রকম তালে লয়ে ছন্দে বৃষ্টি ঝরছে। আগামী সময়তেও হয়তো ঝরবে বৃষ্টি, কিন্তু বৃষ্টি হোক বা না হোক, ছাতা মাথায় দিতে হোক বা না হোক, রথের মেলায় আমাদের কিন্তু যেতেই হবে। তো সেই রথের মেলায় যেতেই হবে এই কারণে, কারণ হচ্ছে রথের মেলাটা অন্যান্য যে কোনো মেলার থেকে একটু আলাদা। এবার এক একজনের কাছে এক এক রকম কারণে রথের মেলাটা অন্য যে কোনো মেলার থেকে আলাদা। আপনার কাছে ঠিক কী কারণে রথের মেলাটা অন্য যে কোনো মেলার থেকে আলাদা সেটা অবশ্যই আপনি কিন্তু আজকে আমাকে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সে তো আপনি জানেনই, 9903050992। প্রথম মেসেজ একটু পড়ে নিই টুক করে। রথের মেলা টানে কারণ আমার বাড়ির কাছে রথের মেলা হয় বড় করে, সঙ্গে পাঁপড় ভাজা জিলিপি আছে, আর তার সঙ্গে বড় রথ দুতলা বাড়ির সমান, আর ছোট ছোট গাছ কেনার ধুম। কোনো মেলায় এমনটা দেখি না। সৌভিক সরকার, কসবা হালতু। রথের মেলায় মানে অন্যান্য যে কোনো মেলাতে গাছ থাকতেও পারে বা না পারে, কিন্তু যেখানে রথের মেলা হয় রথের মেলায় কিন্তু গাছ একটা থাকে। এবং এমনটা শোনা যায়, আমার দিদাও বলতেন যে রথের মেলা থেকে একটা গাছ কিনে এনে গাছ লাগালে নাকি সেই গাছ যত বেশি মানে শাখা প্রশাখা ডালপালা মেলে ধরবে, জীবনেও নাকি তত বেশি ডালপালা বা সুখের যে বাসা সেগুলো নাকি তৈরি হবে সেই গাছের সঙ্গে সঙ্গে। সেজন্য গাছ লাগানোটা খুব প্রয়োজন। গাছ লাগানোটা সুখের জন্য বা জীবন কতটা বেড়ে উঠবে, ফুলে ফেঁপে উঠবে তার জন্য কিনা জানি না, অক্সিজেন জন্য তো বটেই। অক্সিজেন গাছ ছাড়া হবে না, সেই অক্সিজেনের জন্য আমাদের গাছটা লাগাতেই হবে, শুধু রথের দিন নয় সারাটা বছর। রথের সময়টা যেহেতু বৃষ্টির সময়, আষাঢ় শ্রাবণ মাসে যেহেতু রথের একটা জায়গা, তো ফলে যেহেতু বৃষ্টি হয় সেই জন্য গাছ লাগাবার একটা অন্যরকম পরিবেশই থাকে, কিন্তু সারা বছর আমরা গাছ লাগাবো এবং গাছের যত্ন করব। এটা এই রথের মেলা থেকেই শুরু করা যায় এবং এই জন্যও কিন্তু রথের মেলাটা অনেকের কাছে ভালো লাগে। তো রথের মেলা বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের কাছে ভালো লাগবার একটা জায়গা। আজ আকাশ মেঘলা, উল্টো রথে বৃষ্টি হয় একটু। রথের মেলা মানেই যেন মনে হয় দুর্গাপুজোর কাউন্টডাউন আরও জোরদার করে শুরু হয়ে যায়। এছাড়া এমন একটা মেলা যার বিশেষত্ব হচ্ছে জিলিপি পাঁপড় ভাজা, এ একটা আলাদা অনুভূতি। রজত বিশ্বাস, বনপুর, নদিয়া। জিলিপি এবং পাঁপড় ভাজা অন্যান্য যে কোনো মেলাতেই কিন্তু পাওয়া যায়, কিন্তু পাঁপড় ভাজাটা নিয়ে একটা প্রশ্ন। ঠিক, পাঁপড় ভাজাটা সব মেলায় সব সময় আর কি সব মেলায় পাওয়া যায় কিনা জানি না। ঝুরি ভাজা পাওয়া যেতে পারে, বাদাম ভাজা পাওয়া যেতে পারে, জিলিপি তো পাওয়া যায়, কিন্তু পার্টিকুলার পাঁপড় ভাজাটা অন্য কোনো মেলায় পাওয়া যায় কিনা সেটা একটা প্রশ্নচিহ্ন বটে, কিন্তু রথের মেলাতে পাওয়া যাবে, রথের যে কোনো মেলাতে পাওয়া যাবেই যাবে। এবং আমার ঠিক এই মুহূর্তে একটা এমন মেলার কথা মনে পড়ছে, এখন জানি না আমি সেখানে ওই মেলাটা হয় কি না, মেদিনীপুর যাওয়ার পথে সেই মেলাটা পড়তো, ট্রেনে করে যখন যেতাম তখন দেখতে দেখতে যেতাম। যেহেতু তখন ওখানে রাস্তায় আলো ছিল না, অনেক বছর আগের কথা বলছি, রাস্তায় যেহেতু আলো ছিল না সেই জন্য সেখানে মেলা হতো সকাল থেকে বিকেলবেলা পর্যন্ত, যতক্ষণ দিনের আলো থাকতো। এবং সেই মেলায় পাঁপড় ভাজার গন্ধ আর জিলিপি ভাজার গন্ধ মম করতো স্টেশন, ট্রেন, আকাশ, বাতাস, সমস্ত কিছু। এবং কেবলমাত্র এই পাঁপড় ভাজার জিলিপির টানেই অনেকেই আমরা চলে যেতে পারি রথের মেলাতে। রথের মেলা কেন আপনার কাছে স্পেশাল অন্যান্য যে কোনো মেলার থেকে, সে কথা টুক করে ছোট্ট করে আজকে এসে আমাদের বলে যেতেই পারেন। আর আজকের দিনের বেশ কিছু কথা আমি বলবো, কারণ আজকে অনেকগুলো বিষয় রয়েছে সেজন্য বলবো, কিন্তু আপাতত এত হিসেব নিকেশ বিষয় আশয় যাওয়ার আগে আমরা শুনবো গান। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM গোল্ডে মনের মেলোডি। গোপা আজ আপনার সঙ্গে আছি, আর ঠিক এই মুহূর্তে এই গানটা শুনি।

কবি সুমনের গান শুনতে শুনতে সারাদিন বৃষ্টির ছোঁয়া পেতে পেতে ক্রমশ ক্রমশ আমরা এগিয়ে চলব সেই সময়ে, যে সময়ে জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা নিজের মন্দিরে ফেরবার জন্য গুন্ডিচা থেকে রওনা দেবেন এবং উল্টো রথের দড়িতে টান পড়বে। আর উল্টো রথের দড়িতে টান পড়া মানেই একটা ফিরে আসার আনন্দ, ফিরে আসার মজা, নিজের জায়গায় আবার অনেক দিন পরে, বেশ কিছুদিন পরে আবার ফিরে এসে নিজের জায়গাটাকে নিজের মতন করে একটু গুছিয়ে নেওয়া, এটাই কিন্তু আমাদের এই যে রথ যাত্রা এবং তারপর উল্টো রথে যে ফিরে আসা, সমস্তটা জুড়ে কিন্তু এই জায়গাটাই রয়েছে, ফিরে আসার আনন্দ এবং অনেকের সঙ্গে মিলে আসার আনন্দ। আজকে যে বিষয় নিয়ে আমাদের কথা হচ্ছে তা হচ্ছে রথের মেলাটা আমাদের কাছে অন্য সমস্ত মেলার থেকে একটু আলাদা, কিন্তু এক একজনের কাছে এক এক রকম কারণে আলাদা, সকলের কাছে এক রকম কারণে আলাদা সেটা তো হতে পারে না। যেমন রথের মেলার সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে থাকে, তখন রথের মেলায় যেতাম শুধু ঝুলন যাত্রার খেলনা কিনতে, এখন আর ঝুলন হয় না বাড়িতে, তাই রথের মেলায় সেই ছোট ছোট সুন্দর খেলনা পাওয়া যায় না। তবে পাঁপড় ভাজা আছে কিন্তু 10 টাকা এক পিস, আর জিলিপি আছে 100 গ্রাম 30 টাকা। সময় অনেক কিছু কেড়ে নিয়েছে নির্ঝর বিরাটি। আসলে মেলায় যখন আমরা যাই তখন আমরা জানি মেলায় হয়তো একটু জিনিসপত্রের দাম বেশি হয়, কিন্তু এই যে মেলায় কেনাকাটা এবং এই কেনাকাটার সঙ্গে সঙ্গে যে আনন্দ, মানে মেলায় গেলে কিছু একটু কিনতেই হয়। দিদা বলতেন যেমন মেলায় গিয়ে যদি খালি হাতে ফিরে আসো তাহলে জীবনমালাও খালি হয়ে যায়, সেজন্য মেলায় গেলে কিছু একটা কিনতেই হয়, সে আমি যাই কিনি না কেন। তো সেই রকম কেনাকাটির মধ্যে দিয়ে একটু হিসেব নিকেশ তো করতেই হয়, সারা বছর জুড়ে আমরা নানান রকম হিসেব নিকেশ করি, কিন্তু এই সময়টায় যখন রথের মেলা এই বছরে একবারই আসছে, নানান মেলা নানান সময় হচ্ছে কিন্তু রথের মেলা যখন বছরে একবারই আসছে, তখন একটুখানি পাঁপড় ভাজা খাওয়ার জন্য আর জিলিপি খাওয়ার জন্য এটুকু যদি একটু দিই তাহলে অসুবিধা নেই, খুব একটা অসুবিধা হয় না, একদিন আধদিন দেওয়াই যায় সেটা। আর একটা কথা হলো যে এই যে ছোট ছোট যে বিভিন্ন রকম পুতুল সেগুলো কিন্তু পাওয়া যায় বোধহয় রথের মেলায়, একেবারে পাওয়া যায় না তেমনটা নয়, হয়তো আগের মতন অতটা পরিমাণে না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট অল্প অল্প করে হলেও কিন্তু নানান ধরনের মাটির পুতুল, এমনি ছোট ছোট নানান রকম পুতুল এগুলো কিন্তু এখনও পাওয়া যায়, শুধু একটুখানি খুঁজে নিতে হবে। আর এরকম খুঁজতে খুঁজতেই নানান রকমভাবে নানান কিছু পাওয়া যায় রথের মেলায়। এই যে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে রথ টানতে টানতে একটু রথের মেলায় ঘুরে আসা এবং এই রথের মেলায় ঘুরে আসবার মধ্যে যে একটা অন্যরকম আনন্দ পাওয়া, সেটাকে কোথাও না কোথাও নিজেদের মধ্যে একটা নিজেকে খুঁজে পাওয়া এবং নিজেদের ভালো রাখবার একটা জায়গাও হতে পারে এই মেলা। আমি কিন্তু নিজে থেকে এটা বলছি না, নানান রকম গবেষণা নানান রকম কিছু সমস্ত সেটাই বলছে

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते। टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
4: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
3: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
4: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
3: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
5: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি

100.1 FM গোল্ডের মনের মেলোডিতে আমরা শুনছি আজকে বৃষ্টির গান নানান শিল্পীর কণ্ঠে। সঙ্গে আছি গোপা। আর মনের মেলোডিতে আজ কথা হচ্ছে রথে মেলার, মানে অন্যান্য অনেক মেলা সারা বছর ধরে নানান সময় আমাদের চারপাশে আমরা দেখতে পাই, আমরা ঘুরতে যাই, কিন্তু রথের মেলাটা আমাদের কাছে একটু অন্যরকম, একটু স্পেশাল। এবার এক একজনের কাছে এক এক রকম কারণে এই রথের মেলা স্পেশাল। ঠিক আপনার কাছে কী কারণে এই রথের মেলাটা স্পেশাল বা প্রিয়, সে কথাই আপনি কিন্তু আজকে বলে যাচ্ছেন আমাদের কাছে। আর সেই কথা শুনতে শুনতে, সেই কথা জানতে জানতে যদি একটু যাই, রথের দড়িতে টান দিলে প্রভু জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ লাভ হয়। রথের মেলা আমার কাছে স্পেশাল কারণ রথের মেলাতে অনেক রকম মাটির পুতুল, খেলনা এবং আরও অনেক ধরনের জিনিস পাওয়া যায় যেটা অন্য কোনো মেলায় পাওয়া যায় না। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। এরপরে কিশোর পাঠিয়েছেন বালি হাওড়া থেকে, অন্য মেলাগুলো শীতকালে হয় কিন্তু রথের মেলা বর্ষাকালে হয়। রথের মেলায় জিলিপি পাঁপড় খেতে হবে। অনেক গাছপালা, মাটির জিনিসপত্র রথের মেলাতেই দেখতে পাওয়া যায় এবং রথের মেলাতেই বিশেষ কিছু জিনিস আছে যেগুলো পার্টিকুলার রথের মেলাতেই পাওয়া যায়। রথের মেলা আমার কাছে টানে, আমাকে কাছে টানে কারণ আমাদের বাস স্ট্যান্ডে রথের মেলা বসে। কত রকম গাছ, রকমারি জিনিস, ফুচকা, আইসক্রিম, পাঁপড় ভাজা, তেলে ভাজা, ওই টানে রথের মেলায় যেতেই হয়। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। এরপর আমি চলে যাব কার কাছে, চলে যাব উৎপল মুখার্জি পুনে থেকে, তিনি পাঠিয়েছেন, কাল রাত্রির থেকেই ওখানে বৃষ্টি হচ্ছে, সে কথা উনি বলেছেন পুনেতে। আর ওখানকার হাউজিং সোসাইটিতে ছোট করে উল্টো রথ যাত্রা হবে। ক্লাব হাউসে বিকেলে বাচ্চাদের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কোনো রথের মেলা হয় না, তারপরেই শেষে ছোট রিফ্রেশমেন্ট একটা থাকে। সমস্ত কিছু মিলিয়ে এক এক জায়গায় এক এক রকমভাবে পালন করা হয়, বিশেষ করে যদি সেটা বাংলার বাইরে হয় তাহলে তো নানান রকমভাবে নিজেদের মতন করে নিজেরা সুন্দর করে একটুখানি সেই আমেজটুকুকে, আবেশটুকুকে নিজেদের গায়ে মাখবার জন্য এক একজন এক একটা গোষ্ঠী এক এক রকমভাবে পালন করে। কিন্তু আমাদের এখানে রথের মেলা তো হবেই, রথের মেলা তো খুলবেই। চারিদিকে দেখলাম আজকে ভোরবেলা প্রচুর রথের মেলার দোকানগুলো বন্ধ হয়ে রয়েছে, যেহেতু অত ভোরবেলায় তখন তো দোকান অবভিয়াসলি খোলেনি, কিন্তু আমি জানি ধীরে ধীরে দোকানগুলো খুলবে এবং মানুষজন যাবে, কারণ আমাদের কোনো বৃষ্টি, কোনো ঝড়, কোনো ঝঞ্ঝা আমাদের আটকিয়ে রাখতে পারে না। আর রথের মেলা মানেই ওই পাঁপড় ভাজা, জিলিপির গন্ধে আমাদের মনকে পাগল করে দেয়। আর যেটা বলছিলাম, ওই যে আজকে সযত্ন দিবস, আন্তর্জাতিক সযত্ন দিবস, নিজের জন্য আমরা ভাবি একটু কম, আমরা অন্যের জন্য নানান রকমভাবে নানান কিছু দেখলেই আমরা ভাবনা চিন্তা করি তাদের জন্য, অন্য মানুষ যাতে ভালো থাকে সে বিষয়টি নিয়ে আমরা ভাবনা চিন্তা করি, কিন্তু নিজেদের ভালো লাগার জায়গাটা কোথাও না কোথাও সেসবের মাঝে হারিয়ে যায়, বিশেষ করে মেয়েদের তো বটেই হারিয়ে যায়। কিন্তু আজকের দিনটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আজকের দিনটা নিজেকে একটু ভালো রাখার দিন। নিজেকে ভালো রাখা মানে স্বার্থপর হয়ে যাওয়া নয়, নিজেকে ভালো রাখা মানে সেটার মধ্যে কিন্তু কোনো রকম মানে খারাপ কিছু নেই। নিজেকে ভালো না রাখলে অন্যকে ভালো রাখা যাবে না। নিজের যদি শরীর খারাপ থাকে, নিজের মন মেজাজ যদি খিটখিটে হয়ে থাকে, তাহলে অন্য মানুষ কী করে ভালো থাকবে? তাই অন্যকে ভালো রাখবার জন্য নিজেকে ভালো রাখাটা খুব জরুরি, যেটা এই বছরে একটা দিন বিশেষ করে আমাদের সকলকে মনে করিয়ে দেওয়া হয়। এবং সেটা আজকে কেন, সে বিষয়টা নিয়েও কথা বলবো। আর এই মেলার সঙ্গে নিজেকে ভালো রাখবার একটা বিরাট যোগ রয়েছে, আমাদের ব্রেনের সঙ্গে মেলার একটা যোগাযোগ রয়েছে, সে কথাও নিশ্চয়ই বলবো। আপনার আরও অনেক মেসেজ এসে আমার কাছে জমা হয়েছে, সেগুলো পড়বো, সব কিছুই হবে, কিন্তু তারও আগে একটা গান আমরা শুনে আসি।

সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে শুনছিলাম গান, গান শুনতে শুনতে মেসেজে পৌঁছই বৃষ্টি পায়ে মেলায় গিয়ে বৃষ্টির আবেশ মাখা, দু চোখ মেলে আজকে শুধুই রথের মেলা দেখা, পাঁপড় ভাজা আর জিলিপির গন্ধে হৃদয় আপন করা, হৃদয় আপন করে রথের মেলা আজকে যেন শুধুই বৃষ্টির তরে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে তিনি পাঠিয়েছেন তার মনের কথা। এরপর আমার রথের মেলায় খুব একটা যাওয়া হয়নি, গোষ্ঠগোপালের একটি গানের কথা উনি বলেছেন, সেই গানটা শুনলে ওনার ভালো লাগে। আশিস দত্ত সল্টলেক থেকে। এরপর চলে যাব কার কাছে, জিলিপি পাঁপড় তালপাতার বাসি। এছাড়া ছোটরা যখন রথ নিয়ে পাড়ার পরিক্রমা করে, প্রসাদ দেয়, প্রসাদ বিলি করে, তখন একটা ভালো লাগা তৈরি হয়। ভুলু সাহা মধ্যমগ্রাম। এরপর হচ্ছে শিপ্রাকারার মারিকপাড়া লেন বেতর হাওড়া থেকে, তিনি ছোট থেকে এখনো পর্যন্ত রথের মেলার কথা তিনি বলেছেন। নানান গাছ আর কাঁঠাল ভেঙে অথবা গোটা বিক্রি হয়, আর এইটা হচ্ছে রথের মেলার একটা বড় জায়গা। আর মেলায় যাবার পথে, মানে রথ যদি চলে তাহলে রথের দড়িতে হাত দিয়ে রথের দড়ি টানার আনন্দটাই সেটা একটা অন্যরকম আনন্দ, তাই রথের মেলা ওনার কাছে প্রিয়। এরপর পূর্ব বর্ধমান থেকে ভানু পাল, তিনি ওনাদের গ্রামে ঝাপান বলে একটা মেলা হয়, সেখানে ভীষণ মাইক বাজে, তাই জন্য সেই মেলাটা ওনার কাছে অতটা ভালো লাগে না, কিন্তু রথের মেলায় মাইক অতটা বাজে না, তাই রথের মেলাটা ওনার কাছে বেশি ভালো লাগে। এরপর হচ্ছে হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, তিনি বলছেন রথের মেলায় ছোট রং করা হাঁড়ি করা পাওয়া যেত, আর আমি ভাবতাম এত ভিড়ে একটা টুক করে তুলে নেব, কিন্তু কখনোই পারিনি, ছি ছি ছি ছি ছি, এমন দুষ্ট বুদ্ধি যেন আর কখনো না হয়, পারিনি। এই কথা মনে পড়ে তাই মজা লাগে। সত্যি এমন অনেক রকম ভাবনা আমাদের মনের মধ্যে তৈরি হয়, কত রকম ভাবনা আমাদের মনের মধ্যে তৈরি হয়, সেগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি না, ভাগ্যিস কিছু কিছু ভাবনা অ্যাপ্লাই করা যায় না। আর এরপরে একটি মেসেজ রয়েছে, দেখে নিই। জীবনে প্রথম দেখা মেলা ছিল রথের মেলা, যখন ছোট ছিলাম বাড়ির আশেপাশে মেলা বলতে ছিল রথের মেলা, সময় এবং দিন এগোনোর সঙ্গে সঙ্গে এখন বাড়ির আশেপাশে অনেক মেলা হয়, তবে রথের মেলার পর থেকেই শুরু হয়ে যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি, তাই অন্যান্য মেলার থেকে রথের মেলা একটু আলাদাই। উত্তম কুমার দাস, দ্বারহাট্টা, হরিপাল, হুগলি। আসলে রথের মেলা, রথের আগে মার্চ মাসে আমাদের যে একটা দোল উৎসব, সেখানে তো ওই রকমভাবে মেলা বা কিছু নিজেদের মতন করে নিজেদের আত্মীয় বন্ধু বান্ধব সে সমস্ত কিছুকে নিয়ে, বাড়ির পুজো নিয়ে, সব কিছু নিয়ে একটা অন্যরকম উন্মাদনা। তারপরে একটা বড় জায়গা হচ্ছে এই রথ, এবং রথ মানে শুধু নিজেদের বাড়ির লোক নয়, রথ মানে পাড়ার লোক, রথ মানে জেলার লোক, শহরের লোক, দেশে বিদেশের লোক, সমস্ত কিছু একাকার হয়ে মিলেমিশে যায়। রং, বর্ণ, গন্ধ, সমস্ত কিছু আলাদা আলাদা আলাদা আলাদা ভাবে আমাদের কাছে আসে, এবং সমস্ত কিছু আলাদা আলাদা রকম হয়েও কেমন যেন এক রকম একটা হয়ে যায়। আর এই রথের মেলা একটা অনেক বড় জায়গা, যেখানে ছোটবেলায় কিন্তু রথের মেলাটাই খুব বড়ভাবে দেখতাম, তখন পুজোর সময় বা কালী পুজোর সময় বা শীতকালে একটা মেলা হতো, কিন্তু শীতকালে বই মেলাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা মেলা ছিল, এবং রথের মেলাটা একটা জায়গা ছিল যেখানে নানান ধরনের কাঠের ছোট ছোট খেলনাবাটি, মাটির জিনিসপত্র, মাটির পুতুল এবং আরও অনেক কিছু। আর একটা জিনিস রথের মেলায় খুব মনে পড়ে, গাছের সঙ্গে সঙ্গে

0: প্রচুর পাখি, পাখি আসতো, প্রচুর পাখি বিক্রি হতো, তখন খুব মজা লাগতো দেখে রং বিরঙের নানান রকমের পাখি। কিন্তু এখন মনে হয় আহারে, পাখিগুলোকে খাঁচার মধ্যে না রেখে যদি আকাশে উড়িয়ে দেওয়া যেত তাহলে কত ভালো হতো। এবং এই সমস্ত কিছু নিয়েই কিন্তু মেলা আমাদের কাছে এক গুরুত্বপূর্ণ জায়গা। এবং সে জায়গা কেন গুরুত্বপূর্ণ নিশ্চয়ই সে কথাও বলবো আপনার মেসেজ পড়বার ফাঁকে ফাঁকে। আপাতত একটা ছোট্ট করে বিরতি নিই, বিরতি নিয়ে ফিরে আসছি আবার। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আজ মনের মেলাডিতে আপনার সঙ্গে আছি গোপা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
3: হর ঘরে

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

অঞ্জন দত্তের গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে আবার চলে আসি একটু আজকের কথায়। এই জুলাই মাসের 24 তারিখ এই দিনটাতে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে বা আন্তর্জাতিক সযত্ন দিবস পালন করা হয়। কেন এই দিনটা? 24 ঘন্টা, আজকে 24 তারিখ, আর সপ্তাহে 7টা দিন, জুলাই মাস যেহেতু 7 ইন্ডিকেট করে, তাই 24 ঘন্টা, 7 দিন এবং 365 দিনের সমস্ত সময় সযত্ন আমাদের নিতেই হবে, নিজের যত্ন নিজেকে নিতেই হবে। সেই জন্য এই 24/7 এই দিনটাতেই একটা প্রতীকী অর্থ হিসেবে এই দিনটাতেই নেওয়া হয়েছে আন্তর্জাতিক সযত্ন দিবসকে বেছে। একটা দিনের কেবলমাত্র অভ্যেস নয় এটা, এটা প্রতিদিনের অভ্যেস। আর পুষ্টিকর খাবার দাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা বা হাঁটা, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমাবার জন্য ধ্যান, প্রার্থনা, শ্বাসের অভ্যেস বা শ্বাসের

মেলা আমাদের দেয়। মেলায় নতুন নতুন রং, আলো, গন্ধ, মানুষ, সমস্ত কিছুই নতুন। যিনি বিক্রি করছেন জিনিসপত্র তিনিও কিন্তু রোজকার চেনা, যাদের কাছ থেকে আমরা জিনিসপত্র কিনি তারা নন, তারাও কিন্তু আলাদা। ফলে আমাদের মস্তিষ্ক কিন্তু নতুন কিছুকে খুব তাড়াতাড়ি টেনে নেয়, নতুন কিছু তাকে খুব আকর্ষণ করে মস্তিষ্ককে, এবং মস্তিষ্ক নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে এই নতুন কিছুর মধ্যে দিয়ে। তাই নতুন কিছু দেখলেই মস্তিষ্কের কৌতূহল কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আর মন মস্তিষ্ককে আরও বেশি সাহায্য করে সেই নতুন কিছুর দিকে এগোতে। সুতরাং আমাদের মন এবং মস্তিষ্ক দুজনে মিলে নতুন কিছুর দিকে এগিয়ে যায় এবং নতুন কিছু থেকে অনেক নতুন নতুন নতুন কিছু নিজের জন্য নিয়ে নেয়। সেজন্য মেলা একটা বিশেষ জায়গা, অনেক নতুন কিছুকে আমাদের ব্রেন নিতে পারে সেই জায়গা থেকে। আর মেলায় যেহেতু অনেক মানুষের সঙ্গে দেখা হয়, মেলা ঘুরতে ঘুরতে বহু পুরনো মানুষদের সঙ্গে দেখা হয়, যাদের অনেক দিন যাদের সঙ্গে দেখা হয়নি, প্রিয় মানুষদের সঙ্গে, খুব কাছের মানুষদের সঙ্গে আমরা মেলায় যাই, মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা অনেক একটু দূরে থাকে যেরকম আত্মীয় স্বজন, তারাও যদি আপনার বা আমার বাড়ির কাছে মেলা হয় তারা আসে মেলা ঘোরবার জন্য। ফলে মানুষের সঙ্গে মানুষের একটা যোগাযোগ হয় এবং মেলায় বিভিন্ন রকম এই নাগরদোলা চড়া, পছন্দের খাবার খাওয়া, ছোটোখাটো টুকটাক কেনাকাটা করা, যেগুলো বিশাল ব্র্যান্ডেড কিছু জিনিসপত্র নয়, কিন্তু সেই ছোটোখাটো জিনিসপত্রগুলো কিনলে আমাদের মনের ভেতর, আমাদের মনের ভেতর বলা ঠিক নয়, মস্তিষ্কের ভেতর ডোপামিন এবং এন্ডোরফিনের মতন ভালো লাগার যে হরমোনগুলো রয়েছে, ভালো লাগার যে জিনিসপত্রগুলো রয়েছে, তাঁরা নিঃসৃত হয় এবং নিঃসৃত আমাদের মনকে কিন্তু আনন্দ দেয়। সুতরাং সবসময় ব্র্যান্ডেড জিনিসপত্র কিনলেই যে আমার ভালো লাগবে বা ভালো হবে এমনটা কিন্তু নয়। আসলে আমাদের মন, আমাদের মস্তিষ্ক সমস্ত কিছু আটপৌরে জিনিসপত্রের মধ্যে থেকে কিন্তু আনন্দকে খুঁজতে চায়, ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে থেকে আনন্দকে খুঁজে পেতে চায়। মেলা কিন্তু সেটা খুব সাহায্য করে। মেলায় বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়, দেখাশোনা হয়, এবং যেখানে একটা মানুষের মধ্যে বা মানুষের চিন্তায় মানুষের ভাবনায় যে একাকিত্ব বিশেষ করে এখন তৈরি হচ্ছে, সেটাও কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে কমতে থাকে এই মেলার মাধ্যমে। দৈনন্দিন একঘেয়েমি থেকে একটু অন্য রকম কিছু, একটু মানে সাজানো গোছানো অনেক কিছুর থেকে একটু অন্য রকম কিছু, আমাদের মস্তিষ্ক সবসময় অন্য রকম কিছু চায়। সেজন্য আমাদের ব্রেন কিন্তু ভালোবাসে অন্য রকম কিছু, যেটা মেলাতে কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়। তাই মেলায় ঘুরে আসার অ্যাডভাইস কিন্তু দিচ্ছেন এখন বিশেষজ্ঞরা, ডাক্তাররা। সেজন্য মেলাকে কিন্তু খুব একটা পাশে সরিয়ে রাখবার মতন নয়, মেলায় ঘুরতে যেতে হবে, মেলায় আনন্দ করতে হবে, কারণ নিজেদের ভালো রাখতে হবে। বিশেষ করে আজকের দিনে এটা মনে রাখবার মতন, যখন আজকে আন্তর্জাতিক সযত্ন দিবস, ফলে মেলায় আজকে আমরা যাচ্ছি ছাতা মাথায় দিয়ে হলেও মেলায় যাচ্ছি, এবং একটু বৃষ্টির জলে ভেজা হলেও পাঁপড় ভাজা আর জিলিপি আমরা খাচ্ছি, এটাই কিন্তু কথা রইল।

লতা মঙ্গেশকরের গান শুনতে শুনতে এবার আপনার মেসেজে আমাকে পৌঁছতেই হবে। সারা বছর হাজারো মেলা হলেও রথের মেলার টানটা সত্যি অন্যরকম, কারণ এই মেলার সঙ্গে জড়িয়ে আছে আমাদের খাঁটি শৈশব। রথের মেলা মানেই চড়া রোদ আর ঝমঝম বৃষ্টির লুকোচুরি, মা বাবার হাত ধরে জিলিপি পাঁপড় ভাজার স্বাদ নেওয়া। অন্যান্য মেলা যেখানে শুধুই কেনাকাটার উৎসব, রথের মেলা সেখানে একটা আবেগ। ছোটবেলায় নিজের হাতে রথ সাজানো আর মেলা থেকে মাটির পুতুল, চাকা লাগানো কাঠের গাড়ি কিংবা সস্তার খেলনা কেনার যে আনন্দ, তা আজকে বড় বড় মডার্ন মেলাতেও খুঁজে পাওয়া যায় না। আসলে রথের মেলা আমাদের ভেতরের হারিয়ে যাওয়া সেই নিষ্পাপ শৈশবটাকে ছুঁয়ে দেখার সুযোগ করে দেয়। তাই হাজার মেলার ভিড়েও এতটা টান, এর টান আলাদা, এত চিরন্তন। সুব্রা ভট্টাচার্য, বাঁশদ্রোণী, কলকাতা ৭০। রথের মেলার বিশেষত্ব হলো, আমাকে রথের মেলার যে বিশেষত্ব আমাকে টানে সেটা হচ্ছে যে একদম ছোটবেলায় হাঁটা শিখেছি যখন, তখন থেকে রথের দড়ি টানতাম আর তার সঙ্গে পাঁপড় এবং জিলিপি খাওয়া হতো। মাটির পুতুল কিনে দিত আমাকে তপন কুমার রায়চৌধুরী বাগুইয়াটির জোড়া মন্দির থেকে, তিনি বলছেন। এরপর চলে যাব বজবজ, বজবজ থেকে শ্রীদিতা। ক্লাস টুয়ে পড়ে শ্রীদিতা, ও তাহলে তো রথের মেলায় যেতেই হবে। রথের মেলাতে অনেক কিছু খেতে পারে, জিলিপি, ফুচকা, ঘুগনি, আইসক্রিম, অনেক কিছু খেতে পারে। এবং উনি ও লিখেছে যে আমার অনুষ্ঠানে উনি ও দ্বিতীয়বার মেসেজ করছে। থ্যাংক ইউ শ্রীদিতা, তুমি পড়াশোনা করতে করতে রথের মেলা ঘুরতে ঘুরতে অনুষ্ঠান শোনো আর সঙ্গে থাকো। এরপর হচ্ছে কার্তিক মণ্ডল, গ্রাম দাউদপুর, থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। আমার কাছে নানান মেলা নানান রকমভাবে ধরা দেয়, তাদের অনুভূতির প্রকাশও ভিন্ন ধরনের। রথের মেলা সেই রকম এক ধরনের, বৃষ্টি বাদলের অনুষঙ্গের মাধ্যমে এই মেলা হয়, তাই শৈশবের সঙ্গে এই মেলা জুড়ে গিয়ে বেশি ভালো লাগে আমার। এরপর হচ্ছে আমার কাছে রথের মেলার আনন্দ দিয়ে থাকে, কারণ লোকাল মার্কেটে আমি পাঁপড় ভাজা, জিলিপি, ঘুগনির দোকান করি। আপনিও আসবেন, সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট, নিশ্চয়ই আমি ওদিকে গেলে নিশ্চয়ই যাব খুঁজতে খুঁজতে আপনার কাছে ও পাঁপড় ভাজা আর জিলিপি খেতে। আর উল্টো রথের শুভেচ্ছা জানিয়েছেন। রথের মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন ফুল এবং ফলের গাছ কেনা। মেলা এখানে ১২ মাসের ফুল ফোটে এবং ফল হয়, আর খুব কম সময়, যেমন নারকেল গাছ কম সময় ফল দেয়, আর বৃষ্টিতে যে কোনো গাছ সহজেই ধরে যায়, অর্থাৎ মাটিতে খাপ খাইয়ে নিতে পারে, যার জন্য ক্রেতারা গাছ কেনে গোপাল মান্না, উলুবেরিয়া, গরুহাটা, তেঁতুলতলা। কোনো দাড়িগমা কোথাও কিছু নেই, এবং আমিও যেহেতু আমাকে অনেকগুলো মেসেজ আরও পড়তে হবে, ফলে দাড়িগমা দিয়ে আমি পড়তে পারলাম না, কিন্তু মূল জায়গা হচ্ছে ওটাই, গাছটাই হচ্ছে মূল জায়গা। এবং এই নারকেল গাছের কথা বলতে মনে পড়ে গেল, আমার ছোটো মামা রথের মেলা থেকে নারকেল গাছ কিনতেন, এবং এই নারকেল গাছ কিনতে কিন্তু প্রচুর নারকেল গাছ আমার মামার বাড়িতে হয়ে গিয়েছিল। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি বলছেন যে বাড়ির কাছে রথের মেলা হয়, আর যেখানে রথটা রাখা হয় সেখানে একটি কালী মন্দির রয়েছে এবং সেখানে নাম কীর্তন চলতে থাকে। মেলা দেখবার সঙ্গে সঙ্গে ওই কীর্তন কানে এনে মনটা ভালো হয়ে যায়। এছাড়াও রথের মেলা উপলক্ষে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পালা কীর্তন হয়, সেখানে না যেতে পারলেও মাইকের সাহায্যে সেসব অনুষ্ঠানগুলো শোনা যায়, এতে মনের ভেতর একটা শান্তি হয়। আর নামটা তো বললাম আমি, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। ফলে এরকম নানান কিছু নানান রকমের কারণে অনেকেই আছেন যারা কিন্তু মেলা ভীষণভাবে ভালোবাসেন। জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পাণ্ডা, তিনিও লিখেছেন যে ওই মেলায় প্রভুর দর্শন এবং দড়ি টানা আর ঘুরে ঘুরে চারা গাছ কেনা, জিলিপি, পাঁপড় ভাজা, আম, কাঁঠাল কিনে বাড়ি ফেরবার আনন্দটাই অন্যরকম। ফলে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু আলাদা আলাদা কারণে আমাদের রথের মেলাকে ভালো লাগা। আর ঠিক এই মুহূর্তে চলে যাবো আরও একটা বৃষ্টির গানে, কারণ কথা হয়েছে অমনি যে আজকে আমরা বৃষ্টির গান শুনবো।

হীরালাল সরখেলের গান শুনতে শুনতে চলে যাই আপনার মেসেজে, কারণ সময় আমাকে খুব বেশি সময় কিন্তু আর দেবে না। রথের মেলা একটি ধর্মীয় অনুষ্ঠান, এই মেলার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। পুরীর জগন্নাথ দেবের পুজো দেখতে দেশ বিদেশের মানুষ এসে উপস্থিত হন। তাছাড়া আমাদের এখানেও মাহেশের রথ, বাগবাজারের বলরাম মন্দিরের রথ, হাওড়ার আন্দুলের রথ বিশেষ নজর কাড়ে। তাই রথের মেলার আলাদা রকমের ঐতিহ্য রয়েছে আমার কাছে। এরপর রমা রায় ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে তিনি পাঠিয়েছেন। এরপর চলে যাব আমি কার কাছে, বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানিয়ে এবং উল্টো রথের মেলায় সকলকে সামিল হতে বলেছেন। রথযাত্রা উৎসবে সমস্ত ভেদাভেদ ভুলে অংশগ্রহণ করা উচিত, মেলার মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন তৈরি হয়। এছাড়াও পাঁপড় ভাজা এবং জিলিপি তো রয়েছে, আর গাছ কিনতে ভুলতে মানে গাছ যাতে কিনতে আমরা না ভুলে যাই সে কথাও জানিয়েছেন অতনু পাঠক, কাশুন দিয়া, হাওড়া থেকে।

এরপর হচ্ছে অমিতাভ হোর, তিনি বলছেন যে রথের মেলা মানে সুন্দর সুন্দর গাছের চারা, পাঁপড় ভাজা, জিলিপি। এই মেলায় নারকেল গাছের অনেক চারা পাওয়া যায়, নারকেল গাছের চারা পাওয়া যায় এবং নারকেল গাছের চারা সবাই মেলা থেকে কিনেও আনে রথের মেলা থেকে, সেটাও একটা দিক। রথের মেলায় আমাদের এখানে ঘুড়ি ওড়ে, এখন হয়তো অনেক কমে গেছে, আজকে তো নিশ্চয়ই আরোই উড়বে না কারণ বৃষ্টি পড়ছে। যখন উড়তো তখন আকাশের দিকে শুধু চোখ দুটো থাকতো, কত মানুষের কত ভিড় জমে থাকতো। খাওয়া দাওয়ার ক্ষেত্রে পাঁপড় ভাজা জিলিপি তো আছেই, সমস্ত কিছু মিলেমিশে রথের মেলা অন্যরকম। নিশাকরধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া। এরপর সোমেন যাদবপুর থেকে তিনি বলছেন যে রথের মেলাটা আলাদা কারণ ভগবান এখানে ভক্তের কাছে নেমে আসেন, ভগবান আর ভক্তের মাঝে কোনো দেওয়াল থাকে না, রথের দড়িতে রাজা ফকির সবাই একসঙ্গে মিলে টান দেয়, পুরনো শহর একটা পরিবারের মতন হয়ে যায়। তালপাতার পাখা, জিলিপি, পাঁপড়, খেলনা, রথের ছোট ছোট মডেল আর বিভিন্ন রকমের গাছ, ঘর সাজানোর নানান রকমের জিনিস শুধু রথের মেলাতেই পাওয়া যায়। সবার হাতে প্রসাদ, সবার মুখে জয় জগন্নাথ, এই নেই রথের মেলা। দুর্গাপুজোর মেলা হলো আনন্দের, বইমেলা হলো জ্ঞানের, আর রথের মেলা হলো টানের, মনের টানের, দড়ির টানের আর বাড়ির টানের। এরপর নন্দা রায় পড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, রথের মেলা বড় মেলা, করতাম ভারী মজা, খেতাম সুখে গরম জিলিপি সাথে পাঁপড় ভাজা, মাটির পুতুল, খেলনা বাটি, রং বেরঙের চুড়ি, তালপাতার সেপাই, ভেঁপু, বাঁশি থাকতো রকমারি, নতুন চারা কেনা হতো আর মনোহারি পুজো বার্ষিকীও হাতে পেতাম, মোটা মোটা বই, যাত্রাপালার বিজ্ঞাপন দেখতাম অবশ্যই, এসব নিয়েই রথের মেলা চলতো ভারী বেশ। এখন সব স্মৃতির অতলে রয়ে গেছে রেশ। এরপরে হচ্ছে কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, আর রথ দেখা আর কলা বেচা কেমন করে জন্ম হলো এইটুকুই যদি বলো। রথ দেখা আর কলা বেচা এটা তো আমাদের মানে রোজকার, আমাদের প্রত্যেক দিনের খুবই চেনা একটি প্রবাদ বারও খুবই চেনা একটি জায়গা, কিন্তু রথ দেখা এবং কলা বেচার মধ্যে যেটা আজকে যেটা আমরা নিয়ে নিতে পারি সেটা হচ্ছে রথের মেলায় গিয়ে সকলের সঙ্গে সকলের একটা যোগাযোগ এবং সবার সঙ্গে সবার একটা মহামিলন। সেই জন্য সেই জায়গার থেকে আমরা আজকে বলতেই পারি আমরা রথ দেখব এবং আনন্দ করব সকলের সঙ্গে সকলে মিলেমিশে একাকার হয়ে গিয়ে। আর এই মুহূর্তে মান্নাদের একটি গান আমরা শুনতে শুনতে সকলকে বলি সবাই ভালো থাকুন, আর অবশ্যই রথের মেলা একবার ঘুরে আসুন, পাঁপড় ভাজা এবং গাছ কিনে নিয়ে চলে আসুন, সঙ্গে জিলিপি হয়ে একটু মিষ্টিমুখ হয়ে যাক। গোপা আজকে ছিলাম আপনার সঙ্গে মনের মেলোডিতে, আপাতত এই গান শুনতে শুনতে সবাইকে বলি ভালো থাকুন, সঙ্গে থাকুন।

0: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে আইটিআর 1 বা আইটিআর 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
0: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ড দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: বিতে হুয়ে পল লেকে আয়ে হ্যায় ইয়াদো কি বারাত। আপ সুন রহে হ্যায় লো আ গয়ে উনকি ইয়াদ। লো আ গয়ে উনকি ইয়াদ 100.1 FM গোল্ড পর। লো আ গয়ে উনকি ইয়াদ। লো আ গয়ে উনকি ইয়াদ 100.1 FM গোল্ড পর।
3: जी हाँ, 100.1 FM गोल पर लो आगे उनकी याद आप सुन रहे हैं और बात कर रहे हैं आज गायक अमित कुमार के बारे में। कहते हैं कि अच्छा गायक वही होता है जो शब्दों को सिर्फ गाए नहीं, उन्हें जिए भी। अमित कुमार की गायकी में ये विशेषता तो साफ दिखाई देती थी। वे गीत के भाव को समझते थे और उसी भावना के उसे श्रोताओं तक पहुँचाते थे, इसलिए उनकी आवाज सिर्फ कानों में नहीं दिल में उतर जाती। और शायद यही कारण है कि इतने वर्षों के बाद भी जब रेडियो पर उनका कोई गीत बजता है तो लोग चैनल बदलने के बजाय आवाज थोड़ा और बढ़ा देते हैं, क्योंकि कुछ आवाजें कभी पुरानी नहीं होती, वो सिर्फ यादों का हिस्सा होती हैं।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তাঁর কাছে জমা পড়েছে। মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনা হবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়েছে। 26 দিন পর সমাজকর্মী সোনম ওয়াংচুক তাঁর অনশন প্রত্যাহার করে নিয়েছেন। পশ্চিমবঙ্গে উত্তম কুমারের নামাঙ্কিত একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণবার্ষিকীতে আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। আজ উল্টো রথ, পুরীতে ঐতিহ্যবাহী বহুদা যাত্রা উপলক্ষে

0: প্রস্তুতি তুঙ্গে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা আয়োজন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী জানান, গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। সে সংক্রান্ত খসড়া রাতেই তাঁর কাছে পৌঁছেছে। এ নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে।
1: ফাস্ট ট্র্যাক কোর্ট কে লিয়ে বিভাগো কো নির্দেশ দিয়েছে। বিভাগো নে লাগাতার মেহনত করকে দের রাত মুঝে মুসদ্দা ভি দে দিয়া। ফাস্ট ট্র্যাক কোর্ট অর কঠোর সজা কে প্রাবধান কে সাথ কা ইয়ে মুসদ্দা ক্যাবিনেট মে চর্চা হোগি। ক্যাবিনেট কে সাথিও কে সুঝাও কে বাদ উসকা অন্তিম রূপ দিয়া যায়গা অর সোমবার সে জল্দ উস বিল কো সদন মে পারিত করানে কা প্রয়াস কিয়া যায়গা।
0: পরীক্ষা সংক্রান্ত দুর্নীতিরোধ আইন 2024 আওতায় দায়ের হওয়া মামলাগুলির শুনানির জন্য দিল্লি হাইকোর্ট রাউস এভিনিউ আদালতে একটি ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে। সরকারি পরীক্ষায় অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সংক্রান্ত ঘোষণার পরই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণাকে দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই উদ্যোগের ফলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়া সম্ভব হবে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, শিক্ষার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা তাঁদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে সরকার তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং জানান, গতরাতে তিনি ও স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল দিল্লিতে প্রতিবাদরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্বলিত একটি ভিডিওকে সরকার ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট জানিয়েছে, ভিডিওটি ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ বিঘ্নিত হয়েছে। বেলা ১১টায় সভার কাজ শুরু হলে প্রথমেই কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অধ্যক্ষ ওম বিড়লা বলেন, আগামী ২৬ জুলাই কার্গিল বিজয় দিবসের ২৭তম বর্ষপূর্তি উদযাপন করা হবে। তিনি আরও বলেন, এই দিনটি ভারতীয় সেনাদের অদম্য সাহস, বীরত্ব এবং সর্বোচ্চ আত্মত্যাগের নজির হয়ে থাকবে। মাতৃভূমির সেবায় জীবন উৎসর্গ করা এই অমর শহীদদের কাছে দেশ সর্বদা ঋণী থাকবে। এরপর শহীদদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
2: দিনাঙ্ক ২৬ জুলাই ২০২৪ কো কার্গিল বিজয় দিবস কি ২৭ বর্ষগাঁঠ হে সভা ভারতীয় সশস্ত্র বলকে উন বীর জওয়ানো কো শ্রদ্ধাপূর্বক নমন করতি হে।
0: পরে প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধীরা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে শুরু করে। সভার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধ্যক্ষের আহ্বান সত্ত্বেও বিরোধীরা সহযোগিতা না করায় লোকসভা দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করা হয়। অন্যদিকে বেলা ১১টায় রাজ্যসভার কাজ শুরু হলে কার্গিল যুদ্ধে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, গোটা দেশ সেই সাহসী সেনাদের সম্মান জানায় যারা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অসাধারণ সাহস, বীরত্ব এবং কর্তব্যনিষ্ঠা প্রদর্শন করেছিলেন।
3: On this occasion, this house pays its respectable homage to the gallant martyrs who made the supreme sacrifice in service of the nation. We also express our profound gratitude to all the members of the armed forces whose indomitable courage, steadfast determination and selfless dedication in the face of extraordinary challenges continue to inspire the nation and reaffirm our collective resolve to uphold the unity, sovereignty and integrity of the country.
0: এরপর রাজ্যসভা শহীদদের স্মৃতিতে নীরবতা পালন করে। পরে জিরো আওয়ারে বিরোধী নেতা মল্লিকার্জুন খার্গে নিট প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তোলেন। বিরোধী সদস্যরা এ বিষয়ে আলোচনার দাবিতে অনড় থাকলে রাজ্যসভার কাজ প্রথমে বেলা ১২টা এবং পরে ২টা পর্যন্ত স্থগিত করা হয়। সমাজকর্মী সোনম ওয়াংচুক ২৬ দিন পর তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গতরাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে ২৬ দিনের অনশন কর্মসূচি শেষ করেন ওয়াংচুক। হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো

0: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব।
1: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
0: তাহলে
1: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
0: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
1: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
2: গড়ি বলছে 1:14 হয়েছে, 56 সেকেন্ড। চলে এলাম আজকের তোমায় গান শোনাবো নিয়ে। সঙ্গে আছি আমি কোয়েল,
3: আমি এমিলিয়া।
2: আর আজকে এই তোমায় গান শোনাবো অনুষ্ঠানে কিন্তু আবারও আপনাদের পছন্দের গান আপনাদের কানে কানে থাকবে। শুরুতেই আমরা কোন গানে যাব বা কার গানে,
3: শুরুতে আমরা যেতে পারি এই গানটাতে, শ্যামল মিত্রের কণ্ঠে গানে ভুবন ভরিয়ে দেবে দেয়ানেয়া ছবির। এই গান শুনতে চেয়েছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে। শুনি শ্যামল মিত্রের কণ্ঠে সেই গান, গৌরী প্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্রের নিজের সুরে।

0: না, শেষ গানের কথা বলতে আমাদের ভালো লাগে না, মন চায় না, তাই হয়তো আজকের দিনটাকে আলাদা করে খুব কাছ থেকে দেখার, বোঝার বা সবাইকে জানানোর ইচ্ছেটাও হয় না। ঠিক কথাই। তবে হ্যাঁ, আজকের দিনে এই এই গানটা শোনার অনুরোধ করেছেন যিনি, তাকে ধন্যবাদ অবশ্যই দেব। এবারে আমরা চলে যাব পরের অনুরোধে। আশা ভোসলের কণ্ঠে গান শুনবো, চাঁদু দাস গড়চুমুক 58 গেট হাওড়া থেকে অনুরোধ করেছেন।
1: অনন্যা ছবি থেকে আশা ভোসলে।

রাজদ্রোহী ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনতে চেয়েছেন সুনীত সেনগুপ্ত ও সোনালী, ষাট হিন্দুস্থান পার্ক, কলকাতা 29 থেকে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় ওস্তাদ আলী আকবর খানের সুরে শ্যামল মিত্র।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
0: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, 100.1 FM।

0: শুনছিলাম হৈমন্তী শুক্লার কণ্ঠে আমরা গান। পিন্টু কুমার গুই বরডঙ্গল আরামবাগ হুগলি থেকে অনুরোধ করেছিলেন এই গানের জন্য।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবারের গানটি শুনতে চেয়েছেন তাপস ভূঁইয়া কুঞ্জপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে। শেষ পর্যন্ত ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান শিল্পীর নিজের সুরে গৌরী প্রসন্ন মজুমদারের কথায়।

সুন্দর মুখোপাধ্যায়ের গান শুনছিলাম আমরা। এরপরে কোন্নগর থেকে মানসী বৈদ্য অনুরোধ করেছেন তালাত মাহমুদের গান শোনার জন্য, শুনব তালাত মাহমুদের গান। কথা ও সুর সুধীন দাশগুপ্ত।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: কথায় আছে সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি, সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছিলেন সুজয় সুদীপ্ত ও রুনু মণ্ডল এবং কঙ্কনা কোটাল ঠাকুরপুকুর কলকাতা 63 থেকে। সুনীল বরণের কথায় অনুপ মুখোপাধ্যায়ের সুরে শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান।
1: চলে যাব পরবর্তী গানে, মান্নাদের কণ্ঠে গান শুনব। পলাশ পোড়েল কুলডাঙ্গা হাওড়া থেকে শুনতে চেয়েছেন এই গান। শ্যামল গুপ্তের কথায় মান্নাদের নিজের সুরে শুনব এই গান।

গীতা দত্তের কণ্ঠে গান শুনতে চেয়েছেন নিতাই পাল, তপতী পাল, তনুশ্রী পাল, দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা মামুদপুর থেকে। পৃথিবী আমারে চায় ছবি থেকে প্রণব রায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে শিল্পী গীতা দত্ত।

0: গরি বলছে আমাদের সময়টা একেবারে শেষ, অন্তরা চৌধুরীর গান দিয়ে শেষ করব, তাই তো?
1: একদম। অন্তরা চৌধুরীর কণ্ঠে এই গান শুনতে চেয়েছেন আনন্দধারা প্রতিমা প্রশান্ত শ্রীমন ধারা, রাজস্থান জয়পুর থেকে।
0: বেশ, শুনে নিই তাহলে অন্তরা চৌধুরীর গান। ফিরে আসছি 2:30
1: অন্নদাশঙ্কর রায়ের কথায় সলিল চৌধুরীর সুরে অন্তরা চৌধুরী।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাই এ ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: এক প্রকার সে পিএম জয় अब गरीबों की जय बन गई है।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। সুরেলা সফরে আজ মেলডি মেকার্স। মেলডি মেকার্স।
5: ঘড়ি বলছে 2:34 হয়ে 46 সেকেন্ড। ফিরে এলাম আবারও সুরেলা সফর নিয়ে, কোয়েলারা মিলিয়ে আপনাদের সঙ্গে। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি সুরেলা সফর। একবার অনিল দাশগুপ্তর একটি লেখা নিয়ে একজন সুরকার তাতে সুর দিলেন। সুর দিয়ে তৎকালীন বিখ্যাত রেকর্ডিং কোম্পানির ম্যানেজারের কাছে উপস্থিত হলেন পবিত্র মিত্র। পবিত্র মিত্রর কাছে উপস্থিত হয়ে গানটা শোনালেন এবং পবিত্র মিত্র খুব চোখ বন্ধ করে আমেজ করে গানটা শুনলেন। শোনার পরে বেশ উত্তেজিত হয়ে পড়লেন এবং উত্তেজিত হয়ে পড়ে তার স্বভাব সিদ্ধ একটা বাঙাল ভাষা ছিল তাতে বললেন, হ হ বুঝি বুঝি, আপনি হেমন্তবাবুরে বাইবা করছেন, কিন্তু আপনি এটা শ্যামলরে দেন, ট্যাগেন কি হইব। তো সেটা শুনে সুরকার প্রথমে একটু ইতস্তত করছিলেন বটে, কিন্তু ম্যানেজারের কথা কেই বা ফেলতে পারে। তো যথারীতি সেই গানটা শ্যামলবাবুকেই দেওয়া হলো। তো শ্যামলবাবু সেই গানটা গাইলেন। এবার আমরা সেই গানটা আগে শুনি, আমিলিয়া কেমন? ফিরে এসে বাকি গল্পটা বলবো, কেমন?

0: এই যে গান রেকর্ডিং তো হলো, রেকর্ডিংটার সময় নবার টেক করতে হলো, কেন না কিছু যন্ত্রীদের ভুলের জন্য, এবং নবারই শ্যামল মিত্র একই রকমভাবে গিয়েছিলেন, এমনই অসাধারণ তিনি। আর তারপরে মানে যখন রিহার্সাল করছিলেন সেই সময় কিন্তু শিল্পী পালিয়ে গেছিলেন, কারণ মোহনবাগানের খেলা আছে দেখতে যাচ্ছি বলে সেখান থেকে চলে গেছিলেন। আর নবার রিটেক একইভাবে গিয়েছিলেন, আর আমরা আজও একইভাবে মুগ্ধ এই গানে।
1: একদমই তাই। কিন্তু এই যে শ্যামল মিত্র গানটা গাইলেন, কার সুরে গাইলেন? আমরা তো প্রথম থেকে সুরকারের কথা বলছি, কিন্তু সুরকারের নামটা বলেছি কি? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে আজকে পুরো অনুষ্ঠানটা জুড়ে আমরা থাকব, তার প্রথম এবং প্রধান কারণ মেলোডি মেকারসে। যেহেতু আজ মেলোডি মেকারস, তার প্রথম এবং প্রধান কারণটাই হচ্ছে আজ তার জন্মদিন। আজ তার জন্মদিন, তারই গানে গানে তারই সুরে সুরে তাকে শ্রদ্ধা জানাবো আমরা 100.1 FM গোল্ডের পক্ষ থেকে এবং কোয়েলা মিলিয়ার পক্ষ থেকে। আপাতত হৈমন্তী শুক্লা,
0: সিনেমার গানে যাই।
1: সিনেমার গান, একদম হৈমন্তী শুক্লা।

0: আমরা শুনছিলাম হৈমন্তী শুক্লার কণ্ঠে লম্বাদাড়ি চৌকিদার, এবং এই গানটা আমরা দুষ্টু মিষ্টি ছায়াছবি থেকে শুনছিলাম। হৈমন্তী শুক্লার কণ্ঠে আরও একটি গান আছে, সে গানটা যদি আমরা সুযোগ পাই তাহলে পরে শুনবো অন্য আরেকটি ছবি থেকে, কিন্তু আপাতত আমরা চলে যাব একটা বিখ্যাত জুটির কথায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের
1: না, এই হৈমন্তী শুক্লার সূত্র ধরে খুব বলতে ইচ্ছে করছে যে হৈমন্তী শুক্লা যখন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসেন, তার গান গাইবেন, এরকম একটা চিন্তাভাবনা চলছে, সেই সময় এত নয় কান্নাস এই গানটা সবে রেকর্ডিং হয়েছে। মানে হয় না একেবারে অনামি অজানা এক নাম, অনামি এক শিল্পী, সেই রকম হৈমন্তী শুক্লা, মানে আমরা যে হৈমন্তী শুক্লাকে জানি সেই সময়ের হৈমন্তী শুক্লা নন, একেবারে অনামী অখ্যাত এক শিল্পী, এবং পরবর্তী সময়ে পারিবারিক বন্ধুত্বের মতো দাদা বলে মানতেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে হৈমন্তী শুক্লা, এরকম একটা দাদা বোনের সম্পর্ক। এবং হৈমন্তী শুক্লা বারবার একথা স্বীকার করেছেন যে তার যে সাফল্য বা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরে তার প্রত্যেকটা গান ভীষণভাবে জনপ্রিয় এবং ভীষণভাবে সফল।
0: একদমই একদমই তাই। তাহলে আমরা চলে যাই সেই জুটিটার কথায়।
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: হ্যাঁ, ঢাকুরিয়া রেল স্টেশনের মাঠ, সেখানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়রা তখন ছোট, হ্যাঁ, খেলাধুলো করতেন মাঝে মধ্যে, সেখানে বেশ কিছু সভা সমিতি হতো। এবং একবার কি হলো, সেখানে রেল ধর্মঘট হয়েছিল, রেল ধর্মঘট হয়েছে সেই উপলক্ষে একটা সভা হচ্ছে, তো অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দেখছেন খেলতে খেলতে যে একজন পায়জামা আর শার্ট পরা একজন ছিপছিপে রোগা একজন ভদ্রলোক, একটু গায়ের রং চাপা, তিনি একটা বিস্কুট রঙের কোট খুলে হারমোনিয়াম নিয়ে গানটা গাইতে শুরু করলেন স্টেজের ওপরে আর কি। এবং সে গানের একটা অদ্ভুত উদ্দীপনামূলক বাণী, সেই গানের লিরিক্স আর কি সেরকম, এক হো এক হো বাবু মজদুর এক হো, নানা রকম তার কথা। তো সে খুব বলিষ্ঠ ভঙ্গি, তো অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তো বাক্যহারা হয়ে গেলেন। এবং এই যে মানুষটি, এই মানুষটি কিন্তু ভবিষ্যতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই এক আত্মা দুটো শরীর যেরকম হয় না, সেরকমভাবে একাত্ম হয়েছিলেন।
1: একদম, থ্রি মাস্কেটিয়ার্সের দুজন, সলিল চৌধুরী এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এবং গণনাট্যের যে গানটা, আইপিটিএর যে গানটা এখন শুনব, তার সুরে সেই প্রভাব একেবারে স্পষ্ট।
0: একদমই তাই, আমরা চলে যাব সেই গানে।

0: অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই অরিন্দম বন্দ্যোপাধ্যায় দুজনে পিঠোপিঠি ভাই। এবার দাদা একদিন একটা গান লিখে বললেন যে এটা সুর করতে হবে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মানে ছোট্ট অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কিশোর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একটা সুর করলেন, কিন্তু সেই সুরটা রবীন্দ্রসঙ্গীতের ধরনের মনে হলো। তারপর যে ঘটনাটা ঘটল সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের ছিপখান তিনদার, এই কবিতাটায় সুর করার জন্য দাদার জোরাজোরি শুরু হলো। সুর হলো, সেই সুরের সেই সুর দেওয়া খাতা রইল পড়ে, কিন্তু হঠাৎ যে ঘটনাটা ঘটল সেটা হচ্ছে প্রবীর মজুমদার হঠাৎ এসে বললেন যে, এই তিন বন্ধুর এক বন্ধু, তিনি এসে বললেন যে সলিল চৌধুরী তাকে দেখেছেন এবং সলিল চৌধুরীর কাছে নিয়ে গেলেন তার বাড়িতে। আর সেই যে যাওয়া এবং তার যে রেকর্ডিং থেকে আরম্ভ করে শিল্পী নির্বাচন থেকে আরম্ভ করে সব দায়িত্ব সলিল চৌধুরী স্বয়ং নিয়েছিলেন। আর এই যে গানটা একজন একদম মানে কোনো অভিজ্ঞতা ছাড়া একজন যখনই মেজর মাইনর সুরের সম্পর্কে ধারণা তো তৈরি হয়েছে পরে, তালিম নিয়েছেন পরে, তালিম ছাড়া এই যে সুর দেওয়া অবাক করে দিয়েছিল সকলকে এবং সলিল চৌধুরীকে। আর সেই গান অবশ্যই এক বিখ্যাত রেকর্ডিং কোম্পানি থেকে বেরিয়েছিল। আরেকটা বড় কথা, রেকর্ডিংয়ে অর্গান বাজিয়েছিলেন স্বয়ং সলিল চৌধুরী।
1: সলিল চৌধুরীর সঙ্গে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে অনেক অনেক অনেক গল্প, স্বয়ং অন্তরা চৌধুরী বহুবার বহু জায়গায় এই গল্প বিভিন্নভাবে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এবং এই যে তুমি একটু আগে যে থ্রি মাস্কেটিয়ার্সের কথা বলছিলে একটু আগে, সেই থ্রি মাস্কেটিয়ার্স কারা ছিলেন সেটা একটুখানি এবারে বলা দরকার। প্রত্যেকে এই তিনজনই কিন্তু ছিলেন সলিল চৌধুরীর প্রচণ্ড কাছের মানুষ এবং তার সহকারী বলা যায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই, তার সঙ্গে অনল চট্টোপাধ্যায় এবং প্রবীর মজুমদার। এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অনল চট্টোপাধ্যায়, প্রবীর মজুমদার, এই যে ট্রায়ো, এই ট্রায়ো সলিল চৌধুরীর জীবনে এক রত্নের মতন ছিল, যে রত্নকে সারা জীবন তিনি বয়ে বেরিয়েছেন। আপাতত শ্যামল মিত্রের কণ্ঠে ছিপখান তিনদার।

কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না, মন ভেঙে যায়। যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর,
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
2: পার্সোনাল লোন অফার স্যার,
3: আবার এখনি ব্লক করছি।
2: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
3: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব?
4: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
3: তাহলে
4: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
3: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
4: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
5: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
5: কিছু গান, কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলডি মেকার্স, মেলডি মেকার্স।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: আমরা ফিরে এলাম দীর্ঘ বিরতির পর, এবং গানের ওপারে, বিজ্ঞাপন বিরতির ওপারে, সব কিছুর ওপারে আবারও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আজ তার জন্মদিন, তার গানে গানে, তার সুরে সুরে তাকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা 100.1 FM গোল্ডের পক্ষ থেকে, কোয়েল অ্যামেলিয়ার পক্ষ থেকে। আমরা তার আধুনিক গান, তার ছায়াছবির গান, সব রকম গানেই কিন্তু থাকছি। আপাতত যে গল্পটায় চলে যাব সেটা কিন্তু একটা ছায়াছবির গানের গল্প, তাই তো অ্যামেলিয়া? আমরা চলে যাব জীবন রহস্য ছবির গান তৈরির একটা গল্পতে। সেই গানটা তৈরি হচ্ছিল বোম্বেতে, একটা মানে এটা এটা ছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের করা সুরে প্রথম বোম্বের কোনো স্টুডিওতে হওয়া রেকর্ডিং, তাই তো?
3: একদম। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তার যে নেপথ্য সঙ্গীত পরিচালনা, সিনেমার সঙ্গীত পরিচালনা, সেটাই প্রথম এই বোম্বেতে রেকর্ডিং হওয়া একটা ছবি, যার নাম জীবন রহস্য।
2: একদমই। এবং নির্দিষ্ট দিনে অভিজিৎবাবু মুম্বাইতে পৌঁছে গেলেন, অধুনা বোম্বে পৌঁছে গেলেন। কিন্তু আশা ভোঁসলে জানালেন, আশা ভোঁসলে রেকর্ডিংটা করবেন, তিনি জানালেন যে 3 তারিখে তিনি গান গাইতে পারবেন না, তিনি গাইবেন 13 তারিখে। তো কদিন পরে, মানে সেই সময়টা চলে গেল, কদিন পরে আশাজি আবারও জানালেন যে অভিজিৎবাবুর সুরে 2 গান তার রেকর্ড করার কথা ছিল, কিন্তু তিনি 2 রেকর্ড করতে পারবেন না, তিনি 1টাই করতে পারবেন। কারণ ওই একই দিনে আরও 7 জন মিউজিক ডিরেক্টরকে তার সময় দেওয়া আছে, এবং তার মধ্যে স্বয়ং আর ডি বর্মানও আছেন। তো 12 তারিখে আশাজিকে গান তোলানোর জন্য অভিজিৎবাবু গেলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আশাজি অভিজিৎবাবুর কাছে 1টা গান তুললেন। তোলার পরে তিনি খুব মোহিত হয়ে গেলেন, তার এত ভালো লাগলো, তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, দুসরা গানা কোন সা হ্যায়? তো সেটাও তিনি শুনলেন। শোনার পর তিনি মন্ত্রমুগ্ধ, এবং মন্ত্রমুগ্ধ হয়ে তিনি বলছেন যে আমি 1টা গান গাইবো বলেছিলাম, কিন্তু আমার এত ভালো লাগছে আমি 2টোই গাইবো। তো এইভাবে জীবন রহস্য ছবির 2টো গানই আমরা আশাজির কণ্ঠে পেলাম। তার মধ্যে আমরা 1টা গান ইতিমধ্যে শুনলাম, যেটা যদি কানে কানে কিছু, যে গানটা এক্ষুনি আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে শুনছিলাম।
3: এই যে রেকর্ডিংয়ের যে ঘটনাটা তুমি বললে, তার সঙ্গে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের আচমকা দরজায় হোঁচট লেগে গেছিল, তিনি রক্তাক্ত হন, কিন্তু তিনি বলেন যে গানটা রেকর্ডিং কমপ্লিট করেন পায়ে ব্যথাটা নিয়েই, আর যে গানটা যদি কানে কানে কিছু বলে বোধহয়, আরেকটি গান ছিল ও পাখি উড়ে আয়, যেটা মানে একই রকম সুপারহিট, এবং এই ছবিটা খুব বেশি দিন চলেনি, ইভেন এই ছবিটা আমার দেখা নয়, কিন্তু এই গানগুলো বারবার শোনে এবং গানটার জন্য ছবিটা দেখতে ইচ্ছে হয়।
2: একদম,
3: এই গানগুলো এতটাই আকর্ষণীয় এখনো এই প্রজন্মের কাছেও।
2: ঠিক তাই। জীবন রহস্য ছবির আরেকটা রেকর্ডিং এর গল্প বলতে পারি, মান্না দে। মান্না দে গান গাইছেন পৃথিবী তাকিয়ে দেখো। এই গানটার সঞ্চারিতে 2টো লাইন আছে, 2টো কথা আছে আর কি, সামনে এলাম সামনে এসো। এবার এইটা বলার সময় না, খাদের দিকে, নিচের দিকে যে পর্দাটা আছে সেটা ঠিক মতন লাগছে না। তো মান্না দে গাইতে গাইতে যখনই প্রতিবার বুঝতে পারছেন অনেকগুলো টেক হচ্ছে, লাগছে না লাগছে না, হঠাৎ করে তিনি মাইকেই বলে উঠলেন, আরে এই গান তো অভিজিৎবাবু হেমন্তবাবুকে ভেবে করেছেন, তো এ কি আর আমার দ্বারা হয়? এবার হয় কি হয় না সেটা তো শ্রোতারা জানেন, হেমন্তবাবুর গাওয়ার কথা, হেমন্তবাবু বিদেশে চলে গেছেন, গানটা গাইতে পারেননি, তো গাইলেন মান্না দে। কেমন হলো সেই গান, শুনবো নাকি?
3: নিশ্চয়ই।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর করা সিনেমার সংখ্যাটা খুব কমও নয়। আর সেই যে সিনেমার তালিকাটা, সেই তালিকাতে যে ছবিগুলো আছে, সেই ছবিগুলো বলা বাহুল্য যে অনেক ক্ষেত্রেই এমনটা যেখানে ছবিগুলো সুপারহিট হয়নি, ছবিগুলো তাড়াতাড়ি চলে গেছে, এমন ঘটনা ঘটেছে, কিন্তু গানগুলো সুপারহিট হয়েছে এবং বারে বারে সেই গানগুলো আমাদের মন ছুঁয়ে গেছে। সেই প্রসঙ্গ বা সেই সূত্র ধরে যে ব্যাপারটা বা যে কথাগুলো, যে গানগুলো আসে, যে ছবিগুলো আসে, তার মধ্যে অবশ্যই আরতি মুখোপাধ্যায়ের কিছু গান আসে, যেরকম হারায় খুঁজির টুংটাং পিয়ানোয় সারাটি দুপুর কিংবা জনন তনন, এই গানগুলো আসে। অনুপ ঘোষাল

0: ফুলে ফুলে বধু আসে, তিলোত্তমার সবকটা গানই আসে। এরকম বহু ছবিতে যে গানগুলো আজও আমাদের ভীষণ প্রিয়, ছবিটা দেখা হোক বা নাই হোক।
1: একদমই, পুলক বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এই বন্দ্যোপাধ্যায় ব্রাদার্সের মতন একটা জুটি যেটা গড়ে উঠেছিল একটা সময়, বহু গানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বহু গানে পুলক বন্দ্যোপাধ্যায় কথা লিখেছেন এবং অভিজিৎবাবু সুর করেছেন, অসম্ভব ভালো ভালো সেই সমস্ত গান। এক্ষুনি অ্যামিলিয়া যে গানটার কথা বলল, ঝানানা তানানা বাজে, এই গানটাও পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুর, হারায় খুঁজি ছবি থেকে।
0: আমরা সিনেমার গানে একটু চেষ্টা করছি ক্রোনোলজিটাও বজায় রাখার, কারণ জীবন রহস্য আমরা যখন বাজিয়েছি, মানে একটু আগে যখন জীবন রহস্যের গান বাজিয়েছি, 1972 এর ছবি, হারায় খুঁজির গান শুনছি 1974 এর। তবে তার আগে কিন্তু আমরা দুষ্টু মিষ্টির একটা গান বোধ হয় শুনে ফেলেছি,
1: দুষ্টু মিষ্টির একটা গান আমরা
0: শুনেছি 1975 এ। বেশ, এখন তাহলে আমরা হারায় খুঁজির সেই গান, সেই বিখ্যাত গান,
1: আরতি মুখোপাধ্যায়।

0: তিলোত্তমা ছবির গান শুনছিলাম, আর এরকম বহু বহু ছবির গান, দুষ্টু মিষ্টির গান শুনেছি, রাজবধূ আছে, চেনা অচেনা, রক্তরাগ, পূজারিণী, এরকম বেশ কিছু ছবি। আর তিলোত্তমার গানের কথা বলতে গিয়ে আরেকটা গানের কথা মনে পড়ে, যেখানে আরতি মুখোপাধ্যায় গিয়েছিলেন আমায় তোমার মতো পাষাণ করে গড়ো। এই যে সুরটা, একটা শ্যামলা মেয়ের মনের দুঃখটা শুধু সুর দিয়ে ফুটে উঠেছিল, গায়কী দিয়ে ফুটে উঠেছিল, যখন আরতি মুখোপাধ্যায় পাষাণ শব্দটা সেই কুহকিনী কণ্ঠে ভীষণভাবে মর্মস্পর্শীভাবে গেয়েছিলেন। আর এই যে জাদুটা, সেই জাদুটা, সুরের জাদুটা যিনি দিয়েছিলেন তিনি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আর
1: এবং কথা সেই আবারও পুলক বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ, পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মানে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর আমরা সিনেমাতে খুব বেশি করে পাই এই জুটিকে। আর যেহেতু আমরা চেষ্টা করব যে সব শিল্পীর অন্তত একটা গান যদি শোনা সম্ভব হয় এই স্বল্প সময়, তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান এখনো পর্যন্ত শুনিনি।
1: একদম একদম, তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান তাহলে আমরা একটা শুনি, কারণ আমাদের সময় শেষ হয়ে আসছে, তো যত বেশি গান শোনা যায়। আমরা এটা সাহেব ছবি থেকে শুনবো, তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর।

0: আমরা সাহেব ছবি থেকে শুনছিলাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে এই গানটি। আমরা এই এই যে ছবির কথায় রয়েছি, ছায়াছবির কথায় রয়েছি, মাঝে মাঝে ছায়াছবি থেকে বেরিয়ে আমরা একটু একটু করে আধুনিকের দিকেও বেরিয়ে যাচ্ছি বটে, তাই না? তো আমরা অনেকক্ষণ আগে, তোমার হয়তো মনে আছে এমিলিয়া, বন্ধুদেরও মনে আছে, এই নিউজ ব্রেকের আগে আমরা একবার বলেছিলাম যে সুনীল চৌধুরীর যে ট্রায়ো ছিলেন, ওই যে প্রবীর, অভিজিৎ, অনল, ওই যে তিনজনের একটা মিলিত শক্তি আর কি, তো সেই তিন শিষ্যকে নিয়ে তো সুনীল চৌধুরীর অত্যন্ত গর্ব ছিল এবং তিনি খুব ভালোবাসতেন তাদের। তো একবার কি হলো, একটা ওয়েস্ট ইন্ডিয়ান সুর সুনীল চৌধুরী খুঁজে পেলেন কোথাও একটা থেকে, এবং সেই সুরটাকে, সেই সুরটা থেকে একটু কিছু অনুপ্রেরণা নিয়ে আর কি, সেই সুরটার আদলে একটা গান তৈরি করার কথা ভাবলেন। এবং তখন তার যারা শিষ্য, সেই তিন শিষ্য তাদেরকে বললেন, শোন আমি একটা গান করছি, এবার তোরা কর, এই একই সুর তোদেরও দিলাম, তোরা তোদের মতো করে এতে, এর থেকে সুর ইয়ে করে নিয়ে তোরা তোদের মতো করে গান তৈরি কর। তো সুনীল চৌধুরী কোন গানটা করলেন না, দিতাং দিতাং বলে, সেটা তো আমরা জানি সবাই,
1: একদম,
0: হ্যাঁ, যেটা হেমন্তবাবু গাইলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যে গানটা করলেন, এবারে আমাদের সেই গানটা শোনবার পালা, তাই তো?
1: একদম।
0: অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যে গানটি করলেন, সেই গানটি গাইলেন কে, না গায়ত্রী বসু? আমরা গায়ত্রী বসুর কণ্ঠে এবার সেই গানটি শুনবো।

0: জীবনের প্রাপ্তির জায়গা থেকে তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে পুরস্কারের তালিকায় তার নাম তো সেরকম জ্বলজ্বল করে না, আমাদের হৃদয়ের পুরস্কার তিনি আজও পাচ্ছেন, পেয়েই চলেছেন আমাদের হৃদয়ের নৈবেদ্য। তো তখন তিনি একটা কথা বলেছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায় তাকে বলতেন সলিলের চেলা, এবং এটাই তিনি বলতেন তার কাছে সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা তার জীবনের সবথেকে বড় প্রাপ্তি নিজের স্বীকারোক্তিতে।
1: হেমন্তবাবুর কথা ভেবে উনি গান লিখে গান সুর করেছেন, এ কথা ওনাকে বহুবার শুনতে হয়েছে, এবং শুনতে হয়েছে নয়, সত্যিই তিনি হেমন্তবাবুর কথা ভেবে সুর করেছেন। হেমন্তবাবু গেয়েওছেন হেমন্ত মুখোপাধ্যায় প্রচুর গান তার সুরে। আপাতত আমরা একটা খুব প্রিয় গান শুনবো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে।

0: সুরের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যে একবার একটা অন্যরকম কাজ করেছিলেন, সেটা হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একদম অন্যরকম কিছু গান, সেটা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরের হাত ধরেই আমরা পেয়েছি। এবার এখন যে গানটি শুনতে চলেছি, তোমার দুচোখে আমার স্বপ্ন, এই গানটা খুব সফল হয় এবং তারপর একটা অন্যরকম অ্যাপ্রোচ করেছিলেন, যেখানে গায়কের উপরে সুর, মানে সুর দেওয়ার পরে গাওয়া হয় তো, কিন্তু গায়কীটা মানে যেরকমভাবে একটা নিজস্ব চলনে গাওয়া হচ্ছে সেটার উপর সুর দিয়ে আরেকটি গান তুলেছিলেন, মানে আরেকটি গান কম্পোজ করেছিলেন, সেই গানও প্রতিমা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, ওই আকাশে ক্লান্তি নেই। দুটির মধ্যে একটি গান আমরা অবশ্যই শুনব।
1: আমরা তোমার দুচোখে আমার স্বপ্ন শুনি,
0: বেশ,
1: প্রতিমা বন্দ্যোপাধ্যায়।
0: বেশ,

শিল্পীদের অদ্ভুত সক্ষতা, আর বিশেষ করে সেই সময়টা স্বর্ণযুগের গানে শিল্পীর সঙ্গে গীতিকা সুরকারদের অদ্ভুত একটা সক্ষতা থাকতো। তো সুবীর সেন আমাদের খুব পছন্দের এক গায়ক। সেই সুবীর সেনের সঙ্গে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের একবার একটা ট্রিটি টাইপের হয়। তারা দুজনেই খুব ওয়েস্টার্ন মিউজিকের ভীষণ ভক্ত, তারা ভীষণ ইংরেজি গান শুনতে ভালোবাসেন।

0: সুবীর সেন বলেন যে আমরা দুজনেই তো এই বিদেশি গানের ভক্ত, তাহলে একটা কাজ করা যাক যে এমন কিছু গান গাই যেখানে এই বিদেশি সুর থেকে অনুপ্রাণিত সুর নেওয়া হয়েছে, সেরকমই একটি গান শুনবো।
1: সেরকম একটা গান শুনবো এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বললো, আমাদের সময়টা এত কম হাতে, কত গান যে শোনানো হলো না, হচ্ছে না। আজকে কিন্তু সুবীর সেনেরও জন্মদিন, 24 জুলাই 1934, আজকের দিনে সুবীর সেনেরও জন্ম। তাই আমরা ওই এক ফুলে দুজনের পুজো করে দেবো আর কি, করবো, সেটাই আমরা ঠিক করলাম। সুবীর সেনের গানটাই চলে যাই
0: বেশ
1: সরাসরি।

0: এই যে গানটা শুনছিলাম, তার সঙ্গে যে গানটা, যারা ইংরেজি গান শোনেন তাদের মনে পড়বে জিম রিপসের আই হিয়ার দ্য সাউন্ড অফ ডিস্টান্ট ড্রামস, সারাদিন তোমায় ভেবে, এবং আরেকটি গান স্নো ফ্লেক্স থেকে নিয়েছিলেন এ যেন সেই চোখ, সেই গানটা আর শুনবার সময় নেই। তবে আমরা যেতে যেতে এই গানটা রেখে গেলাম, যেখানে বাসবী নন্দীকে তো আমরা তার অভিনয় দিয়ে চিনি, কিন্তু সঙ্গীত জগতে তাকে আনা এবং শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়া বাসবী নন্দীর যে গানগুলো, সেগুলো কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অবদান।
1: অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আরও কত কত মানুষের গানে সুর করেছেন, সেই সব গান মানে মণিমাণিক্যের মতো ছড়িয়ে আছে আমাদের চারপাশে। আমরা আজকে তার মানে বোধহয় অর্ধেক অংশও তুলে ধরতে পারলাম না আপনাদের কাছে, এটা আমাদেরই সময়ের হাতে আমরা বাঁধা, কি করব। তবু যেটুকু সম্ভব হলো, কোয়েলা মিলিয়া ছিলাম আজ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, আবারও শ্রদ্ধা জানাই এই মানুষটিকে।

0: And that was And I Love You So by none other than the phenomenal, the beautiful Don McLean. But before we move on into the show, dear listeners, here is a very short break right for you. Don't go anywhere. Stay tuned to 100.1 FM Gold.
1: Personal loan offer, sir.
2: Abar, ekhoni block korchi.
1: Dubai e free trip.
2: Ita keo block korchi. আর কতগুলো নাম্বার ব্লক করব
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন ব্যাংকিং ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে
3: হ্যাঁ রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে শুধু ব্লক না রিপোর্ট করুন ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: Indian Air Force invites application from eligible boys and girls to join as Agniveer Vayu and Airmen Medical Assistant. Hurry! Registration closes on 26 July 2026. For details, visit www.iefrecruitment.edcil.co.in.
3: Well, listeners, welcome back to 100.1 FM Gold. But before we move on to our program today, here is a very short and a very, very important weather report just for you. Well, light to moderate thunderstorm and lightning, accompanied with light to moderate rain and gusty wind with speed approximately 30 to 40 kilometers per hour, very likely to affect over some parts of South Dinajpur, Malda districts during the next 2 to 3 hours from 4:10 PM. Well, light to moderate thunderstorm and lightning accompanied with light to moderate rain and gusty wind with speed approximately 30 to 40 kilometers per hour very likely to affect over some parts of East Bardhaman district during the next 1 to 3 hours from 3:44 PM. Again, light to moderate thunderstorm and lightning accompanied with intense rain and gusty wind with speed approximately 30 to 40 kilometers per hour very likely to affect over some parts of Purulia, Murshidabad, Nodia districts during the next 2 to 3 hours from 3:30 PM. Finally, light to moderate thunderstorm and lightning accompanied with light to moderate rain and gusty wind with speed approximately 30 to 40 kilometers per hour very likely to affect over some parts of Purulia, South 24 Paraganas, East Midnapore, West Midnapore, Jharkhand districts during the next 2 to 3 hours from 2:59 PM. Listeners, please talk to your relatives, your loved ones who live in these areas, aware them, make them aware of this particular situation, and please take care of yourself. Until we move ahead, here is one more song, a very, very beautiful song, only for you on 100.1 FM Gold.

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি রাসায়নিক পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাববা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। এর মধ্যে 3,000 কোটি টাকা পার্কের অভিন্ন পরিকাঠামো ব্যবস্থা এবং অভ্যন্তরের মৌলিক ব্যবস্থা খাতে খরচ করা হবে। বাকি 30 কোটি টাকা প্রশাসনিক কাজে ব্যয় করা হবে। 2026-27 থেকে 2030-31 এই 5 বছরের সময়কালের জন্য প্রকল্প কার্যকর থাকবে। প্রতিটি পার্কের জন্য কেন্দ্র 1,000 কোটি টাকা করে অনুদান দেবে। সংশ্লিষ্ট রাজ্য সরকারকে দিতে হবে ন্যূনতম 500 কোটি টাকা। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের বাল্লারি গুন্তাকাল শাখায় রেলের তৃতীয় ও চতুর্থ লাইন স্থাপনের বিষয়টি অনুমোদন করেছে। এর জন্য খরচ হবে 1,264 কোটি টাকা। এর ফলে দেশের বর্তমান রেল নেটওয়ার্ক আরও 46 কিলোমিটার সম্প্রসারিত হবে। বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্প অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে।
1: आंध्रा और कर्नाटक को जोड़ने वाले बहुत एक इम्पोर्टेंट इकोनॉमिक कॉरिडोर में रेलवे की थर्ड और फोर्थ लाइन और दूसरा है केमिकल सेक्टर को एक टोटली नए तरीके से भारत में डेवलप करने के लिए एक नई स्कीम अप्रूव हुई है और केमिकल भी सेमीकंडक्टर की तरह एक फाउंडेशनल इंडस्ट्री है, इसलिए बहुत इम्पोर्टेंट था इस इंडस्ट्री के लिए एक नए तरीके से सोचना।
0: কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ড জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দাওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। সিজেপি তিনটি প্রধান দাবি পেশ করেছে। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সুপারিশও করেছে তারা।
2: लगभग 2 घंटे बातचीत चली सरकार की ओर से, मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
0: আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বলেও জগৎ প্রকাশ নাড্ডা জানিয়েছেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোনোরকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনোরকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। এদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও ব্যাহত। এ নিয়ে টানা 5ম দিন লোকসভার সারাদিনের জন্য মুলতুবি করে দেওয়া হল। প্রথম মুলতুবির পর বেলা 12টায় লোকসভার অধিবেশন বসলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, সরকার প্রথম দিন থেকেই নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত। এর আগে রাজ্যসভাও কার্গিল শহীদের স্মৃতিতে নীরবতা পালন করে। পরে শূন্যকালে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে নিট প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তোলেন। বিরোধী সদস্যরা এই নিয়ে আলোচনার দাবিতে অনড় থাকলে রাজ্যসভার কাজ প্রথমে বেলা 12টা, পরে দুপুর 2টো এবং তারপর দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এনটিএ ও কেন্দ্রীয় সরকার কি কি সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট উভয়কেই হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে। বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ মামলার শুনানি চলাকালীন বলেছেন, হলফনামায় কেবলমাত্র সাময়িক বা তাৎক্ষণিক পদক্ষেপের কথা নয়, কি কি দীর্ঘমেয়াদী সংস্কার নেওয়া হচ্ছে তারও ব্যাখ্যা থাকতে হবে। আগামী 27 জুলাই পরবর্তী শুনানি। কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল দিল্লিতে প্রতিবাদরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিওকে সরকার ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট জানিয়েছে, ভিডিওটি ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। দুর্নীতি রোধে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় একটি বিল আনতে চলেছে। আগামীকাল এই সংক্রান্ত পঞ্চায়েত সংশোধনী বিল আনা হবে। অধ্যক্ষ রথীন্দ্র বসুর পৌরোহিত্যে আজ কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকার বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বিধানসভায় বিবৃতি দেবেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বন দপ্তর সুন্দরবনে উপকূলে যৌথ অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন ভারতীয় মাছ ধরার নৌকা আটক করেছে। সেখান থেকে উদ্ধার হয়েছে 5টি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণে তাজা কার্তুজ। গ্রেপ্তার করা হয়েছে 4 ভারতীয় অস্ত্র পাচারকারীকেও। এফএম প্রচার তরঙ্গে খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 6টা বেজে 35 মিনিটে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাই এ ফ্রি ট্রিপ,
2: এটাতেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर, FM गोल्ड पर।
5: एक बार फिर आपकी आरजी फ्रेंड सुलक्षणा पर्वत आप सभी का तहे दिल से स्वागत करती है, खैर मकदम करती है, वेलकम करती है उसी कार्यक्रम में जिसका नाम है चायन क्लासिक्स। और चायन क्लासिक्स का पार्ट टू है ये, जो कि आपके लिए रहता है मतलब कुछ दिनों से सिर्फ 10 मिनट के लिए। और ऐसा है कि इस 10 मिनट में ही 2 खूबसूरत गाने मैं आपके लिए प्ले करूंगी। पहला है फिल्म आनंद आश्रम से, आशा भोसले किशोर कुमार की आवाज में इस गीत को सुनेंगे। गीतकार इंदिवर, संगीतकार श्यामल मित्रा। सारा प्यार तुम्हारा बांध लिया मैंने आंचल में।

0: for the final of the men's S13 100-meter freestyle para swimming event. And that is the end of this news bulletin.
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

0: দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলা চত্বর আজ রণক্ষেত্র হয়ে ওঠে। বিজেপি কলকাতায় বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনের নিন্দা করে বলেছে এর সঙ্গে সাধারণ মানুষ ও নিট পরীক্ষার্থীর কোনো সম্পর্ক নেই। রাজ্যে পুরো পরিষেবা আরও প্রযুক্তি নির্ভর ও সর্বজনীন করে তুলতে চলতি মাসের শেষে সব পুরো এলাকায় স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে নাগরিকদের স্বেচ্ছায় কর দেওয়ার আবেদন জানিয়েছেন। সুন্দরবনে একটি ভারতীয় মাছ ধরা নৌকো থেকে পাঁচটি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণে তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। রাজ্যে উত্তম কুমারের নামাঙ্কিত একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ উল্টো রথ, পুরীর পাশাপাশি এ রাজ্যেও বিভিন্ন জেলায় ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসব পালিত হচ্ছে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিল অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা নেওয়াও ছিল অত্যন্ত জরুরি। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলা আজ রণক্ষেত্র হয়ে ওঠে। বেশ কিছু বাম ছাত্র সংগঠন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয়। আমরা এখন কথা বলব ধর্মতলা থেকে আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের সঙ্গে। কাশফিন, সেখানে কি অবস্থা দেখেছ?
1: হ্যাঁ জিতি দিদি, আজ ধর্মতলায় নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে যে মিছিল কিছু বাম ছাত্র সংগঠন ডেকেছিল, ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বর উত্তাল হয়ে ওঠে। প্রথমে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু মিছিল শান্তিপূর্ণভাবেই হচ্ছিল। এরপর ধর্মতলাতে ওই আন্দোলন অবস্থান করছিল, ঠিক তখনই হঠাৎ করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং বেশ কিছু মিছিলের ভেতর থেকে জুতো, লাঠি, জলের বোতল ছোঁড়া শুরু হয়। পুলিশ তা থামানোর চেষ্টা করলে, তা প্রতিহত করার চেষ্টা করলে সেখানে দৌড়োদৌড়ি শুরু হয় এবং বহু সাংবাদিক, পুলিশ, মিছিলকারী আহত হন। অভিযোগ করা হচ্ছে যে বেশ কিছু বহিরাগত ওই মিছিলে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে। এদিকে পুলিশের পক্ষ থেকেও বলা হয় যে তারা কিন্তু কোনো রকমের লাঠিচার্জ করেনি। পরে পুলিশ এবং যারা মিছিল করছে তাদের মধ্যে আলোচনা হয়ে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা সুষ্ঠু হয়েছে। ধৃতিদি,
0: অনেক ধন্যবাদ কাশফিন। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ আজ দুপুরে কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, নেতা অমিতাভ চক্রবর্তী প্রমুখ এতে অংশ নেন। বিজেপি কলকাতায় বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনের নিন্দা করেছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ এবং যাদের জন্য তারা এই আন্দোলন করছে সে নিট পরীক্ষার্থীদের কোনো সম্পর্কই নেই।
2: এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, এমনকি যাদের জন্য তারা নাকি এই তথাকথিত আন্দোলন করছে সেই নিট পরীক্ষার্থী বা কোনো ছাত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং এসব জিনিস চলবে না, এই জিনিস জনতা থেকে বিচ্ছিন্ন। যেসব কাজ ওনারা করেছেন বা করতে চাইছেন, এমনকি পশ্চিমবঙ্গ করতে চাইছেন, ওনারা ভুলে যাচ্ছেন পশ্চিমবঙ্গ দীর্ঘ 49 বছর পরে তার বাকস্বাধীনতা ইত্যাদির আলো দেখেছে। পশ্চিমবঙ্গের জনতা এটাকে সহ্য করবে না।
0: রাজ্যে পুরো পরিষেবা আরও প্রযুক্তি নির্ভর ও সর্বজনীন করে তুলতে সরকার চলতি মাসের শেষেই সব পুরো এলাকায় স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে। 31 জুলাইয়ের মধ্যে রাজ্য জুড়ে ওই অ্যাপ চালু হবে বলে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ বিধানসভায় পুর নগরোন্নয়ন দপ্তরের বাজেটের জবাবি ভাষণে জানিয়েছেন।
3: ডাউনলোড করতে পারবেন এবং যেখানেই ময়লা দেখবেন ছবি তুলে সাবমিট করবেন এবং আপনার, আমরা কিছু কিছু পৌরসভাতে, কর্পোরেশনে আমরা শুরু করেছি, কিছু এখনো বাকি আছে, আশা করি বাই 31st অফ জুলাই

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: भारतीय वायु सेना में अग्निवीर वायु और एयरमैन मेडिकल असिस्टेंट बनने के लिए जल्दी रजिस्टर करें। रजिस्ट्रेशन 26 जुलाई 2026 को बंद हो जाएंगे। अधिक जानकारी के लिए www.ieefrecruitment.edcil.co.in पर जाएं।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে আপনার কথা 100.1 FM গোল্ডে।
3: আপনার কথা, আর আপনার কথা মানে আপনারা আমাদের সঙ্গে। আপনার কথা মানেই আপনি আসবেন টেলিফোনে, আপনার কথা মানেই আপনি আসবেন আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা। সেখানে আজকের যে পোস্ট বা পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে আপনার কথা মানেই আপনি আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 9903059992, আর আমাদের টেলিফোন নাম্বার
4: 2248।
3: আজকের বিষয়,
4: আজকের বিষয় উত্তম কুমার, অবশ্যই আজকের দিনটি তো বাঙালির কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য। যেমন বাঙালির একটি 22শে শ্রাবণ আছে, তেমন বাঙালির একটি 24শে জুলাই আছে। উত্তম কুমারকে নিয়ে আজকের প্রজন্ম কি মনে করে? আচ্ছা, সত্যি কি আমাদের কাছে যেমন তিনি মহানায়ক, যেমন তাকে পর্দায় দেখলে আমরা একেবারে উদ্বেল হয়ে উঠি, তেমন কি আজকের প্রজন্ম? হ্যাঁ, এটাই রয়েছে আপনার কথার বিষয়। উত্তম কুমারকে নিয়ে আজকের প্রজন্মের বিশেষ আগ্রহ নেই। আপনার কথা কি, শুনবো সে কথা।

আমি আগন্তুক, আমি বার্তা দিলাম টু ইউ, টু ইউ অ্যান্ড ইউ অ্যান্ড ইউ অ্যান্ড টু এভরিওয়ান হিয়ার। কঠিন অঙ্ক এক কষতে দিলাম, এ প্লাস ডি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু সি কলেজ স্কোয়ার।

এখনো কলম্বাস ডিমগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে, উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন কি ভাবছে, ভিয়েতনাম এখনো কলম্বাস ডিমগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই আলফে।

0: ঠোঁটে গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্ত আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম। এই প্রাক্তি হোল না নাও, এই প্রাক্তি মাইনাসি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: এতে রয়েছেন আপনার কথা 100.1 FM গোল্ড, আর সেখানে এই মুহূর্তে আপনার কথাই আমরা শুনব। টেলিফোন 2248-8085, সেই টেলিফোন দিয়ে শুরু করি।
2: বেশ,
1: নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার,
2: হ্যাঁ
3: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
2: বলুন।
3: সত্যি কথা বলতে কি, আমি খুব হতাশই, কারণ এই প্রজন্মের ছেলে মেয়েদের উত্তম কুমারকে নিয়ে আমি খুব বেশি আগ্রহ দেখিনি। আমি দু তিনটে উদাহরণ দিই, যেমন গত বছরে ওনার জন্মদিনের দিন একটি মানে কলকাতার একটি সংগ্রাহকদের প্রদর্শনী হয়েছিল উত্তম কুমারের বিভিন্ন ছবির বুকলেট, তার রেকর্ড, তার ব্যবহৃত পোশাক, তার লেখা চিঠি, তার বিভিন্ন স্মৃতিচিহ্ন ইত্যাদি নিয়ে। সেখানে কিন্তু আমি এই প্রজন্মের ছেলে মেয়েদের উপস্থিতি দেখিনি, আমি দুদিন গিয়েছিলাম দেখিনি। এবং মোটামুটি আমাদের প্রজন্ম বা আমাদের আগের প্রজন্মতেই বেশি ভিড় সেখানে। দ্বিতীয় উদাহরণ হচ্ছে গত বছরের বাংলা সঙ্গীত মেলা, যেটা ডিসেম্বরে, সেখানে একটা স্পট মিউজিক কুইজ হচ্ছিল, মাঝে মাঝেই হচ্ছিল, এবং সেখানে উত্তম কুমারের শতবর্ষ বলে যিনি কুইজ করছিলেন, তিনি মাঝে মাঝে উত্তম কুমারের সিনেমা ক্লিপিং দেখিয়ে বা তার গান শুনিয়ে জানতে চাইছিলেন। সেখানেও কিন্তু আমি, যারা উত্তর দিচ্ছিলেন অনেক, সেখানে নতুন এই প্রজন্মের ছেলে মেয়ে ছিল, কলেজে পড়া বা সদ্য চাকরি পেয়েছে বা একটু ছোট, তারা কিন্তু কেউ এগুলো নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না, এবং অনেকে অনেক কটুকাটব্য করছে উত্তম কুমারের অভিনয় নিয়ে, গান নিয়ে, যেটা আমার খুব কানে লেগেছিল। আপনারা এখন যে 11-এর সিলেবাসটা আছে বাংলার, এর আগের সিলেবাসেই, যেটা হয়ে মানে গত সিলেবাসেই, আমাদের চলচ্চিত্রের ইতিহাস পড়তে হতো, সেখানে উত্তম কুমারের উপরও একটা মানে আর কি লিখতে হতো প্রশ্ন। সেখানে আমি যখন ছাত্রছাত্রীদের, যাদের আমি পড়িয়েছি, যাদের যখন আমি উত্তম কুমার সম্বন্ধে বলেছি, খুব একটা আগ্রহ দেখায়নি। তার একটাই কারণ আমার মনে হয় যে আজ থেকে 46 বছর আগে উনি চলে গেছেন, তখন আমরা খুব ছোট, আমাদের মধ্যে অনেকেরই তখন বোঝার বয়স হয়, এবং তারপর এত মানে তার সব ছবি যে টিভিতে দেখানো হয়েছে তাও নয়, অনেক সিনেমা পাওয়াও যায় না, এবং তার যে সমস্ত যে ওনার লিপের সমস্ত শিল্পীদের যে সমস্ত গাওয়া গানগুলো, সেগুলো অতি ব্যবহৃত, অতি শ্রুত, সেগুলো আমরা হয়তো সেগুলো নিয়ে খুব মাতামাতি এখনো করি, কিন্তু এই এই প্রজন্মের ছেলেদের আগ্রহ নেই। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখবেন কলকাতাতে এই সময় শিল্পী সংসদের উদ্যোগে উত্তম কুমারের ছবি দেখানো হয় এবং অত্যন্ত কম টিকিটের দাম সেখানে। আপনারা গিয়ে একটুখানি খেয়াল করবেন, কোনো এই প্রজন্মের ছেলে মেয়ে সেখানে নেই। সুতরাং এই সমস্ত দেখে শুনে আমি হয়তো খুব আগে মানে একদম বুক বাজিয়ে বলতে পারতাম, কিন্তু বিগত 5-6 বছরের আমার যেটুকু অভিজ্ঞতা, আমি সেই দেখে বলছি যে এই প্রজন্মের ছেলে মেয়ে কিন্তু আগ্রহ হারিয়ে ফেলছে।
1: এবারে
2: আমরা চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে কে লিখেছেন, সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নাম, তার অভিনয়, ব্যক্তিত্ব, সংলাপ বলার ভঙ্গি এবং পর্দায় উপস্থিতি আজও দর্শকদের মুগ্ধ করে। তবুও বাস্তবতা হলো আজকের প্রজন্মের অনেকেই তাঁকে নিয়ে আগের মতো আগ্রহ দেখায় না। এর অন্যতম কারণ হলো সময়ের পরিবর্তন। বর্তমানে তরুণদের বিনোদনের বড় অংশ জুড়ে রয়েছে সামাজিক মাধ্যম, ওয়েব সিরিজ এবং আন্তর্জাতিক চলচ্চিত্র, ফলে সাদাকালো বাংলা সিনেমা বা

0: পুরনো অভিনেতাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ অনেকেরই হয় না। তাছাড়া পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানেও বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য নিয়ে আলোচনা আগের তুলনায় কমে গেছে। তবে এর অর্থ এই নয় যে উত্তম কুমারের গুরুত্ব কমে গেছে, বরং তাঁর অভিনয় আজও অভিনয় শিল্পীদের কাছে শিক্ষার বিষয়। যদি তাঁর চলচ্চিত্র নতুনভাবে ডিজিটাল মাধ্যমে প্রচার করা হয় এবং নতুন প্রজন্মের কাছে সহজলভ্য করে তোলা যায়, তাহলে তাঁর প্রতি আগ্রহ আরও বাড়তে পারে। উত্তম কুমার শুধু একজন অভিনেতা নন, তিনি বাংলা সংস্কৃতির এক অমূল্য সম্পদ। নতুন প্রজন্মের উচিত তাঁর কাজকে জানা, দেখা এবং তাঁর শিল্পকে সম্মান করা, কারণ একজন মহান শিল্পী কখনো সময়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না। যে
1: ফেসবুক পেজ 100.1 এফএম গোল্ড কলকাতা, সেখানে লিখছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশদ্রোণী, কলকাতা 70 থেকে। আজকের টপিকটা এক চরম বাস্তব কিন্তু বিতর্কের, তবে আমার মনে হয় আজকালকার প্রজন্মের উত্তম কুমারকে নিয়ে কোনো আগ্রহ নেই, এই কথাটা পুরোপুরি ঠিক নয়। আজকের তরুণ প্রজন্ম হয়তো উনার যুগের থিয়েটার হলের উন্মাদনা দেখেনি, কিন্তু আজকের ডিজিটাল যুগেও সোশ্যাল মিডিয়ায় রিলস, ইউটিউব বা ওটিটি প্ল্যাটফর্মে নায়ক সপ্তপদী বা ভ্রান্তিবিলাসের মতো সিনেমাগুলো কিন্তু নতুন প্রজন্ম সমান আগ্রহে দেখছে। ওর অভিনয়ের স্বাভাবিকতা, রাজকীয় ব্যক্তিত্ব আর ওই জাদুকরি হাসি আজও যে কোনো বয়সের মানুষকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। যুগের সাথে সাথে বিনোদনের মাধ্যম বদলেছে ঠিকই, কিন্তু বাঙালির মনে মহানায়কের চিরন্তন রোমান্টিক ইমেজ বা ওর অভিনয়ের প্রতি নতুন প্রজন্মের শ্রদ্ধা আজও বিন্দুমাত্র ম্লান হয়নি। উত্তম কুমার আসলে একটা যুগ যা কোনো দিন পূরণ হয় না।
0: আমরা টেলিফোনে চলে যাই, কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন
2: তো, আজকের প্রজন্মের ছেলেরা সত্যি কিন্তু উত্তম কুমারের যে একটা, তিনি যে উত্তমের উত্তম, ওনার কাছে কোন রকম কিছু হয় না। তো সেই রকম সাপেক্ষে আজকে কিন্তু যে আমাদের ইয়ং ব্যাচের যারা আমাদের উত্তম কুমারকে নিয়ে যে অনুষ্ঠান হয় বা কেমন অত কিছু চাকচিক্য আর তাদের মধ্যে তেমন থাকে না, কারণ নতুন প্রজন্ম উঠেছে, তাদের মধ্যে যে রঙিন চিত্র আমাদের কাছে হয় বা ছবি চিত্রগুলো যেগুলো আমরা দেখতে পাই, দেখি, তো সেইটা যে আমাদের নতুনের যে একটা চাকচিক্য ঘটেছে বা ঘটে চলেছে, সেই দিক দিয়ে কিন্তু আমাদের ইয়ং ব্যাচের মানুষরা তারা কিন্তু সেই দিকে মেতেছে। আর উত্তম কুমারের যে আমাদের যে ধারাভাষ্য, উত্তম কুমার যে কথা বা তার যে একটা অভিনয়ের যে একটা চাকচিক্য, এটা কিন্তু কোনোদিনই যে আমাদের পুরনো যারা বয়স্ক মানুষ তারা কিন্তু কোনোদিন এটা ফেলতে পারে না, পারবেও না, কিন্তু নতুনত্বের মধ্যে এটা কিন্তু তাদের মধ্যে সেই দানাটা বাঁধে নেবে বলে আমি মনে করি। নমস্কার।
0: নমস্কার।
1: নমস্কার। আজকের বিষয়ে কিন্তু নানান রকম মত আসছে। কেউ বলছেন যে না, তাদের কাছে গ্রহণযোগ্য নয় তার কাজ, তার ছবি। আবার কেউ উল্টোটা বলছেন, এটাই মজা আপনার কথার। 100.1 এফএম গোল্ডে আপনি শুনছেন প্রযুক্তি আর তাপসের সঙ্গে।
0: অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখছেন, প্রিয় আপনার কথা, বর্তমান প্রজন্ম মহানায়কের প্রতি এখনও আগ্রহী। তার অভিনীত ছবি যেমন অমানুষ, সন্ন্যাসী রাজা, শঙ্খবেলা প্রভৃতি এই প্রজন্ম দেখে, তার অভিনীত ছবির গান তারা শোনে।
1: পাঠিয়েছেন আমাদের ফেসবুক পেজে বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে বলছেন যে দেখো, এখনকার প্রজন্মের ছেলেরা বা মেয়েরা উত্তম কুমারকে নিয়ে নিশ্চয় আগ্রহ দেখায়, তবে উত্তম কুমারের অভিনয় চিরস্মরণীয় হয়ে আছে, থাকবেও, এটি ভোলার নয়। সেটা হলো এখনকার প্রজন্ম বলুন আর আগেকার প্রজন্মই বলুন, উত্তম কুমার চিরদিনের চিরকালের, তাকে ভোলা যাবে না।
0: হোয়াটসঅ্যাপে আবারও চোখ রাখি। বারাসাত থেকে বাবাই সিংহ বলছেন, আজকের বিষয় উত্তম কুমারকে নিয়ে আজকের প্রজন্মের বিশেষ আগ্রহ নেই। কথাটা শুনতে হয়তো অনেকেরই খারাপ লাগবে, কিন্তু এটাই একদম বাস্তব সত্যি। উত্তম কুমার তাঁর যুগের একচ্ছত্র অধিপতি ছিলেন ঠিকই, কিন্তু সময়ের সাথে সাথে বিনোদনের মাধ্যম এবং মানুষের রুচি অনেকটাই পাল্টে গেছে। এখনকার প্রজন্ম

0: বিভিন্ন ওয়েব সিরিজ আর হলিউড বা বলিউডের দ্রুত গতির আধুনিক সিনেমা দেখতেই বেশি অভ্যস্ত। সাদা কালো যুগের সেই ধীর লয়ের রোম্যান্স বা পারিবারিক গল্পের সিনেমাগুলো আজকের দিনে তাদের খুব একটা টানে না। আজকের ছেলেমেয়েরা হয়তো বাবা কাকাদের মুখে তার নাম শুনেছে বা সোশ্যাল মিডিয়ায় দু একটা বিখ্যাত গান দেখেছে, কিন্তু তাঁকে নিয়ে আগের প্রজন্মের মতো সেই উন্মাদনা বা গভীর আগ্রহ তাদের মধ্যে সত্যিই আর নেই। এটাই তো যুগের নিয়ম, নতুন কিছু এলে পুরনোকে জায়গা ছেড়েই দিতে হয়।
1: আমি দুটো ফেসবুক কমেন্টের কথা বলবো। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে খুব সুন্দর ছড়া কেটেছেন উত্তম কুমারকে নিয়ে, কিন্তু যেহেতু বিষয় অনুযায়ী লেখাটা নয় তাই আজকের অনুষ্ঠানে আর পড়লাম না, ধন্যবাদ আপনাকে পাঠাবার জন্য। তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে বলছেন যে এমনটি আর কবে না, কোন ছেলেবেলা থেকে তার যত ছবি দেখেছি আপ্লুত হয়েছি, এখনও তিনি আমার অন্তরের অন্দরে বহমান। নবীন প্রজন্ম তাকে ভালো করে জানেই না, জানার চেষ্টা করেই না। তার নয়া প্রযুক্তির যুগে, তারা নয়া প্রযুক্তির যুগে অন্য জিনিস দেখতে ব্যস্ত। কে মহানায়ক, কী তার অভিনয়, কেমন রোমান্টিকতা, কেমন চলনবলন, পোশাক, চরিত্রানুযায়ী সংলাপ কেমন করে বলতেন, তা ইতিহাস।
0: দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস বলছেন, আজকের প্রজন্মের একাংশের মধ্যে উত্তম কুমারকে নিয়ে আগের মতো উন্মাদনা হয়তো দৃশ্যমান নয়, তবে তাঁর সৃষ্টি ও অভিনয়ের প্রাসঙ্গিকতা আজও ফুরিয়ে যায়নি। পরিশেষে বলা যায়, যুগের পরিবর্তনে বিনোদনের মাধ্যম ও রুচি বদলেছে ঠিকই, কিন্তু উত্তম কুমারের অভিনয় দক্ষতা কালজয়ী। আজকের প্রজন্ম হয়তো প্রথাগতভাবে তাঁর অন্ধভক্ত নয়, তবে বাঙালির আবেগ, রোম্যান্স এবং অভিনয়ের ব্যাকরণ বুঝতে গেলে ঘুরে ফিরে মহানায়কের শরণাপন্ন হতেই হবে। তিনি শুধু একটি যুগের তারকা নন, বরং বাঙালি মননের এক চিরস্থায়ী আবেগ।
1: দত্তপুকুর থেকে শুভ দত্ত বলছেন যে উত্তম কুমারকে নিয়ে আজকের প্রজন্মের বিশেষ আগ্রহ নেই, এই কথাটার সাথে আমি একেবারেই একমত হতে পারছি না। মহানায়ক উত্তম কুমার এমন একজন শিল্পী যার জাদু বা আকর্ষণ নির্দিষ্ট কোনো যুগের বা প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকালকার সোশ্যাল মিডিয়া বা ওটিটির যুগেও আমরা দেখি কীভাবে তার ছবির গান, ডায়ালগ কিংবা লুক আজও নতুন প্রজন্মের কাছে সমানভাবে জনপ্রিয়। তরুণ প্রজন্মের অনেকেই এখনও নায়ক সপ্তপদী, দিয়ানিয়া বা অ্যান্টনি ফ্রেঙ্কের মতো কালজয়ী সিনেমাগুলো আগ্রহ নিয়ে দেখে এবং তার অভিনয় শৈলী থেকে শেখার চেষ্টা করে। উত্তম কুমারের যে ব্যক্তিত্ব, হাসি আর স্বাভাবিক অভিনয়, তার আবেদন চিরন্তন। তাই ভালো শিল্পের প্রতি এবং সত্যিকারের স্টারের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ কখনোই কমে না। উত্তম কুমার গতকালও তরুণদের হৃদয়ে ছিলেন, আজও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
0: শঙ্খ অধিকারী সাবড়াকোন বাঁকুড়া থেকে হোয়াটসঅ্যাপ করে লিখেছেন, উত্তম কুমারকে নিয়ে আজকের সমাজের আকর্ষণ আছে, কিন্তু বিশেষ আকর্ষণ নেই, এ কথা সত্য। আসলে আজকের যুব সমাজের কোনো কিছুর উপরই বিশেষ আকর্ষণ আছে বলে মনে হয় না। উত্তম কুমার একটা সময় যেভাবে ইন্ডাস্ট্রির স্টার ছিলেন, সেই গ্ল্যামার বুঝতে গেলে সে সময়কার কিছু সিনেমার ইতিহাস জানতে হবে। একটি সাময়িক পত্রিকায় এই বিষয়টি নিয়ে লিখবার সুবাদে আমি কিছু খোঁজখবর করেছিলাম। তো সেই সময়কার উত্তম কুমারের পর্দায় বা পর্দার বাইরে যে প্রভাব ছিল, তার ধারে পাশে আজকের কোনো আর্টিস্ট নেই, এ কথা আমি হলপ করে বলতে পারি। কিন্তু এই বিষয়টি আজকের যুব সমাজকে আমি কিছুতেই বোঝাতে পারবো না। আজকের প্রজন্মের একটা বড় অংশ উত্তম কুমারের সম্পর্কে প্রায় কিছুই জানে না, আর জানতে চায়ও না। আর এক শ্রেণীর যুব সমাজ আছে, তারা উত্তম কুমারকে বোঝে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অকণ্ঠ প্রশংসা করে, ছবি দেয়, আজ আবার তার মৃত্যুদিনে স্ট্যাটাস দেয়, এইসব করে। আর লোককে দেখাতে চায় তারা উত্তম কুমারের বিশাল ভক্ত, কিন্তু তাদের দু একজনের সঙ্গে কথা বলে দেখেছি তারা উত্তম কুমার অভিনীত দু তিনটির বেশি সিনেমাই দেখেনি। জিজ্ঞাসা করলে অগবধূ সুন্দরী আর দেয়ানেয়ার কথা বলে, অথচ প্রায় 200 ছবি আছে তাঁর, সুচিত্রা সেনের সঙ্গে 28টির মতো। তার অন্যান্য গুণাবলীর কথা, যেমন যাত্রায় অভিনয়, সঙ্গীত চর্চা, শিল্পী মহলের প্রশাসনিক কাজ সামলানো, সহশিল্পীদের প্রতি সম্মান, এসব না হয় ছেড়েই দিন। আজকের যুব সমাজের বেশিরভাগ তাকে ভালো করে চেনেন না। আর যারা একটু বেশি ছবি টবি পোস্ট করে, তাদের মধ্যে উত্তম কুমারের 10টি সিনেমা দেখেছে এমন ছেলে মেয়ে খুঁজে পাওয়া মুশকিল।
1: কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 59, বলছেন যে যথার্থ বলেছেন, উত্তম কুমারকে নিয়ে আজকের প্রজন্মের বিশেষ আগ্রহ নেই। যে গতিতে আজকের দুনিয়ার প্রগতি হচ্ছে, সেখানে শুধু এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট দিয়ে কাল আজ আর কাল একসাথে চলতে পারে কি? তিনটে প্রজন্ম এক পরিবারের সম মনস্কতায় বাঁচতে পারে না, জেনারেশন গ্যাপ তৈরি হয়। তাহলে 46 বছর আগে যার মৃত্যু হয়েছে, সেই বাংলা সিনেমার প্রথম মহানায়ক কী করে নতুন প্রজন্মের আগ্রহের কারণ হবে? হ্যাঁ, কারণ হতে পারত যদি তাকে প্রমোট করা হতো। সেদিক থেকে শতবর্ষে সাহিত্য জগৎ তাকে প্রমোট করছে, কিন্তু সিনেমা জগৎ, সেখানে গন্ধ শোকাশুকিতে ব্যস্ত সবাই। পুরনোরা আলোচনায় থাকলেও নতুন প্রজন্মকে কোথাও দেখি না তার সম্বন্ধে দু চার কথা বলতে। তবু ভালো লাগলো কেওড়াতলা মহাশ্মশানে এতদিন পর তার মূর্তি স্থাপন, আর চিত্র জগতে একটি প্রতিষ্ঠান তৈরি হবে তার নামাঙ্কিত। এতে যদি নতুন প্রজন্মের তার প্রতি আগ্রহ বাড়ে। কিন্তু চিত্র জগতে তার নাম কতটা উচ্চারিত হয় আমার জানা নেই, কিন্তু মেট্রো জগতে তার নাম প্রতিদিন উচ্চারিত। পরবর্তী স্টেশন মহানায়ক উত্তম কুমার। শেষটা কিন্তু ভারী সুন্দর লিখেছেন।
0: ঠিক আছে।

0: এরপরে আবার একটি হোয়াটসঅ্যাপ মেসেজ, কে লিখেছে বিশ্বজিৎ কর গড়িয়া থেকে লিখছেন, মহানায়কের প্রয়াণ দিবসে যথোপযুক্ত এই বিষয়, মনের মণিকোঠায় আছেন এক শতভাগ নিশ্চয়। বর্তমান প্রজন্মের দুর্ভাগ্য, পায়নি তারা তেমন স্বাদ, ভুবনমোহিনী হাসি আর বাস্তব অভিনয় নিখাদ, তবুও যারা দেখেছে তার অসাধারণ অভিনয় এক বাক্যে স্বীকার করে ভোলা সম্ভব নয়। বর্তমান প্রজন্মের চাহিদা যুগোপযোগী উপস্থাপন, চলচ্চিত্রের প্রতিফলকে কালের ধারার বিবর্তন, এই প্রজন্মের মানসিকতায় উত্তম কুমার নন ব্রাত্য, সৃষ্টিশীলতার ঘেরাটোপে মহানায়কই ধ্রুব সত্য।
1: সর্বেশ্বর পাল মাহে সহুগলি থেকে বলছেন যে, মানুষের জীবনের সুর তাল ছন্দ কালের সাথে সম্পৃক্ত, উত্তমের কাল পার করে সবাই এখন জেনজি, তারা এখন প্রেম করে কিন্তু কেরিয়ারের ভাবনায় বিভোর। উত্তম কুমার ছেড়ে দিন, বাংলা সিনেমার দর্শক কজন এই যুগের ছেলেকে পাবেন চলচ্চিত্র উৎসবে বা হলে দেখতে পান বললে অত্যুক্তি হবে না, তারা উত্তমের ভাবনায় এখন আর জারিত নয়।
0: আবার হোয়াটসঅ্যাপ মেসেজ, রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে লিখছেন, উত্তম কুমারকে নিয়ে আজকের প্রজন্মের কাছে বেশ ভালোই আগ্রহ আছে। উত্তম কুমারের মুখের হাসি দেখলেই মুগ্ধ হয়, তার প্রমাণ পাওয়া যায় অনেকেরই কাছে। তার অভিনীত ছবিগুলো আজকের প্রজন্ম খুব আনন্দ করেই দেখে, রোমান্টিকতা কাকে বলে দেখে তারা শেখে। শুধু চোখে মুখের সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে, একের পর এক হিট ছবি তাদের অবাক করে, এ কেমন অভিনয়, বিস্ময় জাগে, মন ভরে যায় আনন্দে আবেগে। তাই আমার মনে হয় উত্তম কুমার সব প্রজন্মের কাছে ছিলেন, আছেন, থাকবেন।
1: দীপায়ন সৎপথী জেরাবাইদ বাঁকুড়া থেকে বলছেন, উত্তম কুমার চিরকালীন, এই জেনারেশনের ছেলে হয়েও বলছি, যদি উত্তম কুমারের সঙ্গে কিছুক্ষণ টাইম কাটাতে পারতাম, কথা বলতে পারতাম, মানে পারতাম, এরকম একটা ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। মোটামুটি আমাদের ফেসবুক পেজে যারা লিখেছিলেন, কমেন্ট করেছিলেন, সবারটা কিন্তু শুনিয়ে দিলাম।
0: এবারে হোয়াটসঅ্যাপে চলে যাই। হোয়াটসঅ্যাপে আরও একবার চোখ রাখি, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার থেকে।

0: থেকে লিখছেন, উত্তম কুমারকে নিয়ে আজকের প্রজন্মের বিশেষ আগ্রহ নেই। কারণ হিসেবে বলি, সামাজিক পরিবর্তন, দ্রুতগতির ডিজিটাল বিনোদন এবং নতুন জীবন দর্শন, মানুষের রুচি ও ভালো লাগা পরিবেশ এবং সময়ের চাহিদায় পরিবর্তিত হয়। পুরনো যুগের সমাজ আর আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেটের সমাজ এক নয়। উত্তম কুমারের ধীর গতির ক্লাসিক সিনেমা আজকের রিলস ও শর্ট ভিডিওর যুগে তরুণদের মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হয়। আমি নিজে মহানায়কের ছবিগুলো যখন দেখি, তখন এই প্রজন্মের ছেলেমেয়েরা আমাকে বলে, তুমি এখনও সেকেলে রয়ে গেলে।
1: আমাদের আরও হোয়াটসঅ্যাপ মেসেজ আছে নিশ্চয়ই। এবার কে লিখছেন? প্রভাতী ভট্টাচার্য বেখালা থেকে লিখছেন, উত্তম কুমারকে নিয়ে আজকের প্রজন্ম আগ্রহী, যতই আসুক রঙিন ছবি সোশ্যাল মিডিয়া মনোগ্রাহী। 50 থেকে 70 দশক কাঁপানো মহানায়ক নাম, বলতে গেলে আজকের প্রজন্ম করে প্রণাম। জেনজি শোনে আজও ছবির সাথে গান, দেয়ানিয়া নায়ক সপ্তপদী ছবিগুলি আজও অম্লান। জেন আলফা ও তার নামে আগ্রহী হবে, মহানায়ক উত্তম কুমার চিরস্মরণীয় রবে।
0: এরপর মেসেজ করেছেন সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে, লিখছেন, শিল্প সংস্কৃতি এমন এক অক্ষত সম্পদ, কোনো দিন হারায় না। সেই কারণে শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা বিশেষ গুণসম্পন্ন আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমারও কোনো দিন হারাবেন না। সব প্রজন্মের কাছে প্রিয় আছেন, ভবিষ্যতেও থাকবেন।
1: আমাদের সময় ক্রমশ কমে আসছে। এবার কিশোর হাওড়া বালি থেকে, কথাটা একদম সত্য, এখনকার ছেলেমেয়েরা উত্তম কুমারের বই বা উত্তম কুমারকে নিয়ে কোনো আগ্রহ দেখায় না। বাবা মায়ের মুখে উত্তম কুমারের খুব নাম শুনেছে। আমি যখন বড় হলাম সেই সময় উত্তম কুমার মারা গেছেন, কিন্তু তার কিছু কিছু বই আমি দেখেছি, খুব ভালো লেগেছে। বাবার মুখে শুনেছি মানুষ মানুষ, বাড়ির জিনিসপত্রের সঙ্গে সিনেমা টিকিট ও মাসকাবারি জিনিসপত্রের সঙ্গে সিনেমা টিকিট দুটো তিনটে করে কেটে ফেলতো সুচিত্রার বই দেখবে বলে।
0: আমরা আর কি মেসেজ? হ্যাঁ, আর একটা মেসেজ হয়তোবা পড়তে পারবো। রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছেন, উত্তম কুমারকে নিয়ে আজকের প্রজন্মের বিশেষ আগ্রহ নেই, এটা সত্য। এক নম্বর, সময়ের পরিবর্তনের সঙ্গে আজকের প্রজন্মের মধ্যে উত্তম কুমারের অভিনয় বা সিনেমা নিয়ে আগ্রহ অনেকটাই কমে গেছে। 2 নম্বর, বর্তমান প্রজন্মের বেশিরভাগ দর্শক উত্তম কুমারের কাজ সম্পর্কে জানতে চান না বা জানেন না। আর 3 নম্বর হিসাবে উনি লিখেছেন, আধুনিক সিনেমা ও নতুন অভিনেতাদের ভিড়ে উত্তম কুমারের প্রতি নতুন প্রজন্মের বিশেষ কোনো টান বা কৌতূহল নেই।
1: আর একটি মেসেজ আছে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি, সেখান থেকে তিনি লিখছেন অসংখ্য মেসেজের মধ্যে ভিড়ে, যে উত্তম কুমার আমাদের সকলের প্রিয় মহানায়ক, তিনি আজকে দিনে চলে গেছেন, তবে রেখে গেছেন রূপলি পর্দায় দৃষ্টিনন্দন সপ্রতিভ অভিনয়, যা বারবার দেখেও মনে হয় আর একবার দেখি। বেশ, তাই যারা সেরা অভিনয় দেখতে ভালোবাসে তাদেরকে উত্তম কুমার অভিনীত ছবি দেখতেই হবে। যেটা লিখছেন সেটা বোধহয় আজকের বিষয় অনুযায়ী নয়, তবু শেষে লিখছেন যে তাই আজকের প্রজন্ম উত্তম কুমারকে নিয়ে বিশেষ আগ্রহ দেখায়, কারণ তাদের কাছে উত্তম কুমারের অভিনয় দেখা মানে ভালো অভিনয় দেখতে পাওয়া। বেশ, তাহলে আজ এই পর্যন্তই আপনার কথা। হ্যাঁ, যেহেতু এখন সময়টা কমে গিয়েছে, ফলে হয়তো সমস্ত লেখা পড়ে ওঠা হয় না, ফোনেও অনেক বন্ধুর সঙ্গে কথা বলা হয় না, কিন্তু যতটুকু বলতে পারি সেটুকুই পাওয়া। প্রযুক্তি আর তাপস আবার ফিরছি রাত 9:30, সঙ্গে থাকবে
0: অনুগল্পের আসর, সেখানেও আপনাদের চিঠি আমরা পড়ব। সুতরাং কান পাততেই হবে 100.1 FM গোল্ডে 9:30।
2: छानियों से घिरे हैं, मन भारी है और कोई रास्ता नजर नहीं आ रहा? याद रखें, समाधान आपके पास है। टेलीमानस के निशुल्क नंबर 1-4-4-1-6 पर कॉल करें। कहीं से भी कभी भी 24 घंटे यह सुविधा उपलब्ध है। यहाँ आपकी बात सुनी जाती है, समझी जाती है और आपको सही दिशा दी जाती है। आप अकेले नहीं है, मदद बस एक कॉल दूर है।
3: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं प्रियंका अरोड़ा। मुख्य समाचार। मंत्रिमंडल ने पेपर लीक और परीक्षा में गड़बड़ी के मामलों में फास्ट ट्रैक अदालत बनाने और कड़ी सजा सुनिश्चित करने वाले मसौदा विधेयक को मंजूरी दी।

0: জন্য যেসব করদাতাকে আইটিআর 1 বা আইটিআর 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
0: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর শুনছেন 100.1 FM গোল্ডে। অনুগল্পের আসর, অনুগল্পের আসর।

0: এই মুহূর্তে আমরা রয়েছি অনু গল্পের আসরে, কারণ মাসের চতুর্থ শুক্রবার, আর চতুর্থ শুক্রবার মানে এই মাস অর্থাৎ জুলাই মাসের অনু গল্পের আসরের দ্বিতীয় তথা শেষ পর্ব। আর এই পর্বে আপনাদের সঙ্গে আমি তাপস,
1: আর আমি প্রযুক্তি।
0: তাহলে আমাদের যে এই মাসের গল্প, যার বিষয় হচ্ছে শিকড়ে ফেরা, সেই নিয়ে একের পরে একটা গল্প। আর মনে আছে যে আজ যেহেতু চতুর্থ শুক্রবার, আজ কিন্তু এই মাসের সেরা গল্প এবং সেরা গল্পকারকে বেছে নেওয়ার পালা।
1: ঠিক তাই, আর সেই সঙ্গে আরও একটা তো চমক রয়েছে আজকে, তাই না? সেটা না হয় পরে বলি, আপাতত আমরা গল্পে চলে যাই। আজকের প্রথম গল্পটি পড়ি। গল্প লিখে পাঠিয়েছেন শম্পা মুখোপাধ্যায়, উত্তরপাড়া হুগলি থেকে। শিকড়ে ফেরা, শিকড়ে ফেরা এই শিরোনামে গল্প। শিকড়ে ফেরা এই বিষয়ে গল্প আক্ষেপ। চিত্রা দেবী ছোটবেলায় মাকে হারান, বিয়ের পর বাবাকেও হারান। ফলত চিত্রা দেবীর দাদা সুমন বাবু বসত বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যান। এরপর চিত্রা দেবীর আর গ্রামে ফেরা হয়নি। কখনো গ্রামের মানুষজনের সঙ্গে দেখা হলে গ্রামের খোঁজখবর নিতেন। অবশেষে দীর্ঘ ৪০ বছর পর তিনি ছেলেকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরলেন। আজ খুশিতে ডগমগ চিত্রাদেবীকে দেখে মনে হচ্ছিল তিনি হাতে চাঁদ পেয়েছেন। চিত্রাদেবীর বন্ধু নমিতা দেবী বললেন, তোর সঙ্গে দেখা হবে ভাবিনি রে। চিত্রাদেবীর ছেলে বলল, মা প্রায় আক্ষেপ করে বলতেন আর কোনোদিনই হয়তো শিকড়ে ফেরা হবে না, আজ মায়ের আক্ষেপের জায়গাটা পূরণ হলো।
0: চলে যাব আজকের দ্বিতীয় গল্পে। গল্পটি পাঠিয়েছেন ডক্টর সুদেব মাল, গ্রাম তিশা, পোস্ট খসড়াই, জেলা হুগলি। গল্পের আলাদা করে কোনো নাম দেননি, লিখেছেন শিকড়ে ফেরা।
2: ও স্যার, স্কুলের আসো না কেন গো?
0: অর্কর দেখা দেখি বুবাইও বলে,
2: আমি তো তোমার জন্য দু তিন দিন পেয়ারা এনেছিলাম।
0: জানো স্যার, তোমার দেওয়া পেনটা আমার বোনকে দিয়ে দিয়েছি, বোনের তো কোনো পেন ছিল না তাই। এদিকে ক্লাস সিক্সের সিরাজ বলে,
2: জানেন স্যার, খেলার মাঠে, ফাংশানে, মিড ডে মিলে আপনাকে খুব মিস করি।
0: আর আসবেন না স্যার?
2: কখনো না।
0: অনির্বাণ স্যারের চোখে জল। অবসরের পর আজ একটিবারের জন্য আবার শিকড়ে ফেরা। সমাস সন্ধির সঙ্গে বিচ্ছেদ আজ এক বছর। প্রার্থনার ঘণ্টাটা আজও বুকের মাঝেই।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: কথায় আছে সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি, সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।
0: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 FM Gold এ। অনুগল্পের আসর, অনুগল্পের আসর,
2: অনুগল্পের আসর, সঙ্গে প্রযুক্তি আর তাপস।
3: এবারে যে গল্পটি পড়ব, গল্পটি
2: পাঠিয়েছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠা মুখার্জি, জ্ঞানেন্দ্র এভিনিউ, উত্তরপাড়া, হুগলি থেকে। গল্পের নাম দিয়েছেন অভিমান। বাবা মায়ের অমতে স্নিগ্ধাকে ভালোবেসে বিয়ে করায় সেদিনের পর থেকে আর সুজয়দের ঠাঁই হয়নি গ্রামের ভিটে বাড়িতে। আজ প্রায় 8 বছর হল তারা এই মফস্বলের এক কোণে একটি ছোট্ট ভাড়া বাড়িতেই নিজেদের সংসার সাজিয়েছে। তবে গতকাল দুপুরে রাস্তার মাঝে হঠাৎই ছেলেবেলার বন্ধু রতনের সাথে সুজয়ের দেখা হয়। খানিকক্ষণ কথাবার্তার পর রতন সুজয়ের হাতে দুটো মুড়ির মোয়া তুলে দিয়ে বলে, হে নে, কাকুর দোকান থেকে কেনা, তোর মায়ের হাতে বানানো। মোয়াটা হাতে নিতেই চোখের পাতা ভারী হয়ে আসে সুজয়ের, তাই থাকতে না পেরে আজ সকালে সে চুপচাপ গিয়ে হাজির হয় নিজের গ্রামে। দূর থেকে লক্ষ্য করে হাঁটুর ব্যথাটা বেড়েছে বই কমেনি, তবু বাবা আজও কিভাবে সেই ছোট্ট মিষ্টির দোকানটা নিজের হাতে আগলে রেখেছেন, আর মা সংসারটাকে সামলে রাখার পাশাপাশি দোকানে বসে বাবাকেও সেই আগের মতোই সঙ্গ দিয়ে চলেছেন। সবটা দেখে সুজয় মা বাবার উদ্দেশ্যে

তার মধ্যে যেন নিজের ছেলেবেলাকে দেখতে পেল বাবা দেবদত্ত। গ্রামের ব্রিলিয়ান্ট কিশোর দেবদত্ত ছেলেবেলায় গ্রামের রূপ রস গন্ধ চেটেপুটে উপভোগ করে তার শেকড়টা গ্রামে পুঁতে রেখে উচ্চশিক্ষা অর্জন করতে পাড়ি দিয়েছিল শহরে। সফল আইটি ইঞ্জিনিয়ার দেবদত্ত নামী সংস্থায় চাকরি পাওয়ার পর বিয়ে করেছিল সহকর্মী পলিকে। বিয়ের পর থেকেই পলি দেবব্রতর শরীর থেকে সযত্নে মুছতে চেয়েছে গ্রামের গন্ধ। পুকুরের জলে দামালপনা, লণ্ঠনের আলোতে পড়াশোনা, এ বাগান ও বাগান, ফলচুরি, সন্ধ্যায় ঠাকুরমার সাথে ইকিরমিকির খেলা, এগুলো শুনলেই কেমন যেন গা গোলাতে থাকে পলির। তাই প্রতিনিয়ত সে চেয়েছে দেবুর শেকড়টা কাটতে। নিপাট শান্ত ভদ্র শান্তিপ্রিয় দেবদত্ত প্রতিবাদের মধ্যে না গিয়ে বছরে অন্তত একবার স্নিগ্ধকে নিয়ে গ্রামে আসে। গ্রামের পথে ঘাটে ছেলেকে ছেড়ে দিয়ে যেন জলসিঞ্চন করে চলে নিজের শেকড়ে।

0: অনুগল্পের আসর, প্রযুক্তি আর তাপস, জুলাই মাসের বিষয়ে শিকড়ে ফেরা। এবারে যে গল্পটি, সেটি পাঠিয়েছেন পশুপতি মাহাতো, চৌরঙ্গি মোড় গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের নাম দিয়েছেন শেকড়ে রবির কিরণ। তিন দিনের ছুটি পেয়ে হঠাৎ গ্রামে ফিরলেন তন্ময়বাবু, সঙ্গে ছোট্ট ঝিমলি। তালা ভেঙে দরজা খুলতেই দেওয়ালে আঁকা ছবিতে আঁকা বাঁকা নদী পার হচ্ছে গরুর গাড়ি। ঝিমলি বলল, বাবা আমি গরুর গাড়িতে চড়ব। বাইরের দেওয়ালে টাঙানো মাটির হাঁড়িতে পায়রাগুলোর যাওয়া আসা দেখে ঝিমলি বলল, এবার পুজোর ছুটিতে এখানে আসবো বাবা। মোবাইল বেজে উঠল। তন্ময়বাবু বললেন, হ্যালো, হ্যাঁ সিদ্ধান্ত বদল করলাম, কারণ শেকড় বিক্রি বড়ই কঠিন। জরাজীর্ণ গরুর গাড়িতে বসল ছোট্ট ঝিমলি।
1: পরের গল্প লিখেছেন অরিজিৎ দাস অধিকারী, বিবেকনগর পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের শিরোনাম নারীর টানে। মেধাবী মহিম দু দশক বিদেশে, আর্থিক আভিজাত্য বেগ দিলেও আবেগের বেশ অভাব। অসুস্থতায় গ্রামের বাড়িতে, ভাঙা উঠোন, পুরনো আম গাছ, তুলসী মঞ্চ যেন নীরবে স্বাগত করল। প্রতিবেশী পরিজনদের আন্তরিক আলিঙ্গন স্বস্তি দিল। গ্রামের শিশুদের নিয়ে গড়ল সংগঠন জাগরণ, উজাড় করল নিজেকে। ডিজিটাল গ্রাম সম্মান মঞ্চে বলেন, মানুষের আসল ঠিকানা শিকড়েই। মধুকবিও তাই বলেছেন, অপ্রাপ্তি ও প্রতিকূলতা পূর্ণ হোক বৌদ্ধিক ও বৈজ্ঞানিক বীজমন্ত্রে। শেকড় সমৃদ্ধ তো দেশ সমৃদ্ধ। বেশ বুঝেছি মাটি খাঁটি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।

শিখরে ফেরা, এই নিয়ে শুনছেন অনুগল্পের আসর। জুলাই মাসের প্রযুক্তি আর তাপস ফিরছি আবার সংবাদের পর রাত 10:10।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও দিনের মতো মুলতবি। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাববা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বৌজানের সঙ্গে দুদেশের অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একটি বৈঠক করেছেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। শুটিংয়ে চীনের হাংঝাওতে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন ভারতের সাইনম। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থা সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে CJP-র বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। CJP 3টি প্রধান দাবি পেশ করেছে। এছাড়াও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
1: लगभग दो घंटे बातचीत चली सरकार की ओर से, मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
0: আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বলেও JP নাড্ডা জানিয়েছেন। ওই প্রতিনিধি দলের সদস্য CJP-র মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে।
2: ডিমান্ড হ্যায় তিন, উনমে সে দো ডিমান্ড, কম্পেনসেশন অর FIR কা বিড্রল অর সভরেন গ্যারান্টি, উনপে সরকার পজিটিভ হ্যায়।
0: পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই NTA এর এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করেছে। সংঘ লোকসেবা আয়োগ বা UPSC-র প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এক বিবৃতিতে NTA জানিয়েছে, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের বিষয়ে প্রফেসর কে রাধাকৃষ্ণের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত প্রথম পদক্ষেপ। NTA চুক্তিভিত্তিক হিসাবে প্রাথমিকভাবে 3 বছরের মেয়াদে 4টি জেনারেল ম্যানেজার পদের বিজ্ঞাপন দিয়েছে। এদিকে এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও বিঘ্নিত। আজ নিয়ে টানা 5ম দিন উভয় সভা সারাদিনের জন্য মুলতবি করে দেওয়া হয়। আগামী সোমবার ফের সভা বসবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোনো রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। চলতি বিক্ষোভ থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির অতিরিক্ত পুলিশ সুপার রাজীব রঞ্জনকে নির্দেশ দিয়েছেন বলে সামাজিক মাধ্যমের প্রচারিত ভিডিও সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং AI নির্মিত। সরকার দেশের মেডিকেল কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় এক লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 2014 সালের পর থেকে দেশে মেডিকেল কলেজের সংখ্যা 387 থেকে বেড়ে 844 হয়েছে। এর ফলে স্নাতক স্তরে আসন সংখ্যা 51,342 থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,39,489। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাববার রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন এবং মল্লারপুর নৈশভার যৌথ উদ্যোগে বীরভূমের মল্লারপুরের দীক্ষা ট্রেনিং সেন্টারে দুদিনব্যাপী একটি ইন্টিগ্রেটেড কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ প্রোগ্রাম আয়োজিত হয়। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ভিবিজি রামজি আইন 2025, নেশামুক্ত ভারত অভিযান এবং এক পের মাকে নাম প্রচার অভিযান সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। এই কর্মসূচিতে 300 জনেরও বেশি সুবিধাভোগী অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বৌজানের সঙ্গে দুদেশের অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে এক ফলপ্রসূ বৈঠক করেছেন। দুই শীর্ষ নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বচ্ছ জ্বালানি, যোগাযোগ এবং উদ্ভূত প্রযুক্তিসহ একাধিক বিষয়ে সহযোগিতা সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের

0: সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল খারিজ করে দেন। তিনি বলেন, চলতি সপ্তাহে জম্মু ও সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমিবায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ফলে চন্দ্রভাগা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এর অন্যতম কারণ।
1: Significantly, Pakistan's own flood forecasting division, which is based in Lahore, in its flood advisory, which was issued on 22nd July at 17:18 hours local time, it attributed the high flood levels in the Chenab River to heavy rainfall over the upper catchment area. The rise in river flows is therefore a natural hydrological response to heavy rainfall and not the result of any deliberate action by India.
0: চীনের বিষয়ে মুখপাত্র বলেন, ভারত কোনো বিষয়ে সে দেশের সার্বভৌমত্ব খণ্ডন করেনি এবং এ বিষয়ে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ভারতীয় নাবিকদের মৃত্যু প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, বাণিজ্যিক জাহাজ ও তার নাবিকদের উপর আক্রমণ চালানো কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি এগিয়ে নিয়ে যেতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সম্পর্কের মতোই বাংলাদেশের সঙ্গে ভারতের স্বতন্ত্র সম্পর্ক বিদ্যমান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর একটি আধুনিক, স্বচ্ছ এবং সামঞ্জস্যপূর্ণ আইনি পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল আনসিট্রালের 60তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, এই কমিশন অন্তর্ভুক্তিমূলক, ঐক্যমত এবং বিভিন্ন আইনি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা নীতিগুলো বজায় রেখেও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ধারাবাহিকভাবে প্রমাণ করেছে। ভারত ইসরায়েল প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ হয়েছে। নতুন দিল্লিতে গত 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত চলা এই আলোচনায় উভয় পক্ষ প্রস্তাবিত এই চুক্তির বিভিন্ন দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে তার কার্যকালের মেয়াদ শেষ হবার প্রায় 2 বছর আগেই তিনি ইস্তফা দিলেন। হিমাচল প্রদেশের লাহোল স্পিতি জেলার উদয়পুর কিলা সড়কের কাদুনালার কাছে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়লে একটি গাড়ির ওপর পড়লে 13 জন নিহত হয়েছেন। লাহোল স্পিতির ডেপুটি কমিশনার তথা জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারপারসন কিরণ ভাদানা জানিয়েছেন, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গাড়িটিতে চালকসহ মোট 13 জন যাত্রী ছিলেন এবং এই মর্মান্তিক ঘটনায় তারা সকলেই প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখু এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং লাহোল স্পিতির ডেপুটি কমিশনারকে ব্যক্তিগতভাবে উদ্ধার কাজ তদারকি করার নির্দেশ দিয়েছেন। গুজরাটের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাতের জেরে একাধিক জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তর গুজরাটে আজ ভারী বৃষ্টি হয়েছে। পাটান জেলার রাধানপুরে 9 ইঞ্চিরও বেশি এবং সান্তালপুরে প্রায় 9 ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামীকাল রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং রাজ্যের 7টি জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ উল্টোরথ, উড়িষ্যার পুরী সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসাহ উদ্দীপনা এই উৎসব উদযাপিত হচ্ছে। পুরীতে অসংখ্য মানুষ গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার উল্টো রথযাত্রায় সামিল হন। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর, দীঘা, মহিষাদল, হুগলির মাহেশ এবং নদিয়ার মায়াপুর সহ বিভিন্ন স্থানে উল্টো রথযাত্রায় জনসাধারণ সামিল হয়েছেন। শুটিংয়ে চীনের হাংঝাউতে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন ভারতের সাইনাম। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 এফএম গোল্ডে অনুগল্পের আসর, অনুগল্পের আসর।

0: বাজে, শুধু তাকদুম তাকদুম বাজে, শুধু তাকদুম তাকদুম বাজে।
1: কিন্তু ভুল বললি কি আর ভুলে যায়, মন তো চায় শিকড়ে ফিরতে। জুলাই মাসের অনুগল্পের আসর শুনছেন প্রযুক্তি আর তাপসের সঙ্গে, বিষয় সেই শিকড়ে ফেরা। গল্পের নাম শিকড়ের এমন টান। অরুণ বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন কানুনগো পার্ক গড়িয়া কলকাতা 84 থেকে। সুধীরবাবু প্রায় এক বছর হল মফস্বল স্কুলের শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন, তবু তিনি প্রতিদিন বিকেলে ছাত্র পড়াতে যান স্কুলের ঠিক পাশেই একটা ঘরে। ক্লাস 5 থেকে 10 অঙ্ক আর ইংরেজি পড়ান বিনামূল্যে, সহজভাবে বুঝিয়ে দেন ছাত্রদের পরম মমতায়। এক আষাঢ় মাসের বৃষ্টি, সুধীরবাবু বেরোতে ছাতা নিলেন। গিন্নি বললেন, আজও এত বৃষ্টিতে? সুধীরবাবু হেসে বললেন, 30 বছর ওই স্কুলে পড়িয়েছি, শেখরের টান গো, আজ পরীক্ষা নেব, আসি। বেরুলেন সুধীরবাবু।
2: শেখরের টান বোধ হয় এইরকমই। পরের গল্পে চলে যাই। দীহা জয়পুর বাঁকুড়া থেকে সোমনাথ চট্টোপাধ্যায় লিখছেন গল্পটি, যার শিরোনাম হারিয়ে যাওয়া সত্তা। বিদেশে বহুতল প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে অনির্বাণ আজ হাঁপিয়ে উঠেছিল। প্রমোশন, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে তার, শুধু হারিয়ে গেছে নিখাদ আনন্দ। ড্রয়ার খুলে সে পুরনো ডায়েরিটা বের করল। প্রথম পাতায় নিজের হাতে আঁকা গ্রামের নদী আর পাঠশালার ছবি। এক ঝলক তাজা বাতাস যেন ছুঁয়ে গেল তাকে। ল্যাপটপটা বন্ধ করে সে পরম শান্তিতে দেশের ফিরতি ফ্লাইট বুক করল। কর্পোরেট মুখোশটা খসিয়ে অনির্বাণ আজ পা বাড়াল তার হারিয়ে যাওয়া সত্তা ও শেকড়ের টানে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
2: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
3: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
2: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
3: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
2: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
0: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর শুনছেন 100.1 FM গোল্ডে। অনুগল্পের আসর, অনুগল্পের আসর।
2: মাসের চতুর্থ শুক্রবার মানেই আপনি অপেক্ষা করে থাকেন যে এই মাসে অনুগল্পের আসরের বিজয়ী কে হবেন, তাই তো? তার জন্য তো আপনাকে 12টা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু এর আগে অনুগল্পের যিনি বিজয়ী হয়েছেন তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ পায়েল চট্টোপাধ্যায়। আমরা সেই কথোপকথন একটু শুনি, সর্বরী চক্রবর্তীর সঙ্গে পায়েল চট্টোপাধ্যায়ের কথোপকথন আমরা শুনি, তারপরে আমরা ফিরে আসব আরও অনেক অনেক অনুগল্প নিয়ে।
3: আজ আমরা আবার অনুগল্প বিজয়ীকে নিয়ে চলে এসেছি। আমাদের সঙ্গে কে রয়েছেন?
4: আমার নাম সর্বরী চক্রবর্তী।
3: দিদি, আপনি কোথা থেকে আসছেন?
4: আমি লেকটাউন থেকে এসেছি।
3: আচ্ছা, বেশ। এই যে অনুগল্প লেখা, সেটা কি আকাশবাণীর জন্যই লেখা শুরু করেছেন নাকি এমনি অনুগল্প লিখতেন কখনো?
4: না, ঠিক আকাশবাণীর জন্য লিখছি তা নয়, আগে থেকেই আমি লিখতাম। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার লেখা অনেকবারই গেছে, কিন্তু আকাশবাণীর এই যে অনুগল্পের যে প্রতিযোগিতা হয় তাতে বিষয়গুলো এত সুন্দর যে আমাকে খুবই আকর্ষণ করেছিল, এবং সেই কারণে আমি আকাশবাণীতে অনুগল্প লেখা শুরু করি।
3: আচ্ছা, তো আপনি কতদিন ধরে আকাশবাণীর এই অনুগল্পে লেখা পাঠাচ্ছেন বা অনুষ্ঠানটা শুনছেন?
4: আমি প্রায় 1.5 বছর।
3: বাহ, তো আশা করব আপনি আগামী দিনেও আকাশবাণীর এই অনুগল্পের পাশে থাকবেন।
4: নিশ্চয়ই।
3: বেশ, যে মাসে বা যখন আপনার লেখা নির্বাচিত হয় না তখন কি দুঃখ হয়?
4: দুঃখ হয় না, মনে হয় আমারই হয়তো কোথাও একটা সমস্যা হচ্ছে, কিন্তু অন্যান্য যা যে সমস্ত লেখা শুনি তখন খুবই আনন্দ পাই, খুশি হই এবং সে সমস্ত লেখা থেকেও শিখি।
3: বেশ বেশ, তার মানে এই যে আকাশবাণীতে অনুগল্প শোনা, লেখা পাঠানো, সবটাই আপনার কাছে একটা শেখার পথ।
4: নিশ্চয়ই, আমি পরবর্তীকালে লেখালেখি এখনো করি এবং পরবর্তীকালে যে করব তার একটা সোপান কিন্তু এই অনুগল্প লেখা আকাশবাণীতে।
3: বেশ, আপনি এমনি কি করেন?
4: আমি এখন বর্তমানে গৃহবধূ।
3: আচ্ছা, আর লেখালেখি কি নিয়মিত করেন?
4: হ্যাঁ, আমি লেখালেখি নিয়মিত করি।
3: সেটা সমাজ মাধ্যম না কোনো পত্রপত্রিকাতেও লেখেন?
4: আমার বিভিন্ন পত্রপত্রিকাতে আবার লেখা বেরিয়েছে, এছাড়া সমাজ মাধ্যমেও আমি লিখি।
3: আচ্ছা, আর তো 2-3 মাস পরেই পুজো, তো এই পুজোর সময় সাহিত্যের একটা বড় ভূমিকা থাকে। পুজোর আনন্দের ক্ষেত্রে যে যে জিনিসগুলো আমাদের সঙ্গে জুড়ে থাকে,
4: একদম একদম,
3: লেখালেখিও কিন্তু সেই আনন্দগুলোর একটা অংশ।
4: হ্যাঁ,
3: যারা লেখালেখি করেন নিয়মিত, তো পুজোয় আপনার লেখা বেরোচ্ছে নিশ্চয়ই বিভিন্ন জায়গায়?
4: 2-1টি পুজো বার্ষিকীতে আমি আমার লেখা পাঠিয়েছি।

0: আচ্ছা, সেগুলো নির্বাচনের খবর আসেনি?
1: না, এখনো আসেনি।
0: বেশ, আমরা আশা করবো সেগুলো নির্বাচিত হোক। তো সেখানে কি আপনি অনুগল্পই পাঠিয়েছেন নাকি?
1: না, আমি বড় গল্প পাঠিয়েছি।
0: আচ্ছা,
1: মানে যে এরকম যে 70 শব্দ বা 100 শব্দের নয়, তার থেকে বড় গল্প যেগুলো হয়, ছোট গল্প বলা যায়, সেগুলো পাঠিয়েছি, আর কিছু কবিতা পাঠিয়েছি।
0: আচ্ছা, আপনি কবিতাও লেখেন?
1: হ্যাঁ।
0: বেশ, অর্থাৎ আকাশবাণীতে অনুগল্প লেখা আপনাকে লেখার জন্য সব সময় ইন্সপায়ার করে?
1: একদম, ভীষণভাবে ইন্সপায়ার করে। আমি বিশেষ করে বিষয়গুলো তো আমি আগেই বলেছি যে অসম্ভব মন ছোঁয়া বিষয়, যেগুলো আমি লিখতে বাধ্য হই, আমার ভেতর থেকেই একটা তাগিদ আসে যে লিখি।
0: বেশ, অনেক ধন্যবাদ আমাদের আকাশবাণীর সঙ্গে থাকার জন্য এবং অনুগল্প শোনার জন্য।
1: ধন্যবাদ।
2: অনুগল্পের আসরের গত মাসের বিজয়ী শর্বরী চক্রবর্তীর সঙ্গে কথা বললেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ শ্রীমতী পায়েল চট্টোপাধ্যায়।

0: গানের পরে আবারও ফিরে এলাম অনুগল্পের আসর নিয়ে। তাপস আর প্রযুক্তির সঙ্গে রয়েছেন আপনি। গল্পটি যেটি পড়ব সেটি লিখেছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। গল্পের নাম দেশের বাড়ির স্মৃতিচারণ।
1: কোথায় গেলি নাতি নাতনিরা?
0: অমিয়া দেবী রোজ ছোট ছোট বাচ্চা

0: বাচ্চাদের মাঠে বসিয়ে গল্প শোনাতে ভালোবাসেন, বেশি ভালোবাসেন দেশের বাড়ির গল্প করতে। আম, জাম, কাঁঠাল, সুপুরি গাছে ঘেরা বিশাল বাড়ি ছিল। বাপের বাড়ি শহরে ছিল, তাই নৌকা ভরে সব ফল পাঠানো হতো। সংসারে কোনো অভাব ছিল না। কুশমি বলে, ঠাকুমা, তুমি দেশের বাড়ির গল্প বলতে গিয়ে এত কাঁদো কেন? কি করবো নাতনি, মনটা আমার তখন শিকারে ফিরে যায় যে।
1: এবারের গল্প পাঠিয়েছেন দেবাশিস দাস, মুন্সীপুকুর চন্দননগর হুগলি থেকে। গল্পের নাম দিয়েছেন পুনর্জন্ম।
0: মদনদা, চা নিয়ে যাও।
2: একে যাইমা।
1: চা জলখাবার হস্তান্তরের পর বাগান পরিষ্কারের কাজের তদারকি করতে গিয়ে হঠাৎই চেঁচিয়ে ওঠে মিত্রা।
0: আরে, এখানে চারা গাছটা কি হলো?
2: একে তুলে ফেলে দিছি।
0: বেশ করেছো, যেখানে ফেলেছ সেখান থেকে তুলে এনে বসিয়ে দাও।
1: জঞ্জালের গাদা থেকে তুলে তাকে সস্থানে বসায় মদনদা। বছর কুড়ি পর মিত্রার পিতৃগৃহের বাগান থেকে আনিত আমের আঁটি নির্গত চারা আজ সুমিষ্ট রসাল প্রদানকারী মহিরুহ। এ যেন দুজনেরই শিকড়ে ফেরা।
0: পরের গল্পে চলে যাই। পরের গল্প লিখে পাঠিয়েছেন ভারতী চট্টোপাধ্যায়, জয়পুর বাঁকুড়া থেকে। না, গল্পের শিরোন হ্যাঁ দিয়েছেন, মায়া জড়ানো ঘর। গ্রামের নিঝুম বাড়িতে মিনি বিড়াল আর রকি মানে কুকুরকে নিয়েই কাটত প্রণতিদেবীর দিন। হঠাৎ অসুস্থ হলে ছেলে অর্ণব তাকে শহরের কোয়ার্টারে নিয়ে যায়। সেখানে সেবার কোনো অভাব ছিল না, কিন্তু সুস্থ হতেই মায়ের মন ব্যাকুল হলো অবলা পোষ্য দুটির জন্য। কেঁদে বললেন, বাবা, আমাকে ওদের কাছে ফিরিয়ে দে। মায়ের চোখে গ্রামের প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে অর্ণব বুঝল, ইটের খাঁচায় নয়, মায়ের আসল সুখ লুকিয়ে আছে নিজের মাটির বুকে। একেই বলে নারীর টান।

0: প্রযুক্তি আর তাপসের সঙ্গে অন্য গল্পের আসরে রয়েছেন 100.1 FM গোল্ডে। এবারের যে গল্প তার নাম ঘোর, পাঠিয়েছেন অখিল বন্ধু মহাপাত্র। মনোহরপুর ঠাকুর চক বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে। দুদশক পরে শেকড়ের টানে গ্রামে ফিরেছে অনিন্দিতা। সীতাপুরের প্রতিটি ধুলি কটায় তার ছেলেবেলার অজস্র স্মৃতি। নিঝুম দুপুরে পুরনো বাড়ির সামনে পোড়কুয়ো বেশ পুরনো বাড়ির সামনে কুয়োর জল দেখতে ঝুঁকে পড়তেই দেখল নিজের প্রতিচ্ছবির ঠিক পাশেই আরেকটি ছায়া। ছায়াটি ধীরে ধীরে কুয়োর নিচ থেকে উপরে উঠে এসে তার গলায় শক্ত করে জড়িয়ে ধরল। কানের কাছে ফিসফিসানি।
1: বাড়ি ফিরেছিস তো, এখানেই থেকে যা, আর কোথাও যাস না।
0: নিমেষে ঠাকুমার গায়ের গন্ধ চমকে ওঠে অনিন্দিতা।
2: ঠাকুমা, তুমি তুমি কই কেন?
3: পরের গল্প ভিটের টানে, লিখেছেন সুব্রত দেব, মোল্লা হাজি বাগান, চন্দননগর, হুগলি থেকে।
0: বুঝলি ইন্দু, নিজের ভিটেতেই ফিরে যাব।
2: কেন রে, কেন রে, আসো আরশোলা, কেন?
0: ওই শোন না মানুষগুলোর কথা, বুঝলে? গিন্নি, এবার যা এনেছি না একেবারে মোক্ষম, এধার ওধার স্প্রে করে দেবে, ব্যাস মুহূর্তে আপদ চিটপটাং।
1: সত্যি মানুষগুলো কেমন না?
0: দেখ ইন্দু, পরশু ওরা আমার চার ছেলে মেয়েকে মেরেছে, তাই ভাবছি মা ঠাম্মির কাছে নিজের ভিটেতেই ফিরে যাব।
1: ওই জরাজীর্ণ সুবলদের রাস্তা করে দে তো।
0: হ্যাঁ, একটু ভালো থাকার লোভে সন্তানদের মানুষ জমের কাতে আর ফিরে রাখবো না রে।
1: সেই ভালো, মানুষ স্বার্থের জন্য স্বজাতিকেই রেয়াত করে না, আর আমরা তো ওদের চোখে ইতর ছোট লোক, আরশোলা, ইঁদুর।
0: চললাম রে, মরলে

0: বাকি সন্তানদের নিয়ে নিজের ভিটেতে মা ঠাম্মির কোলে মরব।
1: টাটা।
2: এবারের গল্প, বহু বছর পর পৈতৃক বাড়ির উঠোনে দাঁড়িয়ে পার্থ, ভাঙা দেওয়াল জুড়ে শ্যাওলা, যেন গোপন সময়ের সাক্ষী। এভাবে গল্পটি শুরু করছেন শ্রাবণী সেনগুপ্ত, জগৎ রায় চৌধুরী রোড, বরিশা থেকে। তারপর লিখছেন, মাটিতে হাঁটু গেড়ে বসতেই বাতাসে মায়ের ডাক,
3: খোকা
1: খোকা ফিরলি।
2: পাশেই পুরনো আম গাছটির শিকড় তাকে নামিয়ে নিয়ে যায় নিজের শৈশবে, যেখানে ঠাকুমা এখনো জোনাকির আলোয় গল্প পড়েন। বাড়ির ভাঙা দেওয়ালে হাত দিতেই তারা তার কান্নাগুলি চিনে ফেলে। তখনই সে বুঝে, শিকড় মানুষের স্মৃতি, ভাষা, ভালোবাসার গভীরে লুকিয়ে থাকে। শিকড় যা মানুষকে ছেড়ে যায় না, মানুষই তাকে ছেড়ে চলে যায়।

আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর। শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।

0: শুনছেন অনুগল্পের আসর 100.1 FM গোল্ডে। আপনাদের পাঠানো, আপনাদের লেখা গল্প দিয়েই সাজানো অনুগল্পের আসর তাপসার প্রযুক্তির সঙ্গে। এবারে যে গল্পটি পড়ব, গল্পটি লিখেছেন অজিত কুমার বাগ, পাথর প্রতিমা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। গল্পের নাম অমিতাভ দেশে ফিরল। এ আকাশ, এ বাতাস, এ মাটি, ফুল, পাখি, প্রজাপতি, ছেলেবেলার খেলার সাথী, কৈশোরের বিদ্যালয় আর আম জাম কাঁঠালের বাগান ঘেরা জন্মভূমি ডাক্তার অমিতাভকে যেন ডাকে বার বার, ফিরে আয়, ফিরে আয়। কি পেয়েছিস বিদেশে? অর্থ, বৈভবের বিলাসিতা, কিন্তু দেশে আম জনতার সেবার আনন্দ, সঙ্গে মা বাবার ভালোবাসা, স্নেহ, মমতা। বিবেকের তাড়নায় সত্তরোর্ধ্ব প্রবাসী অমিতাভ ফিরে এলো স্বদেশে, শিকড়ের টানে পৈতৃক বাসভবনে। বাবা মায়ের সমাধিস্থলে চোখের জলে নতজানু হয়ে বলল,
1: ভুল করেছি, ক্ষমা করো। তোমাদের উত্তর পুরুষ পুনর্বার শিকড়কে অস্বীকার করবে না আর।
0: এবারে এর পরের গল্প লিখছেন দেবাশিস সাহা, বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আর গল্পের নাম জন্মভূমির টান। অতনুবাবুর মেয়ে রুনু মেধাবী ছাত্রী, ডাক্তারি পরীক্ষায় পাশ করে অতনুবাবুর ইচ্ছাকে মর্যাদা দিয়ে আমেরিকার টেক্সাসের এক নামী প্রতিষ্ঠানে যোগ দিল। দেশে মা বাবাকে সশরীরে দেখার ইচ্ছা থাকলেও কর্তব্যের দায়িত্বে ভিডিও কলেই পূরণ করতে হয়। একদিন অতনুবাবু মস্তিষ্কের গুরুতর অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও তাকে বাঁচানো গেল না। ডাক্তার হয়েও বাবার জন্য কিছুই না করতে পারার দুঃখে রুনু ঠিক করল সে জন্মভূমিতেই ফিরবে। তার শিকড়ের টান যেখানে রয়েছে সেখানকার মানুষের সেবাতেই নিজের জীবন উৎসর্গ করবে।
2: এবারের গল্প পাঠিয়েছেন বিশ্বনাথ পাকড়াশি, শ্রীরামপুর, হুগলি থেকে। গল্পের নাম দিয়েছেন গুলঞ্চলতার প্রাঙ্গণ। সময় ঘনিয়ে আসছে মায়ের, থেকে থেকে শ্বাস, ক্ষীণ কণ্ঠে কিছু বলছেন। ছোট ছেলে ঝুঁকে পড়ে শুনছিল, মুখ তুলে বলল, গুলঞ্চলতা শব্দটা বুঝলাম কেবল। বুঝেছি, ইন্ডিয়া চলে আসার আগে উঠোনে একটা গুলঞ্চলতার গাছ লাগিয়েছিল, সেটা নিয়ে অবসেশন ছিল সারা জীবন। পাসপোর্ট ভিসা করে একবার ঘুরিয়ে আনব ভেবেছিলাম, হয়নি। বড়র স্বীকারোক্তি। ছোট বলল, টঙ্গী রেল স্টেশন, গরুর গাড়ি, তারপর শুনেই মুখস্থ, একটা হিক্কা, তারপর নিষ্পন্দ, চোখ দুটো ঘোলাটে।

0: কথাই আছে সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: রয়েছেন অনুগল্পের আসরের সঙ্গে। জুলাই মাসের অনুগল্পের আসর প্রযুক্তি আর তাপস আপনার সঙ্গে ফিরছি আবার সংবাদের পর রাত 11:10 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড।
3: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই

0: গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।

অনুগল্পের আসর। 100.1 FM গোল্ডে তাপসার প্রযুক্তির সঙ্গে শুনছেন আপনাদের লেখা গল্প, আর এ মাসের বিষয় শিকড়ে ফেরা। এবারে যে গল্পটি পড়ছি, গল্পটি ডাক্তার সুবল দাস লিখেছেন ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। গল্পের নাম দিয়েছেন শিকড়ের টান। শহুরে বহু

0: গরমকালে এয়ারকন্ডিশন ঘরে থেকেও প্রফুল্ল হাঁপশে উঠেছিল, সাফল্যে চূড়ায় দাঁড়িয়েও বিষণ্নতায় ভুগছিল। মনটা পড়ে থাকতো পুরনো বাড়ির খড়ের চাল, প্রাথমিক বিদ্যালয়, মেঠো পথ, শৈশবের খেলার মাঠ, বন্ধুদের কোলাহল আর আনন্দের প্রথম কর্মস্থলে। তারপর শহুরে বহুতল ফেলে গ্রামের সোঁদা গন্ধময় মাটিতে পা রাখল। মা বাবার স্নেহের ছোঁয়ায়, বন্ধু বান্ধব আত্মপরিজনের ভালোবাসায় প্রফুল্লের বিষণ্ণতা কেটে গেল। সত্যি জীবনে এগিয়ে গেলেও বিষণ্ণতা কাটাতে, প্রাণ জুড়োতে শিকড়েই ফিরতে হয়, শিকড়েই পাওয়া যায় পরম আশ্রয়।
1: পরের গল্প শিরোনাম কাগজের নৌকা, পাঠিয়েছেন দেবী প্রসাদ মণ্ডল, কিয়ামাচা গোয়ালতোর, পশ্চিম মেদিনীপুর থেকে। কিছুদিন ধরে দেখছি আপনি ভীষণ অন্যমনস্ক আছেন, কি ব্যাপার? এই কাগজের নৌকা বানিয়ে?
0: না স্যার, ঠিক তা নয়। তবে
1: ফেলে আসা শৈশব আর গ্রাম জীবন খুঁজছেন এই কংক্রিটের শহরে?
0: তা কেন হবে?
1: এই বর্ষার সময়টাতে আপনার শরীর থেকে বোধহয় একটা মাটির গন্ধ বের হয়। যদি চান সপ্তাহখানেক না হয় ঘুরে আসতে পারেন।
0: তন্ময় ডগমগ হয়ে বলেন, যাব যাব স্যার।
1: একটাই শর্ত, শিকড়ে ফেরার আনন্দটা ভিডিও কলে ভাগ করে নিতে হবে।
0: পরের গল্প সময় এই শিরোনামে গল্প লিখেছেন শীর্ষেন্দু গায়েন, যাদব ঘোষ রোড, সরসুনা, কলকাতা থেকে।
1: দম বন্ধ হয়ে আসছে, চারপাশে কংক্রিটের জঙ্গল, দূষিত বায়ু। চলো না অবন্তিকা, ফিরে যাই শস্য শ্যামলা ধরিত্রীর কাছে। আঁকা বাঁকা নদীপথ, নদীপাড়ের বটবৃক্ষ, পাঠশালা, পণ্ডিত মশাইয়ের বেত্রাঘাত। তোমার চোখে বৃষ্টি ভেজা বিকেল।
0: তুমি কি পাগল হলে অরণ্য? নয় নয় করে 50 বছর অতিক্রান্ত।
1: হ্যাঁ আমি পাগল বলতে পারো, কি পেলাম? ছেড়ে এলাম যাদের জন্য, তারাও চলে গেল। সমাজ গড়ার কারিগর কওয়ার আদর্শ আজ ব্যর্থতায় ঢাকা, শূন্যতায় ভরা শ্রেণীকক্ষ। আমি যে সব ফিরে পেতে চাই। আচ্ছা অবন্তিকা, দায়ী কে, আমরা না সমাজ?
0: পরের গল্প লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে। গল্পের শিরোনাম হাওয়াই মিঠাই।
1: হাওয়াই মিঠাই লেবে গো খোকা বাবু, হাওয়াই মিঠাই।
0: এক পাগলের ডাকে সম্বিত ফিরল সায়নের। বহুদিন এই সব দৃশ্য চোখে পড়েনি তার। এতদিন যে শুধুই সে ঠান্ডা গাড়িতে, ল্যাপটপ, মোবাইলে ব্যস্ততায় পৌঁছতো অফিসে, ক্লাবে, ফ্ল্যাটে, আজ বড়বাবু চরম অপমানটা করতেই নিজের ভীষণ ভীষণ একা মনে হলো। এই সময় মা ঠিক মনের কথা বুঝে সান্ত্বনা দিতে পারত। আজ এত বড় শহরে একমাত্র ওই পাগলটাকেই তার আপনজন মনে হলো। কারণ তার ডাকেই যে তাকে সে করে ফেরার সাহায্য করলো, তার ডাকেই যে শিকড়ে ফিরতে চাইল সায়ন।

0: অনুগতরাসর, সঙ্গে প্রযুক্তি আর তাপস। এবারের যে গল্প সেটি পাঠিয়েছেন রমা সেন বজবজ, কলকাতা 137 থেকে। গল্পের নাম দিয়েছেন ফেরা কয়নি। দেশভাগের সময় জ্ঞাতিরা চলে এলেও ঠাকুরদা ভিটে আগলে পড়েছিলেন। বাবা দিল্লিতে চাকরি করলেও মাঝে মাঝেই দেশে আসতেন। সেবার পঞ্জিকায় তিথি নক্ষত্রের প্যাঁচে নির্দিষ্ট দিনে ফিরতে পারেননি, বর্ডারে ধরা পড়ে হাজতবাস করতে হল। প্রচণ্ড অভিমানে ঠাকুরদার মৃত্যু সংবাদ পেয়েও বাবা আর দেশে যাননি। বাঙাল কথাও বলতেন না, শেষ বয়সে বাবা শয্যাশায়ী, কিছুদিন ধরে কিছুই খাচ্ছেন না। বাবা, খাচ্ছ না কেন, কি হয়েছে?
1: এতে ইচ্ছা করে না।
0: ঠিক আছে, কি ইচ্ছা করে বলো। একবার দেশে যাইতে।
2: দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে ভাঙা গাল বেয়ে।
3: পরের গল্প অমিতা গঙ্গোপাধ্যায় আমগাছিয়া পৈলান থেকে লিখছেন। গল্পের নাম হারিয়ে যাওয়া ঠিকানা। বৃদ্ধাবাসের ছোট্ট বারান্দায় বসে পাখিদের কিচিরমিচির আর কাঠবেড়ালিদের ছোটাছুটির ব্যস্ততা দেখতে এতটাই মগ্ন ছিলাম যে কানের কাছে কয়েকটা শব্দ শুনে চমকে উঠলাম। কিরে, হ্যালো, খেলতে যাবি না? আরে, এ তো বুলার গলা, ধরফড় করে ঘাড় ফেরাতেই কোথায় কি? কিছুক্ষণ ধাতস্থ হবার পর মনে হলো, বুলা তো হারিয়ে গেছে প্রায় 60 বছর আগে। কি যে কষ্ট পাচ্ছিল আমাকে উদাসীন দেখে, তাই মনে পড়িয়ে দিয়ে গেল সেই দাঁড়িয়া বান্ধা, চুকিতকিত, গোল্লা ছুট আর কানামাছি খেলার দিনগুলোর কথা। কিন্তু সেই খেলার জায়গাটা তো আমার কবেই হারিয়ে গেছে। আজ শত খুঁজে বেড়ালেও সেই ঠিকানাটা আর খুঁজে পাব না।
0: গল্পের নাম শিকড়ের ঐতিহ্য রক্ষা, আর এই গল্পটি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত। মেঘের পালক, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 84 থেকে। শিক্ষা বিভাগের প্রাক্তন অধিকর্তা বা

0: এ ব্রতবাবু 50 বছর পর নিজের জন্মভূমি গ্রামে ফিরে এসে অত্যন্ত মর্মাহত। তার শিক্ষা যেখানে শুরু সেই বিদ্যালয়ে ছাত্রের অভাবে অস্তিত্বহীন, তার পাশেই রম রমিয়ে চলছে মদের ব্যবসা। গ্রামের শিক্ষিত ও অবস্থাবানেরা প্রায় প্রত্যেকেই নিকটবর্তী শহরবাসী। এইখানে মদের ব্যবসা বন্ধ করে বিদ্যালয়টি আবার চালু করতে হবে, এই সংকল্প নিয়ে প্রতিবাদ করতে গিয়ে যখন প্রবলভাবে আক্রান্ত, গ্রামের মহিলারা তার পাশে এসে দাঁড়ালেন। মদের ব্যবসা বন্ধ, বাণীব্রতবাবুর বিদ্যালয় আবার চালু হল।
1: এবারের গল্পটি লিখছেন মণিমালা বাগ চট্টোপাধ্যায়, নাইয়াপাড়া, 55 তলা, ডায়মন্ড হারবার থেকে। গল্পের শিরোনাম মিলন সেতু। পুত্র অনিকেত গবেষণা শেষে এক বিদেশিনীকে বিয়ে করে বিদেশেই প্রতিষ্ঠিত হল। এই ঘটনা মান অভিমানে পিতাপুত্রের মধ্যে দূরত্ব বাড়াল। 12 বছর অতিবাহিত, যোগাযোগ বিচ্ছিন্ন। দীর্ঘ বিচ্ছেদে পুত্রশোকে মা গেলেন স্বর্গে। শিকড়ে টান পড়ল অনিকেতের, বাবার হৃদয় আরও পাষাণ হল। ঘটনাক্রম অনিকেতের 9 বছরের শিশুপুত্রের শিকড়েও নাড়া দিল। মায়ের অকাল মৃত্যুর অপরাধ বোধ পুত্র অনিলেশের দেশে দাদুর কাছে ফেরার জেদ অনিকেতকে শিকড়ের টানে শীঘ্রই ফেরালো স্বদেশে। নাতির সাহচর্যে দাদু ক্ষমা করলেন অনুতপ্ত পুত্র পুত্রবধূকে।

0: জুলাই মাসের অন্য গল্পের আসর শুনছেন প্রযুক্তি আর তাপসের সঙ্গে। পরের গল্পে চলে যাব। পাঠিয়েছেন কে? পাঠিয়েছেন তিনি, পাঠিয়েছেন জবা সরকার, এসপি মোড়, সিউড়ি, বীরভূম থেকে। গল্পের বিষয় শিকড়ে ফেরা, শিরোনাম রথের মেলা। ছোট বাচ্চারা পারে রথ তৈরি করতে? তোমার চোখটা চকচক করতে লাগলো কেন? রাধাবল্লভ মন্দিরে রথের দিন কি সুন্দর মেলা বসত। বাবার হাত ধরে মেলা দেখতাম, পাঁপড় ভাজা জিলিপি খেতে খেতে বাড়ি ফিরতাম, আর ভেঁপু বাজিয়ে বাড়ির সবার কানের বারোটা বাজিয়ে দিতাম। যাবে বাবা গ্রামের বাড়িতে? যেতে তো ইচ্ছে করে, কিন্তু অফিসে যে ছুটি নেই। দুবছর পর বিম্বর ইচ্ছে ও শিকড়ে ফেরার টানে অপূর্ব চলল রথের মেলায় গ্রামের বাড়িতে।
1: পরের গল্প, ভূদেব মণ্ডল, ছোট মোল্লাখালী বাজার, মরিচঝাঁপি, সুন্দরবন থেকে লিখেছেন এ গল্প। গল্পের নাম শিকড়ে ফেরা। বিষয়টি একই। যে সংসার একদিন কাজ না করলে চলে না, সেই সংসারে টানা ৪০ দিন লকডাউন। আয় নেই, ব্যয় আছে। সঞ্চয় বলতে বাড়ি করবে বলে যেটুকু জমিয়েছিল তা তলানিতে। কি করবে ভেবে কুল কিনারা পায় না লখাই। বউ বলল, চলো আমরা গায়ে ফিরে যাই, তুমি তো হাতের কাজ জানো, দেশানে যা চাল দেয় তিনটা ব্যাট যেভাবে হোক চলি যাবে। দিশেহারা জীবন খড়কুটো আঁকড়ে বাঁচতে চায়, সেই আশায় লখাই বউ বাচ্চা নিয়ে শিকড়ে ফিরে চলে।
0: গল্পের নাম সবুজে সবুজ, পাঠিয়েছেন বুলবুল মণ্ডল, গৌরীপুর, আরামবাগ, হুগলি থেকে। বিদেশে কর্মরত অফিসার অসীমবাবুর বর্তমান জীবনশৈলী দেখে ভাবাই যায় না মানুষটার মন আজও আটকে আছে তাদের গায়ের ভিটে, পরিজন ও শৈশবের খেলুড়ের মধ্যে। একটা গ্রামীণ সত্তা আর এক টুকরো সবুজ সঙ্গে নিয়ে কর্মসূত্রে ঘোরেন গোটা পৃথিবী। যেখানেই যান লাগান গাছ, তালুতে তার ভিজে মাটির সোঁদাগন্ধ। বহুদিন পর শিকড়ে ফিরে, অর্থাৎ গ্রামে এসে দেখলেন গ্রামবাসীরা পরিবেশ সচেতনতায় গাছের প্রতি দায়িত্ব ও যত্নবান হয়ে উঠছেন। অনেকটা সবুজ স্বস্তি নিয়ে ফিরে গেলেন কর্মস্থলে।
1: এবারের গল্পটি লিখেছেন বেথুয়া ডহরি নদিয়া থেকে মানব মজুমদার। গল্পের শিরোনাম ঘর। ছেলেটি দোকানের সামনে রোজ এসে দাঁড়িয়ে থাকে। আমি একদিন জিজ্ঞেস করলাম, কিছু নেবে? পাংশুটে মুখে মাথা নাড়ল, না। কোথায় থাকিস, কি নাম তোর? খোকন, স্টেশনের চারতালে। নিজের বাড়ি নেই? ছিল, এখন নেই, বন্যায় ভেঙে গেছে ঘর। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, সরকার বলেছে খুব শিগগিরই ঘর বানিয়ে দেবে। ঘরে ফেরার আশায় খুশিতে চিকচিক করে উঠল চোখ দুটো। যাই যাই, মাকে মাকে বলি কে, আমরা আবার নিজের ঘরে ফিরে যাব। যাই।

0: ঘড়ির কাঁটা রাত 12টার দিকে আস্তে আস্তে চলেছে, আমরাও এগিয়ে যাই অনুগল্পের আসর নিয়ে। প্রযুক্তি তাপস শিকড়ে ফেরা এই নিয়ে এবারের গল্প, তার শিরোনাম অস্তিত্বের টানে। ছায়া সামন্ত পাঠিয়েছেন দারশা জিআইপি কলোনি হাওড়া থেকে। ভালো ফুটবল খেলেন নীরজ, জেলা স্তরের ফুটবল প্রতিযোগিতায় বিচারক হয়ে এলেন কলকাতার নামী ফুটবল ক্লাবের কোচ জৈনুল বাবু। নীরজের খেলা দেখে সন্তুষ্ট হলেন, নিজেরই ক্লাবে নীরজকে নিলেন। রাজ্য স্তরের খেলায় জৈনুলদের ক্লাব চ্যাম্পিয়ন হল, নীরজ প্লেয়ার অব দ্য ম্যাচ। খেলার সুবাদে নীরজ সরকারি চাকরি পেল, তার মন পড়ে গ্রামের কচি কাঁচাদের দিকে, যাদের সঙ্গে নীরজ প্র্যাকটিস করত রোজ। মনে আশঙ্কা, তারা খেলা বন্ধ করে দেবে না তো? 7-5 ভাবতে ভাবতে নীরজ ফিরে গেল নিজ গ্রামে।
1: প্রত্যাবর্তন এই শিরোনামে গল্প লিখেছেন আশরাফুল রহমান, রাজশাহী বাংলাদেশ থেকে। দীর্ঘ বছর পর গ্রামের বাড়িতে ফিরলাম। দোরগোড়ায় পা রাখতেই জমে থাকা ধুলোর স্তর চোখে পড়ল। ব্যাগ নামিয়ে চারদিকে তাকালাম, কয়েকজন প্রবীণ বিস্মিত চোখে দেখলেন। শিশুরা কৌতূহল নিয়ে ঘিরে দাঁড়াল। পকেট থেকে চাবিটি বের করে দরজার তালা খুললাম। বহুদিনের অবহেলায় দরজাটি করুণ শব্দ করে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো স্যাঁতস্যাঁতে ও গুমোট বাতাস। নিজের ঘরের মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ নিজেকে আগন্তুক মনে হল।
0: পরের গল্প পাঠিয়েছেন তপন রায়চৌধুরী, বন্ধন অ্যাপার্টমেন্ট, ব্রিজে ইস্ট, কলকাতা 84 থেকে। গল্পের নাম দিয়েছেন হারিয়ে গেছে। নারায়ণ ভাই নামব, অটো চালক বললেন সে কি আপনি যা বললেন, তোমাকে পুরো ভাড়াই দেব। নেমে দাঁড়ালাম, পেছনে আমার স্কুল ভুবন বিদ্যা মন্দির, কোলাপসিবল গেট বন্ধ। গেটে মুখটা চেপে ভেতরটা দেখলাম, হুই তো টিচার্স রুম, পাশের রুমটাই ক্লাস 1। 1956 সাল, তখন আমার 1। কি দেখছেন দাদা, আমি এই স্কুলে পড়তাম, গেট বন্ধ কেন, আজ তো বুধবার, স্কুলটা উঠে গেছে, তাই এখন এটা হোস্টেল।
1: সাধনা মজুমদার এবারের গল্পটি লিখেছেন বরানগর ডানলপ থেকে। গল্পের শিরোনাম দিয়েছেন স্বস্তি।
0: হ্যালো পিসি, বলো।
2: তোদের পিসে মশাই, গত হওয়ার পর থেকে লন্ডনে আর একা থাকতে পারছি না রে, ইন্ডিয়ায় ফেরার জন্য মন কাঁদছে।
0: তুমি দেশে চলে এসো।
2: কোথায় যাবো বল দেখি, দেশে শ্বশুর মশাইয়ের স্মৃতি বিজড়িত বাড়িতে থাকা আশ্রয় গ্রহীতারা বলছে যে ওটা নাকি ওদের বাড়ি। নিরাশ্রয়কে আশ্রয় দিয়ে শেষ জীবনে সে করে ফেরা হলো না রে।
0: পিসি, তুমি আমাদের বাড়িতে আশ্রিতদের বিরুদ্ধে আইনের সাহায্য নাও।
2: বলছিস, আচ্ছা আচ্ছা, বহু বছর পরে দেশে ফিরবো জেনে বড্ড স্বস্তি পেলাম রে, বড্ড স্বস্তি পেলাম।

0: চলে আসবো এর পরের গল্পে। গল্পের নাম সংস্কৃতির টান, লিখছেন প্রশান্ত দাস, অনন্তপুর খলিশানি হুগলি থেকে। আপনি বাঙালি? হ্যাঁ। আপনি? আমার জন্ম বড় হয়ে ওঠা বর্ধমানে, কাজের কারণে এখানে আসা, তারপর এখানেই থেকে যাওয়া। এক ছুটির দিনে অনির্বাণের আমন্ত্রণে তার ভাড়া বাড়িতে আসেন মনোরঞ্জন বাবু। গল্প করতে করতে মনোরঞ্জন বাবু জানান তিনি মেয়ের জন্য বাঙালি পাত্র খুঁজছেন। বাঙালি পাত্র কেন? আপনার কন্যার জন্ম, পড়াশোনা, চাকরি সবই তো এখানে। মানছি, তবে ওসব বাইরের ব্যাপার, আমরা চাই ঘরে যেন বাঙালির সংস্কৃতি বজায় থাকে, মধুরঞ্জন বাবুর দৃঢ় জবাব।
1: এবারে গল্পটি লিখেছেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে শীষ মোহাম্মদ। বলে রাখি, গল্পটা যে আমরা খুব একটা ভালো বুঝতে পেরেছি তা নয়, হাতে এসেছে তাই পড়ছি। একটা অনুরোধ করে রাখবো আপনাদের, যে আপনারা যতিচিহ্ন বা পাংচুয়েশনগুলো একটু ঠিকঠাক দেবেন, এবং সেই সঙ্গে গল্পটি যেটা লিখেছেন পাঠানোর আগে নিজেও একবার একটু পড়ে নেবেন যে অর্থটা ঠিকঠাক মতো প্রকাশিত হলো তো। পড়ছি, অ্যালবার্ট শিবচরণ এগ্রিমেন্ট লেখা দলিল দেখে হতবাক, 20 টাকার বদলে শ্রীচরণ মাঝি মরিশাসে মজুর, গ্রাম ভালুয়া ইউপি, তাহলে তার শিকড় ভারতে। মরিশাস এম্বাসিতে একজন অফিসার, কানপুর তার পোস্টিং, খুঁজে বেড়াই ভালুয়া। একজন লোক তার কাছে অ্যাপ্লিকেশন নিয়ে আসে, তাতে লেখা ভালুয়া, এই গ্রামে যায়। খোঁজ করে শ্রীচরণ মাঝি, খোঁজ পায় একজনের কাছে, সে নাকি তার বংশধর। মাটিতে মাঠটা দেখিয়ে প্রণাম করে, শিকড় খুঁজে পেয়েছে। আবারও বলি, লেখা পাঠানোর আগে একবার পড়ে নেবেন, আমাদেরও পড়তে বেশ অসুবিধা হলো। পরের গল্প
0: এবার যে গল্প পড়ব তা কিন্তু একটু অন্যরকম।
1: বেশ,
0: মানে আমাদের গত যে সপ্তাহ বা গত পর্ব, দ্বিতীয় শুক্রবার আমরা পড়েছি 35টা গল্প, আর আজ আমরাও কিন্তু এই শুক্রবারেও পড়লাম 35টা গল্প।
1: তার মানে এবার সেরার সেরা গল্প পড়ার পালা।
0: সেরার সেরা গল্পটি এইবার আমরা পড়ব। সেই গল্প পাঠিয়েছেন যশোদানন্দ গোস্বামী, বলাগড় মন্দির তলা হুগলি থেকে। গল্পের নাম দিয়েছেন শঙ্খধ্বনি। জানিস খোকা, আমাদের কালিন্দী ফিরে এসেছে, ফোনে উচ্ছ্বাস প্রকাশ করেন সতুবাবু। মানে? বিস্মিত অমিত। হ্যাঁ রে, 5 মাইল দূরে রামু কাকার বাড়িতে অনিচ্ছা সত্ত্বেও দিয়ে এলাম গতকাল। সকালে উঠে দেখি আমাদের গোয়ালে জাব খাচ্ছে। অত দূর রাস্তা চিনে কিভাবে ফিরল? অমিত শুধায়, শিকড়ের টানে। বাবার গলায় যেন অন্য সুর।

0: বাবার মনোকষ্ট বুঝতে পেরে মাকে ফোন করে অবসরপ্রাপ্ত অমিত। মা, বাবাকে বলো আমরা শীঘ্রই দেশে ফিরছি পাকাপাকিভাবে। ফোনের উপ্রান্তে শঙ্খধ্বনির সুর ভেসে আসে। হ্যাঁ, আমাদের শঙ্খধ্বনি নয়, হর্ষধ্বনি বলতে পারি আমরা। তার সুর আমরা বাজিয়ে দিলাম, আর যার জন্য বাজালাম তিনি অবশ্যই আরেকটু জোরে, আরেকটু বেশি সময় ধরে বাজাই আমরা। তিনি হচ্ছেন যশোদানন্দ গোস্বামী, যার গল্প সেরার সেরা অনুগল্প হয়েছে আমাদের এই জুলাই মাসে। তার জন্য অনেক অনেক অভিনন্দন,
1: অনেক অভিনন্দন আপনাকে।
0: আর আগামী মাসে যারা গল্প পাঠাতে চাইবেন তাদের জন্য আরেকবার জানিয়ে দিই, ঠিক কি নিয়ে আপনারা গল্প পাঠাবেন।
2: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি, সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
0: তাহলে আজকের অনুগল্পের আসর এই পর্যন্তই। সঙ্গে ছিলাম আমি তাপস,
1: আমি প্রযুক্তি। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।

স্টুডিওর ঘড়িতে এখন রাত 12টা বেজে ঠিক 26 মিনিট হয়ে আরও 3 সেকেন্ড হয়ে গেল। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। আপনার শ্রবণসঙ্গী আমি সৌরভ, লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছেন আধুনিক বাংলা গান।

12:47 হয়ে 32 সেকেন্ড জানিয়ে দিচ্ছে স্টুডিওর ঘড়ি। আমি সৌরভ রয়েছি আপনার সঙ্গে DTH বাংলা পরিষেবায়। শুনছেন আধুনিক বাংলা গান। জানেন, রাত দুটো পর্যন্ত আমরা থাকি বাংলা আধুনিক গানের সফরে। আজ আধুনিক গানের আসরে প্রথমে শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে কিছু কালজয়ী গান। এবারের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

একটা বেজে বারো মিনিট, এই ১৩ মিনিট হয়ে গেল। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, আমি সৌরভ রয়েছি আপনার সঙ্গে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আপনি শুনছেন। এই অনুষ্ঠানে আমরা থাকব রাত দুটো পর্যন্ত। রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন কয়েকটি বাংলা গান। এবারের শিল্পী লোপামুদ্রা মিত্র।

যে সাঁকোটা দুলছে সেটাই আমাদের এই বন্ধন তৈরি করে, সুরের সাঁকো। রেডিওর এপার থেকে ওপার প্রতিদিনের এই যে যৌথ পথ চলা, সুরের সরণি বেয়ে এই সুরটাই সাঁকো, সুরটাই সেতু, সুরটাই সংযোগ হৃদয় থেকে হৃদয়ে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক বাংলা গান শুনছেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

শুনছেন আধুনিক বাংলা গান অমিত কুমারের কণ্ঠে। এই শেষ গানটি আমরা শুনব আজকের আধুনিক গানের অনুষ্ঠানের।

একটা বেজে 59 মিনিট হয়ে 59 সেকেন্ড, দুটো বেজে গেল। আমরা 2 ঘন্টা ছিলাম আধুনিক বাংলা গানের আসরে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আমি সৌরভ আপনার সঙ্গে। আর রাত 2 বেজে গিয়েছে মানেই এখন সময় বাংলা ছায়াছবির গানের। বাংলা ছবির গানে আজ প্রথমে আমরা শুনব পাহাড়ি ফুল ছবির সাউন্ডট্র্যাক থেকে কয়েকটি গান। প্রথমে মান্নাদের কণ্ঠে ব্যাক টু ব্যাক 3টে গান পাহাড়ি ফুল ছবি থেকে।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান। পাহাড়ি ফুল ছবির গানে এবারে আরতি মুখোপাধ্যায়।

পাহাড়ি ফুল ছবির শেষ গানে মান্না দে ও অরুন্ধতী হোম চৌধুরীর দ্বৈত কণ্ঠে।

শুনছেন বাংলা ছায়াছবির গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। দুটো বেজে ১৮ মিনিট হয়ে ৪৯ সেকেন্ড স্টুডিওর ঘড়িতে। আমি সৌরভ, আপনার শ্রবণ সঙ্গী। আজ পাহাড়ি ফুল ছবির গান শুনছিলাম আমরা। এবারে বলিদান ছবির গান, প্রথম শিল্পী আলকা ইয়াগনিক।

গানটি শুনলেন অমিত কুমারের কণ্ঠে, শুনছেন বাংলা ছবির গান, বলিদান ছবির গান শুনছিলেন। এবারে প্রেম বাই চান্স ছবি থেকে শুনব আমরা দুটি গান। প্রথম গান শান ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

0: শুনছেন প্রেম বাইচান্স ছবির গান, এবারে রূপঙ্কর, শুভমিতা, সঞ্চারী ও ইন্দ্রিলা ও নন্দিনীর সম্মিলিত কণ্ঠে এবারের গান।
1: চুই চুই চুই চুই চুই চুই চুই চুই চুই।

আপনারা শুনছেন বাংলা ছবির গান, ডিটিএইচ বাংলা পরিষেবা। আমি সৌরভ আপনার সঙ্গে। এবারে বুনো হাঁস ছবির গান, আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ ছবি। বুনো হাঁস ছবির সাউন্ডট্র্যাক থেকে প্রথম গান, শ্রেয়া ঘোষাল ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

3:03 হয়ে 47 সেকেন্ড ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন অনুষ্ঠান বাংলা গানের। সময়টা এখন নানা রঙের গানের, আর নানা রঙের গানে আজ প্রথমে আমরা শুনব লোকগীতি উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

তিনটে বেজে 27 মিনিট হয়ে 43 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান, লোকগীতি শুনছিলেন উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে। এবারে আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত শিল্পী শামা রহমান।

3:54 শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান। আমি সৌরভ, আজ রাত 12টা থেকে রয়েছি আপনার সঙ্গে এই বাংলা গানের সফরে। আর কয়েকটা মিনিট আমাদের এই গানের সফর, আর এর শেষ গান শামা রহমানের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত মধ্য দিয়ে শেষ হবে আজকের এই 4 ঘন্টার গানের সফর, এবং অবশ্যই নানা রঙের গান। এবং 4টে থেকে পরবর্তী অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন। আবারও নিশ্চয়ই কথা হবে, দেখা হবে কথার মাধ্যমে কোনোদিন। গানের জাল সুরের সরণি বেয়ে গানের জাল বোনা হবে। ভালো থাকবেন।

এতক্ষণ জৌনপুরীর আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মিতা সাহা, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য এবং তবলায় অশোক মুখার্জি। অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সারেঙ্গি বাদন, রাগ ভাটিয়ার, শিল্পী আল্লা রাখা কলবন্ত, তবলায় সুব্রত গুপ্ত, তানপুরায় মীরা চ্যাটার্জি, রাগ ভাটিয়ার।

ভাটিয়ার আগে এতক্ষণ সারেঙ্গি বাদন শুনলেন, শিল্পী ছিলেন আল্লা রাখা কালাবান্ধ। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 25শে জুলাই, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন।

করেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আমরা পেরিয়ে এলাম গতকাল উল্টো রথ। সোজা রথের প্রথম দিনে একটা অনুষ্ঠান করেছিলাম, বলেছিলাম উল্টো রথে ফিরে আসব। আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম ভাবে সাজানো হয়েছে, রবীন্দ্রনাথের কিছু কবিতা, কিছু গান এবং কিছু গল্পের একটা কোলাজ। রথ আমাদের জীবনের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে আছে। রথ মানে অগ্রগতি, রথ মানে একটা কৌলিন্য। যখন রথে করে রথারূঢ় কোনো বড় মানুষ যান, তখন আমরা সভয়ে সম্ভ্রমে সেটা দেখি, আর তখন মনে হয় ওই যে তিনি আসছেন ধ্বজা উড়িয়ে রথে চড়ে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ঘুমা রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাঁদে কবরী বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস, আমি দাঁড়াবো সেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নেমে সে দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের বাঁশি, কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবো।

গেল চলি মোর ঘরের সমুখ পথে, প্রভাতের আলো ঝুলিল আমার স্বর্ণ শিখর রথে, ঘুমটা খসায় বাতায়ন থেকে নিমিষের লাগি নিয়েছি মা দেখে, ছিঁড়ে নিহার ফেলেছি তাহার পথের ধুলার উপরে। মা গো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে, মোর হার ছেড়া মনে নেয় নিষ্কুরায়, রথের চাকায় গেছে সে গুড়ায়, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানে না কো কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: তোমার লাগি অঙ্গ ভরি করব না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করব না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পরে মানব না আর লাজ। আজকে হতে জগৎ মাঝে ছাড়ব আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়ব সকল ভয়, আমি ছাড়ব সকল ভয়। রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বলল, চলো রথ দেখতে যাই।
2: রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোল, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারি সারি সিপাহি সান্ত্রি, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে,
3: ওরে তুই যাবি তো আয়।
2: সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথাটা উঠতেই সবাই বলল,
3: সবাই সঙ্গে যাচ্ছে, কেবল সেই দুঃখীটা যায় না।
2: রাজা দয়া করে মন্ত্রীকে বললে,
3: ওকেও ডেকে নিও।
2: রাস্তার ধারে তার বাড়ি, হাতি যখন সেইখানে তখন মন্ত্রী তাকে বললে,
3: ওরে দুঃখী ঠাকুর দেখবি তো চল।
2: সে হাত জোরে করে বললে, কত চলব, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই, হেন সাধ্য কি আমার আছে। মন্ত্রী বললে,
3: ভয় কিরে তোর, রাজার সঙ্গে চলবি।
2: সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ। মন্ত্রী বললে,
3: তবে তোর উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না।
2: সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করে আমার দুয়ারে আসেন।
3: মন্ত্রী হেসে বললে, তোর দুয়ারে, রথের চিহ্ন কই।
2: দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে, কই রে সে রথ। দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুল ফুটে আছে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: তখন দুঃখী বলল, আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তিনি তখন চলেছিলেন তাঁহার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সমু লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ? আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাই হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রত ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ

আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরিয়ে কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুন ক্ষণকারের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, হে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিনি আমার সকল শূন্য।